কাছের কথা পড়তে আমাদের একদম মন আনমন হয়ে ওঠে, মানে একদম উসকুস উসকুস করতে থাকে। কথা বলছি গোয়েন্দাদের আগে। হ্যাঁ, গোয়েন্দা ডিটেকটিভ, এদের কাজ, এদের কর্মকাণ্ড সত্যি বলতে কি গোটা পৃথিবীর মানুষের কাছে একটা রোমান্টিসাইজড পর্যায়ে পৌঁছে গেছে একদম সেই ছোটবেলা থেকে, অ্যাটলিস্ট আমার কাছে তো তাই। তো RadioBanglaNet.com-এ আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসরে এই গোয়েন্দাদের নিয়েই আড্ডা জমে থাকবে, কিন্তু সবই জমে থাকবে একটা ছোট্ট ব্রেকের উপান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন RadioBanglaNet.com।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT assets management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

0: নামটা বললেই আমার সামনে এমন একজনের চেহারা ভেসে ওঠে যিনি কিনা সর্বগুণ সম্পন্ন এবং তার নলেজ প্রখর। সে সব ক্রাইমেরই একদম চুটকি বাজিয়ে সমাধান করে দেবে। কিন্তু গল্পটা কিন্তু সেরকম নয় জানেন, মানে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যারা গোয়েন্দা আছেন তারা কিন্তু সবাই প্রত্যেকে বিভিন্ন ক্রাইমের ডিটেকশন করেন না। মানে গল্পটা হচ্ছে তদন্তেরও ভাগ আছে, মানে এমন কিছু গোয়েন্দা আছেন যারা কিনা ধরুন হোমিসাইডের তদন্ত করলেন, আবার এমন কিছু গোয়েন্দা আছেন যারা কিনা ফাইন্যান্সিয়াল ক্রাইমের তদন্ত করলেন। এই হোমিসাইডের গোয়েন্দা কখনো ফাইন্যান্সিয়াল তদন্ত করতে যাবেন না, আবার ফাইন্যান্সিয়াল গোয়েন্দা কখনো হোমিসাইড তদন্ত করতে যাবেন না। এরকম কম্পার্টমেন্টালাইজড করা আছে গোয়েন্দাদের কাজটিও। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ওনলি অন রেডিও বাংলানেট.কম।
1: নববর্ষা আমার খুব প্রিয় কবিতা, যদিও আপনারা গান হিসেবে হয়তো এটি বেশি শুনেছেন। হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরের মতো নাচে রে হৃদয় নাচে।

0: bu ara cin şeri şempen arram.
1: গোয়েন্দাদের কথা উঠলেই একটা ছবি মনের সামনে ভেসে ওঠে, সেটা হচ্ছে যে অত্যন্ত হ্যান্ডসাম সুপুরুষ একটি ব্যক্তি অথবা অত্যন্ত সুন্দরী একজন মেয়ে, যিনি কিনা গোয়েন্দা হিসেবে আসবেন এবং তাকে দেখেই সবাই অবাক হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু সেরকম নয়। গোয়েন্দা হওয়ার অন্যতম শর্ত হচ্ছে আন্ডার কাভার হিসেবে কাজ করতে পারা, এবং তার সঙ্গে জড়িয়ে আছে আরও একটা ব্যাপার, সেটা হলো তার লুকস হতে হবে অত্যন্ত সাদা মাটা, যাতে কি না সাধারণ লোকজন তাকে আলাদা করে খেয়াল করতে নাই পারে। তাহলেই তো সে আন্ডার কাভার হিসেবে খুব ভালোভাবে কাজ করতে পারবে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে। তো এই গোয়েন্দাদের নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, একটা ছোট্ট পুঁচকে রেখের উপরান্তে এই গোয়েন্দাদের নিয়ে অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

রেডিও বাংলার ডটকমে শুনছেন হারানো সুর, গৌরব বসে আছে আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা যাই আছে গোয়েন্দাদের নিয়ে। স্যার আর্থার কোনান ডয়েল নিজের মন পাল্টে শার্লক হোমসের নাম শার্লক হোমস করে দেন, ভাগ্যিস করেছিলেন, না হলে এরকম একটা অমর ব্যাপার সৃষ্টি হতো বলুন তো। রেডিও বাংলার ডটকমে আমাদের হারানো সুরের আড্ডা আসরে গোয়েন্দাদের নিয়ে আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

যে গোয়েন্দাদের সঙ্গে অঙ্কের একটা নিবিড় সম্পর্ক আছে, আপনি মানবেন কি মানবেন না? সত্যি আছে জানেন, মানে যখন কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদের জন্য গোয়েন্দা রিক্রুট করে, সেই পরীক্ষায় কিন্তু সব থেকে বেশি থাকে অঙ্ক এবং লজিক্যাল রিজনিং। তার কারণ হচ্ছে যে যে কোনো কেস সলভ করার ক্ষেত্রে, যে কোনো কেস সলভ করার ক্ষেত্রে যে ব্যাপারটা সব থেকে বেশি করে দরকার হয় সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল সেন্স, এবং সেটা পরিমাপ করার অন্যতম এই দুটো ব্যাপারই হচ্ছে একদম চোখের সামনে থাকে, অঙ্ক আর লজিক্যাল রিজনিং। সুতরাং গোয়েন্দা হতে গেলে অঙ্কে কিন্তু ভালো হতেই হবে। রেডিও বাংলায় .com-এ আজকে হারানো সুরের আড্ডার আসরে আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা .com।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

শার্লক হোমসের থেকে অনুপ্রাণিত হয়ে সারা পৃথিবীতে বহু গল্প, বহু গোয়েন্দা চরিত্রের জন্ম হয়েছে। কিন্তু আপনি জানেন কি যে শার্লক হোমস চরিত্রটিও একজনের থেকে অনুপ্রাণিত হয়ে জন্মগ্রহণ করেছিলেন? আগে হ্যাঁ, স্যার আর্থার কোনান ডয়েল, ডক্টর প্রফেসর জোসেফ বেলের থেকে অত্যন্ত বেশি করে অনুপ্রাণিত হয়েছিলেন। জোসেফ বেল ছিলেন ইউনিভার্সিটি অফ এডিনবরার একজন প্রফেসর এবং একজন ডক্টর, যিনি শুধুমাত্র দেখেই পেশেন্টদের ডায়াগনোস করে দিতে পারতেন। মানে তার ডায়াগনোসিস স্কিল এতটাই ভালো ছিল যে তিনি শুধুমাত্র পেশেন্টদের দেখেই অর্ধেক বলে দিতে পারতেন তার কোন রোগ হয়েছে না হয়েছে। তার এই ব্যাপারটাই স্যার আর্থার কোনান ডয়েল ফুটিয়ে তুলেছেন নিজের চরিত্র শার্লক হোমসের মধ্যে। তো রেডিও বাংলানে .com-এ আজকে শার্লক হোমসের জন্মদিনে আমি গৌরব আপনার সঙ্গে বসে আছি গোয়েন্দাদের নিয়ে আড্ডা দিতে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

গোয়েন্দা হতে গেলে কিন্তু অনেক বিষয়ের ওপর বেশ ভালোভাবে দখল থাকা দরকার। যেমন ধরুন, যে বিষয় নিয়ে আপনি তদন্ত করছেন সেটা যদি ফাইন্যান্সিয়াল ক্রাইম হয়, তাহলে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সম্পর্কে যথেষ্ট আইডিয়া আপনাকে থাকতে হবে, শেয়ার মার্কেট সম্পর্কে। আবার হোমিসাইড নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে ওই বায়োলজি থেকে আরম্ভ করে ফিজিওলজি সব বিষয়েই মোটামুটি জ্ঞান আপনাকে রাখতে হবে। তবে একটা বিষয় কিন্তু বিভিন্ন ফিল্ডের গোয়েন্দাদের একটা কমন ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা কমন বিষয়ে তাদের প্রত্যেকের একদম খুঁটিনাটি জ্ঞান রাখতে হবে, সেটা হচ্ছে যে দেশের হয়ে আপনি তদন্ত করছেন সেই দেশের ল, সে দেশের আইন কানুন আপনাকে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে, না হলে আপনি মোটেই ভালো গোয়েন্দা হতে পারবেন না। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে, আর সেটিই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট।

কথায় বলে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে লেজেন্ডসদের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয় না, একদম প্রথম থেকেই ফাটিয়ে ব্যাপারটা করে আসছেন, এরকম খুব কম সংখ্যক লেজেন্ডসই আছেন। আর এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা পুরোপুরি খেটে যায় শার্লক হোমসের ক্ষেত্রেও। মানে শার্লক হোমসের প্রথম যে সলভ কেস হিস্ট্রি অর্থাৎ স্টাডি ইন স্কারলেট, সেটি কিন্তু যখন প্রকাশিত হয় খুব একটা পাঠক মনে সাড়া ফেলতে পারেনি। ইনফ্যাক্ট স্যার আর্থার কোনান ডয়েল যখন ম্যানুস্ক্রিপ্টটা লিখেছিলেন তখন সেটা পাবলিশ করতেও কোনো পাবলিশার সেভাবে রাজি হননি। একটি ম্যাগাজিনে বেরোয় এবং সেটি মানে রিজেক্টেডই হয়েছিল বলতে পারেন পাঠককুলের দ্বারা। তারপরের ঘটনা তো আমরা প্রত্যেকে দেখতেই পাচ্ছি কি অবস্থায় গিয়েছিলেন তারপর শার্লক হোমস। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে শার্লক হোমসের জন্মদিনে গোয়েন্দাদের নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। আর একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছে এখন, যার উপরান্তে এই গোয়েন্দাদের নিয়েই আরও অনেক কথা ওয়েট করবে আপনাদের জন্য। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও লিওন রেডিও বাংলানেট ডট কম।

শার্লক হোমসের অনুপ্রেরণায় সারা পৃথিবীতে বহু গোয়েন্দা চরিত্র তৈরি হয়েছে। তার মধ্যে বাংলায় অবশ্যই রয়েছেন আমাদের ব্যোমকেশ বক্সী। কিন্তু ব্যোমকেশ বক্সীর ক্ষেত্রে একটা ব্যাপার কিন্তু আমার মনে হয়, সেটা হচ্ছে যে শার্লক হোমসের অনুপ্রেরণায় তৈরি হলেও ব্যোমকেশ বক্সী একদম আপাদ মস্তক বাঙালি। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে শার্লক হোমসের জন্মদিনে আমাদের আড্ডাটা জারি আছে গোয়েন্দাদের নিয়ে। তো শার্লক হোমসের যে অ্যাসিস্ট্যান্ট জন ওয়াটসন, অ্যাকচুয়ালি তার নামও কিন্তু শুরুতে জন ওয়াটসন ছিল না, তার নাম ছিল অরম্যান্ড। এখন পরবর্তীকালে জন ওয়াটসন নামটা কেন হয়েছিল সেই নিয়ে কোনো রকম তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায় না, তার জন্য একটা আলাদা গোয়েন্দা রাখবে আর কি। তো রেডিও বাংলা নেট ডট কমে এই গোয়েন্দাদের নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

কিছু ক্ষেত্রে কিন্তু গল্পের গোয়েন্দা এবং বাস্তবের গোয়েন্দা হাত ধরে পথ হেঁটেছেন। কীরকম বলছি আপনাকে শুনুন। ধরুন এরকম বেশ কিছু গোয়েন্দা গল্প আছে যেগুলো কিনা রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনের ওপর তৈরি করে লেখা, অর্থাৎ রিয়েল ক্রাইম সিন, রিয়েল ক্রাইম কেসের ওপর নির্ভর করে লেখা। এমনকি পুলিশের কিছু অদ্ভুত সলভড ক্রাইমের কথাও, ক্রাইম কেসের কথাও প্রকাশিত হয়েছে বিভিন্ন ভাষায়, এমনকি আমাদের বাংলাতেও প্রকাশিত হয়েছে। সেগুলো কিন্তু রীতিমতন সুখপাঠ্য। আবার গল্পের গোয়েন্দাদের থেকে ইনফ্লুয়েন্স নিয়ে রিয়েল ওয়ার্ল্ডের গোয়েন্দারা কেস সলভ করেছেন, এরকম নজিরও আছে। মানে এরকম কিছু ক্রাইম কেস তৈরি হলো যার সঙ্গে মিলে যাচ্ছে কোনো ক্রিমিনাল স্টোরির স্টোরি লাইন, এবং সেখানে যিনি গোয়েন্দা ছিলেন, অর্থাৎ গোয়েন্দা চরিত্র, তিনি যেভাবে অ্যানালিটিক্যাল প্রসেসটা ফলো করেছিলেন, সেই প্রসেস ফলো করেও রিয়েল ওয়ার্ল্ডের গোয়েন্দারা সাকসেস পেয়েছেন, এটাও দেখা গেছে। কাজেই বলছিলাম না যে কিছু কিছু ক্ষেত্রে গল্পের গোয়েন্দা এবং রিয়েল গোয়েন্দা হাত ধরাধরি করে চলেছেন। তো রেডিও বাংলানের .com-এ শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে কিংবদন্তি গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের জন্মদিনে আপনার সঙ্গে শেয়ার করলাম গোয়েন্দাদের নিয়ে কিছু কথা। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন haranosur@radiobanglaner.com অ্যাড্রেসে, haranosur haranosur@radiobanglaner.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানের .com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানের .com।

0: শরৎ মেঘে নতুন আলো, কাশ ফুলেতে রং মাখালো, ছুটির মেজাজ মন মাতালো, বছর ঘুরে পুজো এলো
1: এলো এলো
0: এলো এলো এলো শরৎ মেঘে নতুন আলো, কাশ ফুলেতে রং মাখালো, ছুটির মেজাজ।

0: সংস্কার কথায় বলে যে বাঙালির ওই শেষ পাতে মিষ্টি, মানে পাতটা বা খাওয়াটা শেষ হয় না যতক্ষণ না শেষ পাতে একটা মিষ্টি পড়ে। কিন্তু আজকে আমরা একটু সেই নিয়মের ব্যতিক্রম ঘটাবো, একটা গোড়ার পাতেই আমরা একটা মিষ্টি বা মিষ্টি নিয়ে আলোচনা করব। কারণ আজকে থেকে ক্যালকানিংয়ের একটা নতুন যাত্রা শুরু হচ্ছে, মানে অ্যাজ উই সেট আউট অন এ নিউ জার্নি। এতদিন ধরে ক্যালকানিংয়ে অন্য নানান ধরনের কভারেজ হওয়ার পরে আমরা একটু বিজনেস ফোকাস একটা নতুন চ্যানেলে যাত্রা শুরু করছি, BizBuzz 24/7। ক্যালকলিং তো থাকছেই, তো আজকের আমাদের এই প্রথম দিনের আড্ডাতেই আমরা ওই মিষ্টি দিয়ে শুরু করব একটা মিষ্টি আলোচনা, এবং যাকে বলা যেতে পারে একেবারে লিটারেলি মিষ্টি ম্যান, মানে কুইন্টিসেন্সিলি মিষ্টি ম্যান অফ বেঙ্গল। আমাদের আজকে একটা অত্যন্ত ডিস্টিংগুইশ বলবো, এক্সট্রিমলি ডিস্টিংগুইশ অতিথি আমাদের ক্যালকলিংয়ের আড্ডায় আছেন, মিস্টার রবীন ঘোষ। ওনার অনেক পরিচয়, উনি ইকোনমিস্ট তো বটেই, ইকোনমিস্ট ছাড়া বেঙ্গল চেম্বার অফ কমার্সের উনি দীর্ঘদিন ইকোনমিস্ট, কনসালটেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশনস ছিলেন, বহু সরকারি এবং বেসরকারি সংস্থার উচ্চ পদে আসীন থেকেছেন। ইদানিং উনি স্টার্ট আপ ইকোসিস্টেমের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, কীভাবে নানান সেক্টরে স্টার্ট আপকে আরও বড় করে গড়ে তোলা যায়। নিজের সংস্থা ছাড়াও উনি ওনার এই দীর্ঘ জীবনে অনেক কোম্পানি গড়ে তুলেছেন, মানে লিটারেলি হাতে করে গড়ে তুলেছেন। আজকে আমাদের অতিথি রবীন ঘোষ। রবীনবাবু, উনি একটা খুব অদ্ভুত কাজ করছেন, আমরা তো সবাই মিষ্টিটা খেয়েই বড় হই ছোট থেকে, কিন্তু উনি এই মিষ্টিটাকেই আরও কীভাবে উপাদেয় আরও স্বাস্থ্যসম্মত করে আমাদের পাতে দেওয়া যায় তার জন্য একটা অদ্ভুত পরিকল্পনা নিয়েছেন, মিষ্টি একাডেমি গড়ে তোলা। তো আমি প্রথমেই জানতে চাইবো যে আপনার একটা সেই সুদীর্ঘ কর্পোরেট বা সংস্থা পরিচালনা এবং সংস্থা গড়ে তোলার অভিজ্ঞতা, তার থেকে হঠাৎ এই নতুন ধরনের একটা আইডিয়া মিষ্টি একাডেমি, এটা কীভাবে এলো?
1: দেখো, আমার এই দীর্ঘ 30-35 বছরের যে কাজ আমি করেছি তার মধ্যে অ্যাজ এ ইকোনমিস্ট তো কাজ করেছি, অ্যাজ এ ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন কনসালট্যান্ট কাজ করেছি, আর বাঙালি মানেই হচ্ছে একটু মিষ্টি প্রেমিক। তার একটা কারণ হচ্ছে আমি হচ্ছি প্রবাসী বাঙালি। এখন এই প্রবাসী বাঙালি হওয়ার দরুন আমরা যখন ছোটোবেলায় বড় হয়েছি অ্যারাউন্ড 60s 70s, আমি দিল্লিতেই পড়াশোনা করেছি, আমি জন্ম কলকাতায় কিন্তু বড় হয়েছি দিল্লিতে, পড়াশোনাও দিল্লিতে, আমি আমর্তদার ছাত্র। তো আমরা যখন ছোটোবেলায় দিল্লিতে বড় হয়েছি তখন কি হচ্ছিল জানো, তখন গোটা দিল্লি শহরে দুটো কি তিনটে মিষ্টির দোকান ছিল। কিন্তু আমরা বাঙালিরা, যে বিশেষ করে যারা সরকারি চাকরি করে সেই সব বাঙালিরা থাকতেন অনেক দূরে, লোদী রোড, বিনয়নগর, মতিবাগ, এগুলো প্রায় ওই গোল মার্কেটের থেকে প্রায় ধরে নাও 12-14 কিলোমিটার দূরে। আর তখন তো যানবাহন এত ছিল না,
0: যোগাযোগ। হ্যাঁ,
1: তো তখন কি হতো, আমরা মিষ্টির জন্য হাপিত্যেশ করে বসে থাকতাম। তখন ইন এ ভেরি প্রাইমারি ফর্ম একটা হোম ডেলিভারি সিস্টেম ছিল, অর্থাৎ ওই মিষ্টির দোকানগুলো 4-5 জন মিষ্টি বিক্রি করতে পারে, সাইকেলে মিষ্টি নিয়ে যেতে পারে, এরকম 4-5 জনকে ওরা মিষ্টি লোড করে দিত, এবং সেই মিষ্টিটা এই বাঙালি পাড়ায় যেখানে বাঙালি অধ্যুষিত বা কলোনি যেগুলো সেখানে বৃহস্পতিবার তারা আসতেন। তো ওখানে এই বাঙালি পাড়ায় বৃহস্পতিবার দিনটা খুব, কিন্তু
0: লক্ষ্মীবারের সঙ্গে কোনো
1: সেটা বোধ হয় নয়, কিন্তু হয়তো তাদের শিডিউল এমন ভাবে ছিল যে বৃহস্পতিবার দিনে ওরা এই কাজটা করবে। তখন মিষ্টি, ওই মিষ্টিওয়ালা সাইকেলের পেছনে এক ঝাঁক মিষ্টি নিয়ে আসতো এবং বাড়ি বাড়ি গিয়ে সেই মিষ্টি বিক্রি করতো, এবং বাঙালিরা মিষ্টি ছাড়া থাকতেই পারে না, তো তারা মিষ্টি কিছুটা স্টকের জন্য আর কিছুটা ছেলে মেয়েদের তখনই একটা অফার দিতেন যে আজকে তুমি যদি মিষ্টি খাও, তুমি যতগুলো মিষ্টি খেতে চাও খেতে পারো। তো সেই থেকে মিষ্টির উপর একটা দুর্বলতা আমার গ্রো করেছে, যেটা খুব একটা হেলদি ব্যাপার নয়। কিন্তু এই কলকাতায় এই 30-35 বছর থাকতে থাকতে যেটা আমি দেখলাম যে মিষ্টি যে বিজনেসটা বা বিজনেস যে ইকোসিস্টেমটা সেইটা খুবই বড় কিন্তু আনঅর্গানাইজড।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, but it doesn't have to be. At ETO Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETO Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.

0: অ্যাকচুয়ালি কোনো রকম ঠিক সার্ভে কোনো নেই যেখানে আমরা এই বাংলা মিষ্টির মার্কেটটা মানে পশ্চিমবঙ্গে কতটা ঠিক জানা যায় না, কিন্তু আন্দাজে একটা বোঝা যায় তাতে মনে হয় প্রায় 700 কোটি টাকার মতন অ্যানুয়াল টার্নওভার আছে। একটা আনঅফিশিয়াল এস্টিমেট আছে যে প্রায় 700 কোটি টাকার মতন টার্নওভার, এটা কিন্তু কম নয়। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে সফটওয়্যার এক্সপোর্ট দেখো, এটা কিন্তু এর থেকে মানে সফটওয়্যার এক্সপোর্টের থেকে বেশি। কিন্তু আনফর্চুনেটলি
1: এটা তো সেইভাবে কোনোদিন শিল্পের মর্যাদা বা স্বীকৃতিও পায়নি
0: না, এবং এই শিল্পের মর্যাদা না পাওয়ার দরুন যেটা হয়েছে এই বিজনেসটা টোটালি আনঅর্গানাইজড হয়ে গেছে, এবং একটা আইল্যান্ড অফ অর্গানাইজড বিজনেস আছে কিন্তু বেশিরভাগটাই আনঅর্গানাইজ। আর একটা প্রবলেম যেটা হয়েছে যে এই ইন্ডাস্ট্রির যারা মালিক বা যারা এই ইন্ডাস্ট্রি চালান তাদেরও এই ইন্ডাস্ট্রিটাকে নতুন দিনের সঙ্গে নতুন প্রযুক্তির সঙ্গে নতুনভাবে নতুন মার্কেটিং টেকনিকে নতুন প্যাকেজিংয়ে নতুন নিউট্রিশনে কোনো রকম ভাবনা চিন্তা তারা করেননি, যার ফলে কি হয়েছে এই মিষ্টিটা এইভাবে এই মিষ্টির বিজনেসটা একটা পুরনো চালে সাবেকি চালে চলছে। কিন্তু এখনকার যারা কাস্টমার
1: হেলথ কনসিয়াস
0: তারা কিন্তু এই সাবেকি স্টাইলে মিষ্টির দোকান থেকে আর মিষ্টি কিনে খাবেন না, কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই বিজনেসটাকে অর্গানাইজ সেক্টরের মতন অ্যাটলিস্ট সেই অভিমুখের দিকে যাওয়ার দরকার আছে। তো মিষ্টি একাডেমিটা আমি যেভাবে ভিজুয়ালাইজ করেছি সেটা হলো যে ইনফ্যাক্ট মানে এই মিষ্টির যে এত কারিগর লাগে এই কারিগর করার কোনো ট্রেনিং ইনস্টিটিউট নেই।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

0: পারিবারিক ভাবে মানে বাবা ময়রা ছিল, ছেলে হয়ে গেছে, সেও বানাচ্ছে, এইভাবেই চলে আসছিল।
1: হ্যাঁ, মানে কোনো স্কিল ডেভেলপমেন্ট সেন্টার নেই, কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার নেই। নতুন দিনের যে ফুড টেকনোলজি যেটা এসছে, সেটা কী করে এর সঙ্গে সিঙ্ক্রোনাইজ করা যায় এবং কী করে এর থেকে অপটিমাল ভ্যালু গ্যাদার করে যায়, সেটা নিয়েও কেউ ভাবনা চিন্তা করেনি। অর্থাৎ কিছু মিষ্টি ব্যবসায়ী নিজেদের মিষ্টিটা বিক্রি করে তার মুনাফা নিয়ে বাড়ি টাড়ি করেছেন, কিন্তু ইন্ডাস্ট্রির দিকে তার খুব একটা মানে আদরই বলো বা তার জন্য তার কিছু ত্যাগ স্বীকার করার দরকার, সেটাতে তার আদৌ ইন্টারেস্টেড না। সেই গ্যাপটাতে আমার মনে হয়েছে যদি আমরা একটা মিষ্টি একাডেমি করি, যেখানে যদি আমরা ঠিক মতো মিষ্টি কারিগর তৈরি করতে পারি, যারা নতুন নতুন ফুড প্রসেসর বলো বা ফুড ম্যানুফ্যাকচারিং মেশিন বলো, সেটার সঙ্গে তারা ওয়াকিবহাল হয়, তারা সেই স্কিলটা গ্যাদার করতে পারে, প্লাস প্যাকেজিং, হাইজিন, এইগুলো তাদের মধ্যে যদি সেন্সিটাইজ করা যায়, তাহলে আগামী দিনে কিন্তু এই মিষ্টিটা এইভাবেই চলবে। আর এইভাবে চলতে চলতে একদিন হঠাৎ এটা বন্ধও হয়ে যাবে। এটা খুব আনফর্চুনেট যে আজকে ভারতবর্ষের যে কোনো জায়গায়, আমি তো অনেক জায়গায় ঘুরি, যে কোনো জায়গায় যাওয়া, যেহেতু আমি নর্থ ইন্ডিয়াতেই মানুষ, দিল্লিতেই মানুষ, সেখানে অবাঙালিরা বেঙ্গল সুইট হোম বলে ব্যবসা করে, কিন্তু সেগুলো আদৌ বাঙালি মিষ্টি নয় এবং সেই কোয়ালিটিরও মিষ্টি নয়।
0: তো যেমন ওই বেনারসে আপনার বিশ্বনাথগুলির বাইরে সবাই বাঙালি পান জর্দার দোকান লিখে রাখে।
1: হ্যাঁ, তো এখন এটা খুব আনফর্চুনেট যে আমরা আমাদের কোনো ব্র্যান্ড তৈরি করতে পারলাম না প্যান ইন্ডিয়াতে, রাইট? যেমন ধোসা একটা প্যান ইন্ডিয়ান, রাদার ওয়ার্ল্ড ওয়াইড একটা আইটেম, আমরা সেরকম কোনো কিছু, কোনো প্রোডাক্টকে ফোকাস করে আমরা কোনো ব্র্যান্ড তৈরি করতে পারলাম না গোটা।

0: আপনার একাডেমির একটা উদ্দেশ্য তাহলে থাকছে একটা ব্র্যান্ড হিসেবে বেঙ্গলি সুইটস একটা জেনারিক ব্র্যান্ড হিসেবে উঠে,
1: তা না করলে আমরা আমাদের যে স্ট্রেংথ এরিয়া অর্থাৎ আমাদের যারা মিষ্টির কারিগর, তাদের পেলব আঙুল, তাদের আর্টিস্টিক সেন্স, তার ডেকোরেশনের সেন্স, হ্যাঁ, মিষ্টির ভ্যারাইটি, তুমি আশ্চর্য হবে, আমি এক জায়গায় পড়েছিলাম যে 1908 বাংলা মিষ্টির একটা বই বেরিয়েছিল, তাতে প্রায় 108 মিষ্টি ছিল। এখন সেই মিষ্টি প্রায় 70% হারিয়ে গেছে, না আছে তার কারিগর, না আছে তার রেসিপি, না আছে সেই সম্বন্ধে কোনো ইন্টারেস্ট। তো আর একটা উদ্দেশ্য মিষ্টি একাডেমির হলো যে আমরা এই হারিয়ে যাওয়া মিষ্টিগুলোকে আমরা ফিরিয়ে আনতে চাই, যাতে যাতে আমরা এই যে মিষ্টি যেগুলো হারিয়ে গেছে সেগুলোকে যদি ফেরত আনতে পারি এবং তার জন্য যদি কারিগর তৈরি করতে পারি, তাহলে এটা একটা বিরাট মানে ইন টার্মস অফ প্রিজারভেশন অফ হেরিটেজ একটা একটা বড় কাজ হবে।
0: কারণ ঐতিহ্য মিষ্টিটা একটা বাঙালির বাংলার ঐতিহ্যের,
1: যেমন বাঁকুড়ার ঘোড়া, হ্যাঁ, বা তাঁতের শাড়ি, তো বাঙালির একটা বড় প্রোডাক্ট হচ্ছে মিষ্টি, বিগ রেপার্টোয়ার। তো যে কোনো কারণেই হোক আমরা এইটাকে শোকেস করতে পারিনি, এটাকে নিয়ে কোনো ব্র্যান্ড বিল্ড আপ করতে পারিনি। আর একটা মজার ব্যাপার হলো এটা খুব লেবার ইনটেন্সিভ, যতই এর মধ্যে অটোমেশন থাকুক ইট ইজ স্টিল লেবার ইনটেন্সিভ,
0: মানে এমপ্লয়মেন্ট জেনারেশনেরও একটা সুযোগ থাকে
1: আছে। হ্যাঁ, আমরা যদি একটা গোটা ভারতবর্ষে বাঙালি মিষ্টির যদি একটা চেন তৈরি করতে পারে, অথেন্টিক বাঙালি মিষ্টি, ইউ ক্যান ইম্যাজিন একটা মিষ্টির দোকান প্রায় 7-8 জনের এমপ্লয়মেন্ট জেনারেট করে
0: মিনিমাম
1: তো করে, তাহলে এটার মধ্যে একটা এমপ্লয়মেন্ট পোটেনশিয়ালও কিন্তু লুকিয়ে আছে। হ্যাঁ, আর একটা প্রামাণ্য কাজও দরকার যে আমরা যেসব মিষ্টি হারিয়ে ফেলেছি তাদেরকে ফিরিয়ে আনতে হবে, এবং একটা মিষ্টি মিউজিয়াম আমরা ভাবতে পারি, এটা আমাদের বড় হেরিটেজ। আমাদের পোড়ামাটির মন্দির যেমন আমাদের বাঙালির একটা বড় হেরিটেজ, পোড়ামাটির কাজ, তেমনি এটাও একটা বড় হেরিটেজ। এই হেরিটেজটাকে নষ্ট হতে দেওয়া উচিত না, এবং সামবডি হ্যাজ টু ডু সামথিং। তা আমি মনে করেছি যদি আমি মিষ্টি একাডেমি করি তাহলে এই রিসার্চ ওয়ার্কটাও আমরা সঙ্গে সঙ্গে করব। ইনফ্যাক্ট আমরা সম্প্রতি একটা কম্পিটিশন লঞ্চ করছি যে পুরনো বাংলা মিষ্টির যদি কারুর কাছে কোনো রেসিপি থাকে ঠাকুরমার ঝুলিতে, মা

আয়ের বাড়ছে, এবং সেটা যদি আমাদের পাঠিয়ে দেওয়া হয় তাহলে আমাদের যে ওয়েবসাইট আছে তাতে তো ওটা প্রকাশিত হবেই, আর যেটা হবে আমরা সেই সিলেক্টেড রেসিপির জন্য 500 টাকা করে পুরস্কারও দেবো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: ইন্ডাস্ট্রিটাকে একটা আধুনিক ব্যবসায় যদি আনতে হয় তাহলে সামবাডি হ্যাজ টু প্লে দ্য রোল, যেখানে বা সাম ইনস্টিটিউশন হ্যাজ টু প্লে দ্য রোল। অবভিয়াসলি গভর্নমেন্ট সাপোর্ট পেলে ভালো হয়, কিন্তু গভর্নমেন্টের সাপোর্টের দিকে না তাকিয়েও সামবাডি হ্যাজ টু
1: নিজেকে এগিয়ে এসে,
0: হ্যাঁ, এটা করতে হবে। তারপর সবসময় ভালো কাজের জন্য সঙ্গী সাথী জুটেই যায় এবং এটা হতেও পারে। আর বাঙালি মিষ্টির একটা বড় মার্কেট হচ্ছে বেঙ্গলের বাইরে, সেই মার্কেটটা তুমি যদি মনে করো সেই মার্কেটটা একটা হিউজ মার্কেট, তার থেকে যথেষ্ট পরিমাণ রেভিনিউ, যথেষ্ট পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেট হতে পারে।
1: এবং এটা শুধু দেশের মধ্যে বাংলার বাইরে নয়, দেশের বাইরেও একটা বিরাট মার্কেট এবং গ্রো করছে।
0: হ্যাঁ, যদি ওয়াও মোমো নেপালে গিয়ে ওয়াও মোমো খুলতে পারে, যদি ওয়াও মোমো নর্থ ইন্ডিয়াতে ডিস্ট্রিক্ট টাউনে খুলতে পারে, তাহলে আমরা একটা রসগোল্লা স্টেশন বা একটা পিঠে এক্সপ্রেস কেন খুলতে পারবো না, কেন খুলতে পারবো না?
1: খোলা উচিত তো, ভীষণ ভাবেই খোলা উচিত।
0: এটা তো সত্যিকারের একটা, আমাদের মিষ্টি তো জেম। ভারতবর্ষের অন্য কোনো প্রদেশের যে কোনো মিষ্টির থেকে আমাদের মিষ্টির ভ্যারাইটি অনেক বেশি, আমাদের মিষ্টির লুক অনেক অ্যাট্রাকটিভ। তার মধ্যে একটা আর্ট, গয়না বড়ি ফর এক্সাম্পল, আমার মনে হয় ভারতবর্ষে কোথাও কেউ ভাবতেও পারবে না যে বড়ি আবার তার জন্য এত কিছু। তো এই ভেবে তিনটে পয়েন্ট আছে। একটা হচ্ছে যে আগামী দিনে মিষ্টি ব্যবসায়ীটাকে, ব্যবসাটাকে সিরিয়াসলি নেওয়ার দরকার আছে, এটাতে নতুন চিন্তাভাবনা করার দরকার আছে ইন টার্মস অফ ব্র্যান্ডিং, প্যাকেজিং, হাইজিন, নিউট্রিশন। আর তৃতীয় হচ্ছে ইউ হ্যাভ টু জেনারেট স্কিল্ড পিপল, আদারওয়াইজ এই ব্যবসাটাকে আধুনিক করাও যাবে না। তো এই তিনটে উদ্দেশ্য নিয়েই করা। এখন তোমাদের মতন যারা আছেন তারা যদি আমাকে একটুখানি সাপোর্ট দেন, আমার মনে হয় এটা একটা ভালো কাজ হবে।

0: খেয়ে যদি সাপোর্ট দেওয়া বলেন তাহলে আমরা সবসময় এগিয়ে আছি, এবং আমি শিওর যে খেয়ে, এই যেহেতু এটা খাবারই জিনিস, যারা খায় তাদেরও একটা বিরাট ভূমিকা আছে। মানে সাপ্লাই অফ সুইটস যেমন, তেমনি ডিম্যান্ড ফর সুইটসটাও একটা খুব ইম্পর্টেন্ট জায়গা প্লে করবে আর কি।
1: হ্যাঁ, আরেকটা ব্যাপার হলো আমাদের যে প্রজন্ম, এখনকার যে প্রজন্ম, তারা আমাদের পুরনো দিনের অনেক কিছুই জানে না। তার মধ্যে একটা হচ্ছে আমরা মিষ্টির রাজা। হ্যাঁ, আমাদের মতন মিষ্টি কেউ করতে পারে না, এই জন্য অবাঙালির দোকানেও বাঙালি সুইটস লেখা থাকে।
0: ঠিক, ওরা এনক্যাশ করছে ওইটা।
1: হ্যাঁ, তো আমরা এই জায়গাটা কেন নেবো না? আমরা তো এই জায়গাটা নিতেই পারি, আমরাই বা কেন আধুনিক হব না?
0: তো আপনার এই যে একাডেমিটা করছেন, তাহলে এখানে কি মূলত যারা এক্সিস্টিং ময়রা বা মিষ্টির দোকানে কাজ করছে কারিগর, তাদেরকে টার্গেট, না নতুন কেউ হয়তো, মানে এইটা ক্যান ইমার্জ অ্যাজ অ্যান ইন্টারেস্টিং প্রফেশন অলসো?
1: হ্যাঁ, আমাদের মিষ্টি একাডেমিতে অলরেডি আমরা একটা প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামটা আমরা করেছি বোলপুর শান্তিনিকেতনে, যেখানে আমাদের এনজিও আছে, সেখানে আমরা 20 জন মেয়েকে ট্রেনিং করেছি। তারা কিন্তু সবাই ওমেন সেলফ হেল্প গ্রুপ, তাদেরকে আমরা 10টা মিষ্টি শিখিয়েছি, এবং মিষ্টি শেখানোর পরে তারা 3-4 দিনের মধ্যে মিষ্টি বাড়িতে তৈরি করে বিক্রি করতেও শুরু করে দিয়েছে। হ্যাঁ, কারণ মিষ্টিটা একটা বড় মার্কেট, মানে অন্নপ্রাশন থেকে শ্রাদ্ধ অব্দি মিষ্টি সাইকেল চলে বিজনেস, তাই তো? তো একবার কিনে ফেললে আর দ্বিতীয়বার লোকে খাবে না। সব মিলিয়ে আমার মনে হয় প্যাকেজটা ভালো। একদিকে ইতিহাস আছে, কি মিষ্টি আমাদের ছিল সেটা জানার দরকার, দ্বিতীয় হচ্ছে যে একটা কর্মসংস্থানের একটা ব্যাপার আছে, আর তৃতীয় হলো যে যে ফুড টেকনোলজি, ফুড সেটার ইন্ট্রোডাকশন করারও একটা জায়গা আছে। আধুনিক, মানে আধুনিক না হলে কিন্তু এই ব্যবসাটাকে আগামী দিনে রান করাও যাবে না। আর যেটা আমার মনে হয়েছে যে আমাদের যেমন করেই হোক একটা আদার দ্যান বেঙ্গল যে এরিয়াটা আছে, বিদেশকে ইনক্লুড করেই বলছি, সেখানে একটা বড় জায়গা লুকিয়ে আছে যেটা আমরা ট্যাপ করতে পারি, এটাই মূল উদ্দেশ্য। এবং আমার মনে হয় মিষ্টি একাডেমি যদি করতে পারা যায়, তাহলে এই মিষ্টি একাডেমি থেকে যেটা হতে পারে যে এই তিনটে, এই এই মিষ্টি ব্যবসাটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার আছে, লেভেল 2-তে নিয়ে যাওয়ার আছে, এবং তারপর লেভেল 3-তে নিয়ে যাওয়ার দরকার আছে। হ্যাঁ, তো এই ভাবনা চিন্তা নিয়েই শুরু হয়েছে।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: ইম্পর্টেন্ট জায়গায় টাচ আপন করলেন এই যে মানে গ্লোবাল মার্কেটটাকে ট্যাপ করা, তো এটার জন্য ইন্টারন্যাশনালাইজেশন অফ বেঙ্গলি সুইটস ইন টার্মস অফ ফ্লেভার।
1: যেমন যেমন ধরো আমি আমি আমি একটা এক্সাম্পল দিই, এই ধোসা যেমন ইট ইজ এ অল ওভার দ্য ওয়ার্ল্ড মার্কেট, তো আমাদের সরু চাকলি বা কেন হতে পারবে না?
0: এক্স্যাক্টলি।
1: হ্যাঁ হ্যাঁ, আর আমাদের নলেনগুড়ের
0: পাটিসাপটাই বা কেন
1: কেন হতে পারবে না? আমরা ঠিক করে প্রমোট করি নি, আমরা এটা নিয়ে খাটিনি, পরিশ্রম বিমুখ হলে যা হয় আমরা সেই থেকে যা হয় সেইটাই হয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে বেরিয়ে এসে কাউকে না কাউকে এগিয়ে এসে একটা একটা পজিটিভ স্ট্যান্স নিতে হবে দ্যাট উই মাস্ট এনক্যাশ আওয়ার স্ট্রেংথ। তো মিষ্টিটা একটা বড় ঐতিহ্য প্রিজার্ভ করা দরকার, মিষ্টি বাংলার মিষ্টি বাংলার কৃষ্টি, কেমন
0: ওইটা কি আমাদের অল ওভার ওয়ার্ল্ড পৌঁছে দিতে হবে,
1: অল ওভার ওয়ার্ল্ড পৌঁছে দিতে হবে, সহজ নয় কিন্তু অসম্ভব না।
0: এই যে ধরুন এই এখন অনেক মানে ট্র্যাডিশনাল মিষ্টি মেকাররাই ব্ল্যাক কারেন্ট ফ্লেভার, কিউইস ফ্লেভার,
1: এইটা এটা যে এই যে ফিউশনটা তৈরি হচ্ছে এটা বিপজ্জনক।
0: আচ্ছা,
1: তার কারণ হচ্ছে এতে আমাদের যে সাবেকে যে মিষ্টি এবং তার সাবেকে স্বাদ এটা হারিয়ে যাচ্ছে, এটা হারাতে হারাতে এমন হয়ে যাবে যে বাংলার মিষ্টি তাকে বলা হবে কিন্তু সেটা বাংলার মিষ্টি নয়, তো সেটা খুব দুঃখের হবে। এবং এইটা যাতে না হয় এই কালচারটা বা এই হেরিটেজটা প্রিজার্ভ করার জন্যই এই ইনস্টিটিউটটা করা বা এই একাডেমিটা করা,
0: এটাতে করে মানে আমরা একটা ডিপ্লোমা বা এই ধরনের সার্টিফিকেট
1: না, এখানে আমরা তিন ধরনের ভেবেছি, একটা ছ মাসের, একটা তিন মাসের, আর একটা এক মাসের,
0: মানে এটা একদম শর্ট টার্ম।
1: হ্যাঁ, এবং তার বেশি লাগে না, এবং আমরা এই তিনটে প্রোগ্রাম যেটা করব এই ছ মাস তিন মাস এক মাস সেটা রেসিডেন্সিয়ালও করার চেষ্টা করছে, যাতে এই ধরনের একটা মানে ডিপ্লোমা বা সার্টিফিকেট হলে তারা মিষ্টির দোকানে বা নিজেরাও মিষ্টির দোকান করে ভালোভাবে চালাতে পারবে। আমাদের নিজেদের কয়েকটা কনসেপ্ট আছে, যেমন আমরা একটা রসগোল্লা স্টেশন বলে একটা কনসেপ্ট করেছি, সেটা হচ্ছে আনটাচড বাই হ্যান্ড অটোমেটিক রসগোল্লা, মেশিন অ্যাভেলেবেল আছে কিন্তু সেটাকে সাজিয়ে গুছিয়ে ব্র্যান্ডিং করার জন্য একটা চেইন অফ স্টোর্স ফ্র্যাঞ্চাইজি মডেলে
0: অনলি রসগোল্লা,
1: হ্যাঁ নামই তার রসগোল্লা স্টেশন, ইট ইজ প্যান ইন্ডিয়ান। ইনফ্যাক্ট একটা ফেসবুকে এটা নিয়ে একটু ফ্লোট করেছিলাম, আই গট 1000 এনকোয়ারিজ ফ্রম অল ওভার ইন্ডিয়া দ্যাট দে আর ইন্টারেস্টেড। তেমনি আমরা রাবড়ি স্টেশন নিয়ে একটা প্রজেক্ট করেছি, সেটার কস্ট হচ্ছে 2 লাখ টাকা, সেখানে আমরা যে রাবড়ি করব সেটা আনটাচড বাই হ্যান্ড অটোমেটিক মেশিনে, এবং সেই রাবড়িটা আমরা বিভিন্ন ফ্লেভারেও করবো, যেমন রুয়াজা রাবড়ি, যেমন মথুরা রাবড়ি। অ্যাকচুয়ালি দু রকমের রাবড়ি স্কুল আছে, একটা হচ্ছে মথুরা আর একটা হচ্ছে বেনারস, কিন্তু তার এখন অনেক ভ্যারিয়েশনও আছে, যেমন আমরা করেছি চা রাবড়ি আর কফি রাবড়ি, উইচ ইজ এক্সেলেন্ট।
0: এটার মধ্যে তো একটু ফিউশন ব্যাপার থাকছে
1: না, এতে খালি ফ্লেভারটা থাকছে, অরিজিনাল রাবড়ি প্লেন রাবড়ি তার সঙ্গে কেউ যদি একটু ফ্লেভার নেয় তাহলে ওটা অতটা ডাইলুট হচ্ছে না, এমনি ফ্লেভার
0: ফ্লেভার।
1: এইসব নিয়ে এখন মানে কি বলবো ভাবনা চিন্তা চলছে, এবং আশা করছি যে এই মিষ্টি একাডেমিটাকে আমি দাঁড় করিয়ে দিতে পারবো।
0: আর এখানে যেমন আপনি বলছিলেন যে ওই মহিলারা শিখে 3 দিনের মধ্যেই করে বিক্রিও করা শুরু করে দেন,
1: কারণ মিষ্টি তো বলো লোকে এমনি সপ্তাহে একদিন দুদিন খায়
0: খায়,
1: ওর একটা স্টেডি মার্কেট আছে। এখন যদি কেউ ভালো মিষ্টি তৈরি করে এবং লোকে যদি বোঝে ভালো মিষ্টিটা কোয়ালিটি আছে এবং হাইজেনিকভাবে তৈরি বাড়িতে হোমমেড এবং এটা দামে ঠিকঠাক আছে, তার কোনো কারণ নেই সে তার থেকে নেবে না, আর সে অনেক ভ্যারাইটি দিতে পারবে, কারণ ছোট স্কেলে করছে তো সে অনেক ভ্যারাইটিও দিতে পারবে যেটা একটা দোকান দিতে পারবে না। আপনি যদি একটা দোকানে গিয়ে বলেন আমার 50টা রসগোল্লা চাই, তো দোকানে যেতে হবে।

0: আর একটা, আপনি অনেকদিন বাদে শব্দটা শুনলাম, আপনি কিছুক্ষণ আগে কথা বলতে বলতে বললেন যে পেলব আঙুলগুলো দিয়ে মিষ্টি বানানো।
1: একটা ঘটনা আপনি দেখবেন যে এই যে জুয়েলারি বিজনেস, তাতে বাঙালি ছেলেরা প্রচুর কাজ করে, আহমেদাবাদ, জয়পুর সবে। কেন করে? বাঙালি ছেলে মেয়েরা যারা বিশেষ করে মেদিনীপুর থেকে আসে, তাদের আঙুলগুলো মেয়েদের মতো।
0: আমি ওইটাই আসছিলাম, সেক্ষেত্রে মেয়েদের দিয়ে বানানোটাই অনেক বেশি।
1: মেয়েরা খুব ওয়াকি বাহাল, কিন্তু আমি তো গেছি জয়পুরে বলো, রাজস্থানে, অন্যান্য জায়গায়, মিষ্টি, গুজরাটে মিষ্টির দোকান দেখলেই আমি চলে যাই দোকানে, গিয়ে জিজ্ঞেস করি যে এই মিষ্টি কন বানাতা হে ইয়াহ, তো বলতাম ও বঙ্গাল সে হ্যাঁ লড়কে লোক হ্যাঁ ওই বানাতে হ্যাঁ, খুব বুলাও। তো ওর সঙ্গে কথা বলি, ওকে জিজ্ঞেস করি যে ভাই তুমি কতদিন আছো, বলে আমি 3 বছর, কেউ বলে 4 বছর। কত মাইনে পাও? বলে খাওয়া দাওয়া মালিক দেয় আমাদের 12 থেকে 15 হাজার টাকা মাইনে দেয়, আর মালিক আমাদের খুব ভালোবাসে, কারণ ওই মিষ্টি বাঙালি মিষ্টি, বাঙালি কারিগর ছাড়া অবাঙালি কারিগর দিকে হবে না। আমি জন্যই বললাম যে পেলব আঙুল না হলে ভালো মিষ্টি হবে না,
0: মানে পেলব শব্দটাই আজকাল আর শোনা যায় না।
1: আর আর মিষ্টির নিয়ে মজাও অনেক আছে, যেমন মুর্শিদাবাদের নবাব খুব মিষ্টি খেতে ভালোবাসতেন, তো উনি প্রায় 50টা মিষ্টি তৈরি করেছিলেন নানা রকমের, সেখানে অনেকটাই হারিয়ে গেছে। আবার আছে কিছু, মনোহরা বলে একটা মিষ্টি উনি করিয়েছিলেন, তো সেটা এখনো আছে, কিন্তু তার চরিত্র বদলে গেছে।
0: দেখুন ওই জনাইয়ের মনোহরা হিসেবে,
1: হ্যাঁ জনাইয়েরও মনোহরা আছে, ওটা ওখান থেকেই এসছে এখানে। তো যাই হোক, অনেক মিষ্টি আছে, যেমন আমি বলি তোমাকে যে বাংলাদেশে অনেক মিষ্টি আছে যারা নামই তোমরা শোনো। হ্যাঁ
0: ওপার বাংলার মিষ্টি,
1: ওটাও তো বাংলা
0: একদম,
1: বগুড়ার দই আছে, অনেক মিষ্টি আছে, ওটাও তো বাংলা
0: একদম,
1: বগুড়ার দই আছে, অনেক মিষ্টি আছে।

0: হার্ড দই অ্যাকচুয়ালি। হ্যাঁ, এরকম অনেক আছে। রসমঞ্জরি বলে একটা মিষ্টি আছে, নামই হয়তো তোমরা শোনোনি, এদিকে কেউ শোনেও নেই। তো ওদেরও যে ডিস্ট্রিক্টগুলো আছে, চিটাগাং থেকে বগুড়া থেকে ময়মনসিংহ, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ওদেরও ইউনিক মিষ্টিস আছে যেগুলো আমরা জানিও না, এবং ভালো ভালো মিষ্টি আছে। তো এইসব নিয়ে একটা তো চর্চা করার জায়গা থাকা দরকার, হ্যাঁ, যাতে আজকের প্রজন্ম কিছুটা জানতে পারে। এবং একটা মজার ব্যাপার হলো, আমাকে যেহেতু আমি দিল্লির ছেলে এবং আমার অবাঙালি বন্ধু বান্ধব অনেক আছে ছোটবেলা থেকেই, তারপরে তাদের একজন আমাকে একদিন জিজ্ঞেস করেছিল যে বাংলায় এত মিষ্টি কি করে হয়, আমাদের পাঞ্জাবে তো একটাই মিষ্টি আছে, লাড্ডু, এর কারণটা কি? এটা কিন্তু একটা ভালো প্রশ্ন,
1: ভাবার মতো ব্যাপার।
0: কেন? তো অনেক খুঁজে আমার মনে হলো যে বাংলায় এত মিষ্টি কারণ বাংলায় এত ঘাস আর এত গরু ছিল যে দুধের অভাব কোনোদিন হয়নি, কিন্তু পাঞ্জাবে তো সেটা ছিল না। পাঞ্জাবে অত গরুও ছিল না, অত ঘাসও ছিল না, ঘাস না হলে গরুও থাকে না, সেই কারণে ওদের কোনো মিষ্টি নেই। সো উই আর ভেরি লাকি, বাট আনফর্চুনেটলি
1: নর্দার্ন ইন্ডিয়াটাকেই তো কাউ বেল্ট বলা হয়।
0: হ্যাঁ, কিন্তু র মেটেরিয়াল থাকলেই যে সেখানে তোমার ইস্পাতের কারখানা হবে এরকম কোনো ব্যাপার নেই, তাহলে তো উড়িষ্যায় সব থেকে আগে ইস্পাতের কারখানা হওয়া উচিত ছিল। ওই
1: আর্ট অফ মিষ্টি মেকিং তো ছিল না।
0: হ্যাঁ, ওটা একটা আর্ট, ইউ হ্যাভ চোজেন দ্য রাইট ওয়ার্ড, দ্য আর্ট, মিষ্টি মেকিং ইজ আর্ট। এটা ওদের জিনগত নয়, আমাদের এটা জিনগত, নইলে বড়িকে ওরকম সাজিয়ে যেটা কিছুক্ষণ পরে খেয়ে ফেলবো কেউ করবে না।
1: কাপড়ের উপর নানান সাইজের,
0: হ্যাঁ,
1: ওখানে আবার বুড়ো বুড়ি দেয়,
0: অনেক কিছু আছে।
1: হ্যাঁ, এবার প্রত্যেকটার মধ্যে একটা স্টোরিও থাকে, মানে
0: হ্যাঁ স্টোরি থাকে। দেখো, স্টোরি না হলে আর্ট হয় না, যেখানে ন্যারেটিভ আছে সেই ন্যারেটিভ থেকেই অ্যাকচুয়ালি এক্সটেনশন অফ ইমাজিনেশন হয়। এক্সটেনশন অফ ইমাজিনেশন না হলে, এক্সটেনশন অফ ইমাজিনেশন না হলে কোনো, হ্যাঁ, কোনো ফর্ম ডাইনামিক হয় না,
1: ইভলভ করে না,
0: হ্যাঁ ডাইনামিক হয় না।

0: যারা আপনাদের একাডেমিতে শিখলো মানালো, তারপরে তারা হাইজিনিক্যালি ওটা ক্যাটার করছে কিনা এইটাকে
1: ওরা তো যারা না তারা তো প্রশিক্ষণ পেয়ে তারা তো এমপ্লয় হবে, সে তার হাতে ওটা হাইজিনিক হবে কি না হবে তার হাতে নয়, সেটা তো মালিককে হাইজিনিক হতে হবে। কিন্তু ও যদি নিজে কিছু করে তবে ও হাইজিনিক হবে। উই উইল সেন্সিটাইজ হিম অর হার দ্যাট ইউ শুড নেভার ডু এনিথিং আনহাইজিনিক উইথ ফুড প্রোডাক্টস। এই ভ্যালু সিস্টেমটা ওদের মধ্যে ঢোকালে ওরা যদি নিজেরা করে সেখানে ওরা দে উইল টেক কেয়ার, আর যদি কোথাও কাজও করে সেখানে অন্তত মালিককে একবার বলবে যে এটা আরো হাইজিনিক করা দরকার। মালিকরাও মডার্নাইজ করছে নিজের থিঙ্কিং। তো আমার মনে হয় যেহেতু পশ্চিমবাংলা একটা 700 কোটি টাকার টার্ন ওভারের একটা সেক্টর বা একটা ইন্ডাস্ট্রি, সেখানে কোনো রিসার্চ আরএনডির কোনো প্রচেষ্টা নেই বা কোনো সংস্থা নেই, প্যাকেজিংয়ের উপরে, নিউট্রিশনের উপরে, ব্র্যান্ডিংয়ের উপরে কোনো সংস্থা নেই, আমার মনে হলো এই গ্যাপটা যদি ফুলফিল করা যায় তাহলে আমরা মিষ্টির যে কি বলবো পিছনে চলে যাবার যে ব্যাপারটা সেটা অনেকটাই রুখে দিতে পারি এবং এটাকে একটা ইন্ডাস্ট্রি করে দিতে পারি। যেমনভাবে টাইপরাইটার থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা ইভলভ করেছে তো। তো এই মিষ্টিটাকে আমরা যদি না ইভলভ করি, এটাকে যদি একটা আধুনিক জায়গায় না নিয়ে যায়, তাহলে একটা দিন এমন হবে যখন এই মিষ্টিটাকে আমি খুঁজে পাবো না, সেটা বড় দুঃখের হবে। হ্যাঁ, সেটা বড় বাঙালির পক্ষে বড় দুঃখের হবে,
0: একদম মিষ্টতাটা হারিয়ে যাবে।
1: হ্যাঁ, হারিয়ে যাবে। আর আমরা ইটস লাইক সেলিং গ্র্যান্ডমাস জুয়েলারি, দিদিমা ঠাকুমার গয়না বিক্রি করার মতন, ইট ইস দ্যাট কাইন্ড অফ এ লস আমরা যদি হারিয়ে ফেলি। তো এটার একটা প্রিজারভেশনের দরকার আছে, এটাকে মডার্নাইজ করার দরকার আছে। সেইতেই আমি একা আর কি করতে পারি, কিন্তু যেটুকু করতে পারি সেটুকু করবার জন্যই মিষ্টি একাডেমি।
0: আপনি যেহেতু ভীষণভাবে স্টার্ট আপ ইকোসিস্টেমটার সঙ্গে জড়িত, বহু স্টার্ট আপকে গড়ে তুলতে সাহায্য করেন, সেই জন্য এটা জিজ্ঞাসা যে মানে ধরুন ট্রেনিং নিল একটা পার্ট, এবার তারা যদি নিজেরাই কিছু করতে চায় এই ফিল্ডে, তাদেরকে হেল্প করা, ইনকিউবেট করা, এই সংক্রান্ত
1: অ্যাকচুয়ালি তুমি একদম রাইট জায়গায় এই প্রশ্নটা করেছো। আমরা এই যে মডিউলটা হচ্ছে স্কিল ট্রেনিংয়ে, এই মডিউলটার সঙ্গে একটা এন্টারপ্রেনারশিপের মডিউলও আছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অনেক স্কিম আছে যাতে ইয়াং ছেলেমেয়েরা এই মিষ্টির দোকানটা করতে পারে, তার জন্য ব্যাংক লোনও অ্যাভেলেবল আছে। প্র্যাকটিক্যালি আমি যে তোমায় যেটা বললাম রাবড়ি স্টেশন, এটা প্র্যাকটিক্যালি কোনো টাকাই লাগবে না, এমনভাবে স্কিমটা তৈরি করা যায় যে ঘর থেকে 10-12 হাজার টাকা জোগাড় করলেই প্রজেক্টটা হতে পারে। কিন্তু তুমি তো জানোই আমাদের ইয়াং ছেলেমেয়েরা বিশেষ করে গ্রামের দিকে আর মফস্বলের দিকে, একটা সেক্টর আছে যেটা খুব অ্যাগ্রেসিভ, প্রোগ্রেসিভ, ডাইনামিক, প্রচুর পরিশ্রম করতে পারে, আর একটা সেক্টর আছে তারা খালি স্কুল মাস্টারের চাকরি খোঁজে, যেখানে খেটে খেতে হবে না অথচ মাস গেলে মাইনে পাবে। এটাও একটা এর সঙ্গে জড়িত আছে,
0: মানসিকতার পরিবর্তন
1: সেটা হচ্ছে, মানে দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট। এখন অনেক ছেলে, আমি তো এই নিয়েই কাজ করি, অনেক ছেলে মেয়েই আসছে, কিন্তু প্রচুর তাদের কি বলবো অনেক রাইডার আছে, অনেক বাধা বিপত্তি তার ক্রস করতে হচ্ছে। আর কি প্রশ্ন আছে বলো?
0: না, এই যে এগিয়ে আসছে বললেন, এইটাই মানে যেহেতু মিষ্টি নিয়েই আলোচনা এবং একটা প্রভাবই আছে যে মধুর এনো সমাপয়, আমার মনে হয় আজকের আলোচনাটা যেটা হলো সেটা ওই মধুরেন সমাপয়তের মতো। লেটার্স এন্ড অন দিস সুইট নোট, যে অনেক বেশি বাঙালি এগিয়ে আসছে, তারা রবীন্দ্রবাবুর একাডেমিতে ট্রেনিং নিয়ে মডার্নাইজ করে, এবং বাঙালির এই যে হারাতে হারাতেও বাঙালির যেগুলো এখনো থেকে গেছে তার মধ্যে মিষ্টিটা একটা, এই মিষ্টি শিল্পটাকে যথার্থভাবেই সব অর্থে একটা শিল্পের মর্যাদায় তকমা দিয়ে আরও এগিয়ে নিয়ে যাবে, আমরাও মিষ্টি খাবো, এবং প্রফেটস অফ ডুম বা যারা ডায়াবেটিসের তত্ত্ব বা বিভিন্ন সুগারের তত্ত্ব নিয়ে আসেন, স্বাস্থ্য তো আমরা সচেতন হবই, কিন্তু সেগুলোকে ফর দ্য টাইম বিং একটু ভুলে থেকে মিষ্টি খেলেই যে হবে তার কোনো মানে নেই, কাজেই ওটাকে আমরা একটা বাঙালির ঐতিহ্য হিসেবেই আরও এগিয়ে নিয়ে যাব। এবং সেক্ষেত্রে রবীনবাবুর এই মিষ্টি একাডেমি একটা বড় ভূমিকা পালন করবে, এই আশা রেখে আজকের মতো এই আড্ডা শেষ করছি। আমি নিশ্চিত আবার পরে ওনাকে আমরা আমাদের স্টুডিওয়ে পাবো, যখন ওনার একাডেমিটা একদম ইন ফুল ক্রাই চলবে এবং অলরেডি ওখান থেকে অনেকে বেরিয়েছে এই শিল্পের সঙ্গে যুক্ত হবে। আপনারা দেখতে থাকুন ক্যালকলিং, শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।

গানের পাখিকে কাঁদতে আমরা বারণ করছি, কিন্তু 21 সেপ্টেম্বর 2026 সালে নিভে গেল বাংলা ছবির 70-এর দশকের এক মিষ্টির প্রদীপ। কিন্তু সেই শিল্পী সত্যি কি কখনো হারিয়ে গিয়েছেন, হারিয়ে যাবেন? হয়তো না। পর্দা থেকে তারা হয়তো দূরে সরে যান, কিন্তু স্মৃতির পাতায় চিরকাল থেকে যাবেন, এটাই আমার বিশ্বাস। আমি সুভায়ন আজকের আড্ডা জাংশন উৎসর্গ করছি অভিনেত্রী মিঠু মুখার্জিকে। 1955 সালের 19শে জুন উত্তর কলকাতার এক বনেদি একান্নবর্তী পরিবারে জন্ম হয় তার। তারপর বাংলা চলচ্চিত্রের পথ চলায় শেষ পর্ব মর্জিনা আবদুল্লাহ, মৌচাক, স্বয়ং সিদ্ধা, আশ্রিতার মতন একের পর এক ছবিতে অভিনয় করে তিনি তৈরি করেছিলেন নিজের এক আলাদা পরিচয়। চলুন ফিরে যাই তাহলে একেবারে শুরুতে। 1972 সাল পরিচালক চিত্ত বসুর শেষ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ মিঠু মুখার্জির। ছবির গান প্রশংসিত, পরিচালকও প্রতিষ্ঠিত, সঙ্গীত বেশ জমজমার, তাই ছবিটি সেরকম বাণিজ্যিক সাফল্য না পেলেও সিনেমা পেয়ে গেল এক নতুন মুখ, মিঠু মুখার্জি। যাক না, মন যদি ভেসে যেতে চায়, কী পেয়েছি আর কী পাইনি সে হিসেব না হয় নাই কষলাম আমরা।

0: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

গানের ওপারে ফিরলাম আমি শুভায়ন আড্ডা জাংশনে, তবে একেবারে এবার ফিরে যাব 1973 সালে। বাংলা সিনেমার ইতিহাসে যেমন গুরুত্বপূর্ণ একটি বছর, তেমনই মিঠু মুখার্জির জীবনেও, কারণ এই বছরই মুক্তি পেয়েছিল সেই ছবি যা তার ভাগ্যই বদলে দিয়েছিল, মর্জিনা আবদুল্লাহ। আর মিঠু মুখার্জি হয়ে উঠেছিলেন সেই দস্যি বুদ্ধিমতী প্রাণবন্ত মর্জিনা, যাকে এক ঝলক দেখি বাঙালি দর্শক আপন করে নিয়েছিল। ছবিটি তাকে রাতারাতি তারকার আসরে বসিয়ে দিল। এক কথায় বলতে গেলে যেন আলিউ আবার গুহার দরজা খুলে গিয়েছিল তার জন্যই। চেচিং ফাক উচ্চারণের সঙ্গে সঙ্গেই যেমন খুলে যায় গুপ্তধনের দরজা, তেমনই মর্জিনা আবদুল্লাহ খুলে দিয়েছিল মিঠু মুখার্জির সাফল্যের দরজা। শুধু হিট নয়, ছবিটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক মাইলস্টোন। আর মিঠু মুখার্জিও হয়ে ওঠেন সারা বাংলার ঘরের মেয়ে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এরপর পাড়ি দেব 1975 সালে মিঠু মুখার্জির জীবনের সোনালি অধ্যায়। স্বয়ং সিদ্ধা একেবারে হাত বাড়ালেন মৌচাকে। এই ছবিতে যতখানি উত্তম কুমার, যতখানি সাবিত্রী চট্টোপাধ্যায় আর রঞ্জিত মল্লিক, ঠিক ততটাই মিঠু মুখার্জি। তার স্বাভাবিক মডার্ন এরার অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ আর চোখে চোখ রেখে টান টান অভিনয় ছবির প্রাণ হয়ে উঠেছিল সেই সময় কলেজ পড়ুয়াদের ওয়ার্ড অফ মাউথ। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
2: খোদ লন্ডনে বসে কলকাতার চায়নাটাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
3: পুরুষ এবং নারী,

পুরুষ হল সূর্য কিরণ, নারী চন্দ্র কলা। পুরুষ হল সূর্য কিরণ, নারী চন্দ্র কলা।

এই পূজা আমি নিয়ে যাচ্ছি, তুই ছুট বেরিয়ে যা।

যতই নারী পুরুষ সাজুক পোশাকে হাব খাবে, নারীর গড় নারীর ধরন বদলে কি আর যাবে, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও মানা, শাস্ত্র মতে তাই তো নারীর ঘোমটা খোলাও।

0: সমান সমান আছে যে তার অনেক সমান।
1: নারী পুরুষ সমান সমান অনিচ্ছাতেও মানতে পারি, লক্ষ্য ভেদেও কামালে যে উঠবে না তবু পার দাড়ি, বুঝলে নারী? ওই লক্ষ্য ভেদেও কামালে যে উঠবে না তবু পার দাড়ি। ও পাগলা।

পাগলা গারদ কোথায় আছে নেই কি তোমার জানা? হ্যাঁ, সেটা হয়তো জানা গেল না, কিন্তু সেই একই বছর 1975 সালে আরেকটি ব্লকবাস্টার কিন্তু জানান দিল চলচ্চিত্রের ইতিহাসে, স্বয়ং সিদ্ধা, আবারও রঞ্জিত মল্লিক, কিন্তু এবার

গল্পের কেন্দ্রবিন্দু নায়িকা নিজেই। এখানে আমরা আর মৌচাকে সেই সরল হাসির মেয়েটিকে দেখিনি, দেখেছি দৃঢ় ব্যক্তিত্বের এক নারীকে। মিঠু যেন প্রমাণ করে দিলেন তিনি শুধু মিষ্টি নায়িকা নন, তিনি একজন শক্তিশালী অভিনেত্রীও, যিনি আলো দিয়ে আলো রাখেন আর ঘুম পাড়ানি গানে ভরিয়ে রেখে দেন দর্শকদের মনকে।

0: আমি শুভান আড্ডা জাংশনে এবার আপনাদের নিয়ে যাই 1976 সালে, সেই মুহূর্তে যখন প্রকাশিত হলো বা মুক্তি পেল উত্তম কুমারের সঙ্গে সেই ছবি হোটেল স্নোফক্স। দর্শকদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, পরপর হিট দিচ্ছেন মিঠু মুখার্জি, তারপর রয়েছেন স্বয়ং উত্তম কুমার। মানুষের এক্সপেক্টেশন তো থাকবেই, কিন্তু সব সমীকরণ সবসময় সাফল্য আনে না। ছবিটি প্রত্যাশা মতো ফল করতে পারেনি ঠিকই, কিন্তু মহানায়ক উত্তম কুমার থাকবেন আর একেবারে হিট হবে না তা কি হয়।
1: আমুরেরি রস ঠোঁটে মেখে নাও, ঠোঁট ফেলা ছিপে।

0: lovers.
1: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
2: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

এরপর এলো বোম্বের ডাক। সেই 1976 সালে দুলাল গুপ্তের হাত ধরেই বোম্বে যাত্রা। খানদোস, তারপর দিল লাগি, সাফেদ ঝুট, দো লড়কে দো নৌকড়কে, পরিচালক বাসু চট্টোপাধ্যায়। কিন্তু বাণিজ্যিক সাফল্য পেলেন না। বলতে গেলে দেখা যেতেই পারে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি ঠিক মতন ব্যবহার করতে পারলেন না মিঠু মুখার্জিকে। তবে ওই যে এগুলো ভাবতে ভাবতেই মনের মধ্যে যেন গানগুলো ভেসে আসে, সাজে না তোমায় ভালোবেসে, কোনো কিছু হারাবে না, মন জানে না মনের কথা। এইগুলো ঠিক গান নয়, প্রশ্নের মতো মনের গভীরে আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আসুন না উত্তরগুলো খুঁজি গানে গানে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

হিন্দি ছবির যাত্রা খুব একটা সুখের হয়নি। একের পর এক ছবি করলেও সেই কাঙ্ক্ষিত সাফল্য অধরাই রয়ে গেল। তবে মিঠু মুখার্জি কখনো হার মানার মানুষ ছিলেন না, আবারও ফিরে এলেন বাংলা ছবিতে। আর ফিরে এসেই করলেন ভাগ্যচক্র। ছবিটি হয়তো মর্জিনা আবদুল্লাহ বা মৌচাকের মতো বড় ঝড় তুলতে পারেনি, কিন্তু দর্শকের ভালোবাসা পেয়েছিল। আর মিঠুও প্রমাণ করেছিলেন যে তিনি এখনও লড়াই করতে পারেন। আসলে জীবনের মতোই তার কেরিয়ারেও ছিল এটি ভাগ্যচক্র। কখনো আকাশ ছোঁয়া সাফল্য, কখনো বা হতাশা, কিন্তু থেমে যাননি, বারবার ফিরে এসেছেন নতুন উদ্যমে। হয়তো সেই কারণেই এই ছবির গানটাও যেন তার জীবনকেই মনে করিয়ে দেয়। কারণ ভাগ্যের চাকা থেমে থাকলে চলে না, তাকে ঘুরিয়ে নিয়ে চলতেই হয় নিজের জেদ, পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে।

এরপর এলো সন্ধি। না, পুরনো ব্লকবাস্টারের ঝলক না থাকলেও ছবিটি দর্শকের নজর কেড়েছিল, কারণ দর্শকদের ভালোবাসা সাড়া তখনও তার সঙ্গে ছিল। সন্ধি সেই ভালোবাসারই আরেকটি অধ্যায়। আসলে 80-এর দশকে দাঁড়িয়ে মিঠু মুখার্জির কেরিয়ারটা যেন ওই ছবির নামের মতনই ছিল, এক সন্ধি। একদিকে সোনালি অতীতের স্মৃতি, অন্যদিকে নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা, আর ছবির গানগুলো যেন জীবনের নানা প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করেছিল। প্রেম কি, সংসার কি, আর এই পৃথিবীটাই বা কেমন? সত্যি তো এই দুনিয়াটা ভাই আজব কারখানা। বলতো কী করে ঘর বাঁধা যায়, কখন কাকে কোথায় নিয়ে যাবে কে বলতে পারে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: এই দুনিয়াটা ভাই আজব কারখানা।

গাড়ি কোন জানায় দিচ্ছে পাড়ি, মন্দ কপাল আবার কারো হাসবে হাসি হাসতে মানা মন্দ।

ফিরলাম আড্ডা জাংশনের আসরে আমি শুভায়ন, প্রশ্ন নয় উত্তরের খোঁজে। তবে এসে দেখলাম প্রশ্নটা সেই একই রয়ে গেছে। আজব কারখানা সত্যি, নয়তো মৌচাক, স্বয়ংসিদ্ধা, মর্জিনা আব্দুল্লার মতন ছবির নায়িকা আরেকটি ব্লকবাস্টার কেন পেলেন না? 1984 সালে দুজনে প্রত্যাশা মতো না চলায় তিনি প্রায় অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নিলেন। অথচ তখনও তার অনেক কিছু দেওয়ার বাকি ছিল। তখনও তা দেখানো হয়নি যে তিনি রূপলী পর্দার রানী।

0: আজা নয় রাজা, আনি নয় রানী।
1: আনি নয় রানী।

0: মুরে একেবারে ফাইটটা পড়তা সস জিউবা হড়কাইয়া আচ্ছয় কইয়া ফলাই সস
1: ওগো আচ্ছয় নয় হাস রায় গুনি জানি কইতে পারে তোমার কর্ম নয়
0: আচ্ছা তেরা বুদ্ধি কা ঢাকনা খুল গিয়া
1: হ্যাঁ গো তবে আর বলছি কি পরব করে দেখো না

তরি তরি কিন্তু থাকে না কো সদা তর কাছে, ইতি উতি ঘরে সদাই পরের কথায় নাসে। কও কি কইয়া ফলাও, রয় রয় সোজা কইরা দিতে আসি।

0: পথ সেই তো দুঃখের মূল। দুঃখ দুঃখ দুঃখ তো মনে হয় মন
1: খাইছে রে।

0: কোথায় থাকে কুসুম বলো, কোথায় কোথায় ফোটে, কঠিন দেয়াল ভেঙে দিয়ে প্রাণ হয়েছে ছোটে। তোমার কাছেই শেখা সবই মা, করবে তুমি পার, যদি আমি না পারি তো মা বকো না জানো আর।
1: এবার
0: আমি
2: না হলো না,

শেষবারের মতো ফিরে আসা, তারপর যেন হঠাৎই আলোটা একটু ফিকে হয়ে গেল। 1984 সালে দুজনের কথা তো বলছিলামই, যা প্রত্যাশিত সাফল্য না আনতে পারায় মিঠু মুখার্জি ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিলেন চলচ্চিত্রের জগৎ থেকে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, শেষ হয়নি। 6 বছরের দীর্ঘ বিরতির পর 1990 সালে তিনি ফিরে এলেন বড় পর্দায় আস্থিতা ছবি নিয়ে। ছবির পরিচালক ছিলেন অমিতাভ বচ্চন অভিনীত কালোজয়ী ডন ফিচার ফিল্মের নির্মাতা চন্দ্র বারট, আর তার বিপরীতে ছিলেন কানওয়ালজিৎ। ছবিটি আবারও দর্শকের বিপুল ভালোবাসা জয় করে আর বাণিজ্যিকভাবে সাফল্যও অর্জন করে, এবং যেন শেষবারের মতো তিনি সবাইকে মনে করিয়ে দিলেন মিঠু মুখার্জিও পারেন, এখনও পর্দা জুড়ে তার স্ক্রিন প্রেজেন্স অনুভব করাতে পারেন, এখনও দর্শকের হৃদয় জয় করার সেই জাদুটা তার অটুট। কিন্তু কে জানতো সেটাই হবে তার শেষ ছবি আশ্রিত। কিন্তু সেই শেষটার থেকেও এই 21 সেপ্টেম্বর 2026 শেষটা আরও বড় ধাক্কা দিয়ে গেল। বাংলা চলচ্চিত্রের আকাশ থেকে আরেকটি উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেল। মিঠু মুখার্জি পাড়ি দিলেন সেই নীল নীল আকাশের দেশে, যেখানে হয়তো আজও ভেসে বেড়ায় তার অভিনয় স্মৃতি আর সে চিরচেনা হাসি। আজকের মতো বিদায় নিচ্ছি আমি শুভায়ন আড্ডা জাংশনের আসর থেকে। ততক্ষণ না হয় সেই নীল আকাশের রেস থাকুক আপনার আমার মনেও, আর স্মৃতিতে বেঁচে থাকুক অটুট হয়ে চিরকাল মিঠু মুখার্জি।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, ধরা যাক কোনো অলৌকিক উপায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোনো পাঠক বা পাঠিকার এই জীবনে হঠাৎ দেখা হয়ে গেল, তখন কি বলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বোধন করবেন? রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ বাবু, রবি বাবু, রবি ঠাকুর, গুরুদেব নাকি রবিদা? ভেবেচিন্তে আরও বেশ কিছু বিকল্প হয়তো দেওয়া সম্ভব। এখন এই ডাকাডাকি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজেরও কিন্তু কিছু ভাবনা ছিল। সত্যভূষণ সেনের চিঠির জবাব দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে, আমার বয়স যখন ছিল অল্প, বঙ্কিমচন্দ্র ছিলেন বঙ্গ সাহিত্য রাজাসনে, তখন প্রসঙ্গক্রমে তার নাম করতে হলে আমরা বলতুম বঙ্কিমবাবু। শুধু বঙ্কিমও কারো কারো কাছে শুনেছি, কিন্তু কখনও কাউকে বঙ্কিম চাটুজ্জে বলতে শুনিনি। সম্প্রতি রুচির পরিবর্তন হয়েছে কি? এখন শরৎচন্দ্রের পাঠকদের মুখে প্রায় শুনতে পাই শরৎ চাটুজ্জে। পরক্ষে শুনেছি আমি রবি ঠাকুর নামে আখ্যাত। রুচি নিয়ে তর্কের সীমা নেই, কিন্তু শরৎচন্দ্রই আমার কানে ভদ্র শোনায়। শরৎবাবুতে দোষ নেই, কিন্তু শরৎ চাটুজ্জে কেমন যেন খেলু ঠেকে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই যুক্তি মেনে নিলে তাকে রবিবাবু, রবীন্দ্র, রবীন্দ্রনাথ বলাই কিন্তু শ্রেয়। রবি ঠাকুর বললে কেমন যেন তার কাছে খেলো শোনাবে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: চল রাস

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয় ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরি। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতেই। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে। যাহা যেতে চায় ছেড়ে দি তারে তখনই, বকি নে কারো শুনি নে কাহারো বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু তাড়াতাড়ি করে কাড়ি নে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অস্ত্র গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত বরণে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসি। বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলীন বকুল শয়নে। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্ছে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে।
2: গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যারা রবি ঠাকুর নামে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকতো, তারা যে তির্যক অর্থে সে নামে ডাকে তা রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন, আর সে কথা তিনি নিজেই কিন্তু লিখেছেন। জানতেন বলে নিজের লেখায় নিজের বিরুদ্ধবাদীদের কণ্ঠে তিনি রবি ঠাকুর নামটি কিন্তু বসিয়েছিলেন। হাতে গরম উদাহরণ হলো শেষের কবিতা। সে উপন্যাসে অমিত রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত নয়, তাই লাবণ্যের সঙ্গে রবি ঠাকুরের কবিতা নিয়ে তর্ক করে। সে বলে, বন্যা ওটা তোমাদের রবি ঠাকুরের কথা। সে লিখেছে, শাহজাহান আজ তার তাজমহলকে ছাড়িয়ে গেল। একটা কথা তোমার কবির মাথায় আসেনি যে আমরা তৈরি করি তৈরি জিনিসকে ছাড়িয়ে যাবার জন্যই। বিশ্ব সৃষ্টিতে এইটাকেই কিন্তু বলে এভলিউশন। তোমার রবি ঠাকুরের অমিতের এই কথন ভঙ্গির মধ্যে কিন্তু একটা শ্লেষ আছে। মেয়েরাও এই কবির ভক্ত হতে পারে, কিন্তু অমিত নয়, তাই অমিত তাকে ডাকে রবি ঠাকুর।

মন্দিরের সাজে মরণের পদ দিয়ে ওই আসছে জীবন মাঝে, ও যে আসছে বীরের সাজে।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবি ঠাকুর এই শ্লেষের সূত্রপাত কিন্তু কল্লোল যুগে। অচিন্ত্য সেনগুপ্তের কবিতায় ছিল, সম্মুখে থাকুন বসে পথ রুদ্ধি রবীন্দ্র ঠাকুর। এই রবীন্দ্র ঠাকুর কলাক্রমে রবি ঠাকুর হয়ে উঠলেন। সুভাষ মুখোপাধ্যায়ের হাংরাস উপন্যাসে আছে, মনে আছে একবার ভুল করার পর নির্ভুলভাবে বুঝে গেলাম যে রবি ঠাকুর বুর্জোয়া, তার লেখার বিরুদ্ধে আমাদের শ্রেণী সংগ্রাম করতে হবে। অর্থাৎ যেটা বলতে চাইছে যে লোকটি আধুনিক মানে অনাধুনিক কবিতা লিখে প্রতিষ্ঠা পেয়েছে, যে লোকটি পথ রোধ করে তরুণদের আটকে রেখে নিজের মহিমা বজায় রেখেছে, যে লোকটি খারাপ অর্থে বুর্জোয়া, তার নাম কিন্তু রবীন্দ্র ঠাকুর, সংক্ষেপে রবি ঠাকুর। রবি ঠাকুরই শ্রেয়। রবীন্দ্র এই যুক্তাক্ষর সমন্বিত নামটি তার উচ্চারণ করা কেন? হতেই পারে যে অচিন্ত্য কুমার কবিতার ছন্দে মাত্রা বজায় রাখতে রবীন্দ্র লিখেছেন, কিন্তু মনে মনে হয়তো তিনি রবি ঠাকুরই বলতে চেয়েছিলেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতায় আমরা দেখি যে শরৎচন্দ্রকে শরৎবাবু বলে ডেকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনই কিন্তু অনেক লেখকরা রবীন্দ্রনাথ ঠাকুরকে তাদের লেখায় রবিবাবু বলে ডেকেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মুগ্ধ পাঠিকা যে এখনকার সময় আছে, সে যদি এখন একটা কবিতা লেখে যেরকম আমি কবিতা পড়া মেয়ে, চিনবে কি আমাকে? তোমার শতবর্ষ আগে লেখা পড়েছি রবিবাবু, আকুল বসন্ত বায়। সাধারণ মেয়ে কবিতায় শরৎচন্দ্রের উপন্যাসের জনপ্রিয়তা নিয়ে কিন্তু তলায় তলায় একটু কৌতুক কিন্তু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই শতবর্ষ পরের কাল্পনিক পাঠিকার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় কৌতুক কিন্তু ভরে ঢুকিয়ে দেওয়া যায় আকুল বসন্ত বায় হিসেবে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, হ্যাঁ, ধরে নেওয়া যাক সেই কাল্পনিক পাঠিকার কথা যেটা আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম। ধরে নেওয়া যেতে পারে যে এই শতবর্ষ পরের পাঠিকার কোনো পূর্ববর্তী আত্মীয় বা আত্মীয়া শান্তিনিকেতনে কবির প্রতিষ্ঠানে কবির জীবৎকালে পড়েননি, পড়লে তাকে অবধারিতভাবে গুরুদেব বলে সম্বোধন হয়তো করতেন পাঠিকা। কারণ সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি যে তাদের পারিবারিক স্মৃতি গঠনে রবীন্দ্রনাথ ঠাকুরের সূত্রে গুরুদেব এই সম্বোধনটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। কোনো একজনের গুরুদেব মানে পরিবারের পরবর্তী সকলেরই গুরুদেব। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সমকালে যারা গুরুদেব এই সম্বোধন একটু এড়িয়ে চলতে চাইতেন, তারা কিন্তু বেছে নিয়েছিলেন কবি বলে এই ডাক, একটু পরোক্ষ শ্রদ্ধাসূচক। তার অনুপস্থিতি আমরা দেখি যে এই কবি বলেই কিন্তু অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বোধন করেছিলেন সেই সময়।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
3: মঞ্চ জুড়ে সবাই বসেছিল, উজ্জ্বল জ্যোতিষ্ক মণ্ডলী। ক্যামেরা সুধার দিকে ঘুরতেই সে অস্ফুটে জিজ্ঞাসা করলে, ও কখন জাগবে? রাজা নিজে এসে ওকে ডাকবেন। কেউ সে কথা বুঝিয়ে বলে দেবার আগেই নন্দিনী হেসে উঠল। আজ আমার রঞ্জন আসবে, আসবে, আসবে। সঞ্চালক জানতে চাইছিলেন হরতনির বক্তব্য। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, বলো গে, আমি হারিয়ে গেছি। 25শে বৈশাখের টক শো, সবাই আশা করেছিল আজ কিছু একটা হবে, হয় অমলের ঘুম ভাঙবে, নয় তো রঞ্জন আসবে, নয় তাসের দেশ কাঁপিয়ে চিৎকার উঠবে, জয় ইচ্ছের জয়। কিন্তু তেমন কিছু হয়নি। স্টেজের এক পাশে অন্ধকার কোণটায় দাঁড়িয়ে রানী সুদর্শনা তাই হতাশ স্বরে বললেন, এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? পিছনের স্ক্রিনে তখন দেখা যাচ্ছিল সারা পৃথিবীর উপগ্রহ চিত্র। তা দেখে একটা ছোট মেয়ে শিউরে উঠল, এত রক্ত কেন, এত রক্ত! এলা চিৎকার ভেসে এলো উল্টো দিক থেকে, মারো, আমাকে মারো, মারো, মারো! ওদের সবাইকে শান্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন সঞ্চালক। তক্ষণি সেই মানুষটি এসে পৌঁছলেন সভাকক্ষে, উঠে দাঁড়ালো সবাই, কানাকানি হতে লাগলো, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! রাশি রাশি গোলাপের অভ্যর্থনা আর তুমুল হর্ষধ্বনিকে উপেক্ষা করে ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন মঞ্চের সিঁড়িতে বসে থাকা চণ্ডালিকা মেয়েটির কাছে। স্মিত মুখে বললেন, চলো দাও আমায়, চলো দাও। আর সেই মুহূর্তেই রথের চাকা নড়ে উঠল। খবরেরও মুক্তধারার বাঁধ ভেঙেছেন যুবরাজ। ক্যামেলিয়া ফুটে উঠল সাঁওতাল পরগনার টবে আর আদিবাসী কন্যার খোঁপায়। দর্ভকল্লী থেকে রঙিন নিশান উড়িয়ে শুরু হলো জয়যাত্রা। কেঁপে উঠল টক শো এর মঞ্চ। সিঁড়ি বেয়ে একে একে নেমে এলো সুধা, নন্দিনী, হরতনী, সুদর্শনা। দর্শক আসন থেকে উঠে সার বেঁধে দাঁড়িয়ে গেল চন্দরা, মালতী, মৃণাল। সবাই একসঙ্গে গলা মিলিয়ে

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকে বয়স্ক, হাসি খুশি, মাইডিয়ার টাইপের মানুষদেরকে কিন্তু ঠাকুরদা বা দাদা ঠাকুর বলা হতো। অচলায়তন নাটকে গুরু তো আরেক রূপ ভাবে দাদা ঠাকুর। অচলায়তনের নাট্য রূপান্তর গুরু, সেখানে গুরু বালকদের বলছেন যে আমি তোমাদের সঙ্গে খেলব। আর ঠাকুরদা ঋণ শোধ, এখানে কিন্তু বালকেরা তাকে সবাই দলে টানতে চায়। তবে শতবর্ষ পরের পাঠক বা পাঠিকা তাকে ঠাকুরদা বা দাদা ঠাকুর বলছেন, এটা কেমন কেমন যেন লাগবে। শরৎচন্দ্রকে অনেকেই ব্যক্তিগত স্তরে কিন্তু দাদা বলতেন। শরৎচন্দ্র তাদের যেভাবে আশ্রয় প্রশ্রয় দিতেন, সেই আশ্রয় প্রশ্রয়ের সূত্রেই ব্যক্তিগত স্তরে স্বতঃস্ফূর্ত হয়েছিল এই দাদা সম্বোধন। তার সঙ্গে হাল আমলের তরুণ কবিদের অগ্রজ কবিদের নামের সঙ্গে কিন্তু দাদা লাগিয়ে ডাকার যোগ নেই, তাই রবিদা নামটা হয়তো চলবে না।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণদশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি, দেখলেন তুমি মহাদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক লাগতো আমার দেখে, ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দি, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার। তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিরকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি, মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলা ঠেলে ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে? গেল মেলের চিঠিতে লিখেছে, লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা গলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উৎপসে উঠছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে, ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি, সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হিরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি, আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনই মহিষী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে, বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাব না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন, নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে, ইতিমধ্যে মালতে পাশ করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের 1 আঁচড়ে, কিন্তু ওইখানে যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নাও বিধাতার মতো, মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য, মূর্হের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতের সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা, মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো, ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় রসককে সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সে অসামান্য মেয়ের দল, আর তারপরে তারপরে আমার নোটে শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো, হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির।
2: প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে ঠাকুরদা বা দাদা ঠাকুর ডাকটি শহুরে পাঠক পাঠিকাদের ঠোঁটে বেমানান লাগলেও খেটে খাওয়া মানুষদের মুখে কিন্তু বেমানান একদমই লাগবে না। মনে রাখতে হবে যে দাদা ঠাকুর ঠাকুরদা কল্প চরিত্রগুলির আরেকটি ভূমিকাও ছিল সেই সময়। তারা বিশেষ এক অদলীয় সামাজিক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন, যে রবি ঠাকুর বর্জোয়া কবি বলে একদা নির্ধারিত হয়েছিলেন ও শ্রেণী সংগ্রামের লক্ষ্যে বলে বিবেচিত হয়েছিলেন, সেই রবি ঠাকুর পল্লী পুনর্গঠনের জন্য কম ভাবেননি, কম কাজ করেননি। তাই অন্য এক আলৌকিক দৃশ্যের কথা ভাবতে ইচ্ছে করে অনেকটা সময়। ধরা যাক যে বীরভূমের কোনো গ্রামে উপস্থিত রবি ঠাকুর, বৃদ্ধ প্রফুল্ল মানুষটি তাকে দাদা ঠাকুর বা ঠাকুরদা বলে সম্বোধন করছে সেখানকার গ্রামবাসীরা।

প্রবাসীমন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেই নামেই ডাকা হোক না কেন, একটা কথা মাথায় রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নামের সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে বাঙালির এক অমোঘ ভালোবাসা। আজও কিন্তু তিনি তার লেখা, গান ও কবিতার মধ্যে দিয়ে বেঁচে আছেন আমাদের সকলের মধ্যেই। আর তার লেখা ইংরেজি, ডাচ, জার্মান, স্প্যানিশ সহ বেশ কিছু ইউরোপীয় ভাষায় অনুদিত হয়েছে। এছাড়া উনি কিন্তু বিভিন্ন রকমের মানুষকে, কবি, সাহিত্যিক, যারা বিদেশি তাদেরকেও কিন্তু অনুপ্রাণিত করেছেন। আর সেই জন্য তার প্রতি শ্রদ্ধা আমাদের সকলের মন থেকে সবসময় থাকবে।

0: মন যখন নির্দেশ।
1: ট্রাফিক ছুঁয়ে ধুলো ভেসে যায়,

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

দরকার নাই। হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

রোমের ভ্যাটিকান সিটির নাম শোনেননি এমন মানুষ বোধহয় খুবই কমই আছেন। খ্রিস্টান ধর্মের ধর্মগুরু বা পোপের ঠিকানা শুধু নয়, পৃথিবীর সব থেকে ছোট দেশও এটাই। কেমনই ভ্যাটিকান সিটি, ঘুরতে গেলে কী কী দেখতে হবে, এরকমই নানান প্রশ্ন তো আমাদের মাথায় সবসময় আসে। এই রকমই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা ভ্যাটিকান সিটিতে যাব আজ। যীশুখ্রিস্টের তৈরি করা প্রায় 2000 বছরের পুরানো, পৃথিবীর সবথেকে বড় আব্রাহামিক ধর্মের প্রাণকেন্দ্রে এসে তাকে ভালো করে বুঝতেই আজ আমরা এসেছি এই ভ্যাটিকান সিটিতে। সেই গল্পই বলবো আজ। আপনারা শুনছেন রেডিও বাংলা net.com এবং আমি আছি ক্লুব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আর আজ আমি শোনাবো ভ্যাটিকান সিটির গল্প। এই ভ্যাটিকান সিটি ইটালির রোম শহরের ভিতরে থাকা একটা স্বাধীন দেশ। এই দেশটার বয়স কত? এই ভ্যাটিকান সিটি 1929 সালে একটা দেশের মর্যাদা পায়। পোপ হলো এখানকার রাষ্ট্রনেতা এবং পাদ্রিরাই এই দেশটা শাসন করে। তা এই ভ্যাটিকান সিটি যতই ছোট দেশ হোক না কেন, সারা বিশ্বের রোমান ক্যাথলিকদের রিপ্রেজেন্টেশন কিন্তু এই দেশটাই করে। এটাই রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর। পুরোপুরিভাবে রোমের ভিতরে অবস্থিত ভ্যাটিকান সিটি হল বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন প্রায় 44 হেক্টর। জেনে অবাক হবেন যে এই ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, শিলমোহর আর পতাকাও রয়েছে। ভ্যাটিকান সিটি মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে, কিন্তু এই দেশটা ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। হ্যাঁ, আজ আমরা ঘুরবো আর শুনব এই ভ্যাটিকান সিটির গল্পকথা। তবে এখন শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম। আমি কৌশিক, আর আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভ্যাটিকান সিটি। খ্রিস্টান ধর্ম আসার আগে এই ভ্যাটিকান সিটিটা আসলে কি ছিল সেটা খুব জানার ইচ্ছে ছিল আমার। এ বিষয়ে কিছু অভিজ্ঞ মানুষের সাথে কথা বলে আর নেট ঘেটে সেই উত্তরটা পেয়ে গেলাম আমি। খ্রিস্ট ধর্মের প্রবর্তনের আগে এই জায়গাটাকে পবিত্র বলে গণ্য করা হতো এবং রোমের এই অংশতে এর আগে কখনোই বসতি গড়ে ওঠেনি বা কেউ এখানে বসতি স্থাপন করতে চায়নি। রোমান সাম্রাজ্যের সময় এই স্থানে ফ্রিজিয়ান দেবী সিবেল এবং তার স্বামী দেবতা আর্টিসের উপাসনা করা হতো। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর কোনো এক সময় আগ্রিপিনা দ্য এল্ডার এই অঞ্চলেরই একটি পাহাড় কেটে এক বিশাল উদ্যান তৈরি করেন। পরবর্তীতে সম্রাট ক্যালিগুলা এখানে একটি সার্কাস তৈরির উদ্যোগ নেন, যদিও তিনি তা সম্পূর্ণ তৈরি করে যেতে পারেননি। তার পরবর্তী সম্রাট নিরো এই সার্কাসটা পুরোপুরি তৈরি করেন। এই সার্কাসটিকে তাই নিরোর সার্কাস বা সার্কাস অফ নিরো বলা হয়। বর্তমানে সেই ভ্যাটিকানে যে রুইন্সটা একমাত্র দেখতে পাওয়া যায় সেটা হলো ভ্যাটিকান ওবেলিস্ক। ওই ওবেলিস্কটা সম্রাট ক্যালিগুলা হোলিওপ্লিস থেকে ভ্যাটিকানে নিয়ে এসেছিলেন তার সার্কাসের স্পিনা সাজানোর জন্য। স্পিনাটা কি জিনিস জানেন? আসলে সেই প্রাচীন রোমে সার্কাসে ঘোড়ার রথ নিয়ে লড়াই এবং রেস হতো। সেই মাঠের মাঝেই থাকতো একটা টাওয়ার যেটাকে স্পিনা বলা হতো। আমরা সকাল সকাল এসেছি এই ভ্যাটিকানে, আর এসে প্রথমেই দেখে নিলাম এই বহু পুরানো ভাঙাচোরা স্পিনাটা। শোনাবো আমার এই ভ্যাটিকান ট্যুরের কথা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর ফিরে আসছি আমি, ঘুরবো আমরা ভ্যাটিকান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: পথ বেঁধে দিল বন্ধন হিনগ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দি গঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল।

নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন, পথপাশে পাখি পুচ্ছ না চায়, বন্ধন তারে করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দি।

0: ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি ভ্যাটিকান সিটি। আমাদের ঠিক সামনেই যে বিশাল মাঠটা রয়েছে সেখানেই ছিল সার্কাস। প্রাচীন প্রথাগত বিশ্বাস অনুসারে বলা হয় এই সার্কাসের প্রান্তরেই সেন্ট পিটারকে মাথা নিচে ও পা উপরে দিয়ে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ভাবুন তো কি সাংঘাতিক ছিল সেই সময় শাস্তিগুলো, কেন হত্যা করা হয়েছিল সেন্ট পিটারকে, চলুন সেই গল্পটা শুনি। তখন রোমের সম্রাট ছিল নিরো। কোনো এক শীতের রাতে রোম নগরীতে আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় গোটা শহরটা। কিভাবে আগুন লাগলো সেটা নিয়ে অনেক গবেষণা পরে হয়েছিল, কিন্তু সেই সময় রোমে ক্ষমতাবান মানুষেরা একে অপরকে দোষারোপ করতে শুরু করে এই দুর্ঘটনার জন্য। সম্রাট নিরত এর জন্য সরাসরি দায়ী করেন শহরের খ্রিস্টান ধর্মের মানুষদের, আর তাই মৃত্যুদণ্ড দেওয়া হয় সেন্ট পিটারকে। সেই সময়ের নিয়ম মতো সেন্ট পিটারকে ক্রুসিফাইড করার জন্য এখানে নিয়ে আসা হয়, কিন্তু যেহেতু স্বয়ং খ্রাইস্টকে ওভাবেই হত্যা করা হয়েছিল, তাই সেন্ট পিটার নিজেই নিরোকে অনুরোধ করেন যাতে তাকে মাথা নিচের দিকে করে, মানে আপসাইড ডাউন অবস্থায় ক্রুসিফাইড করা হয়। এই ভ্যাটিকানই রয়েছে প্রাচীন প্যাগান ধর্মের উপাসনালয়, বহু রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তির শেষকৃত্যের সৌধ এবং মিনার। আর এই সব কিছুই নির্মিত হয়েছিল চতুর্থ খ্রিস্টাব্দের আগে। জানবো আমরা সেই সব প্রাচীন ইতিহাস, তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান। আর গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: পেট কাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেট কাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। বয়স পারো কি তেরো, বয়স পারো কি তেরো, রিক্সা চালাচ্ছে আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স পারো কি তেরো, বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ চাঁদিয়ালে বগ্গায়।

কিভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোড়া, আরে ওই ছোড়া মল যা, আত্মা তো তোর কি, সবার বাবুটি দানের রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনদিন পারবে কি জানতে। কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই

0: ਪਿੱਠ ਕੱਟ ਜਾਂਦੀ ਅਲ ਮੋਮਬਤੀ ਬੱਗਾ ਆਕਾਸ਼ ਕੁੜੀ ਦੀ ਝੱਕ ਮਾਟੀ ਤੇ ਅਬੱਗਾ ਪਿੱਠ ਕੱਟ ਜਾਂਦੀ ਅਲ
1: ਮਨੇ ਪੜੇ শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন, কাজ ডেডলাইন ট্রাফিক নোটিফিকেশন এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু। রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি ভ্যাটিকান সিটি। চতুর্থ খ্রিস্টাব্দের প্রথম ভাগে সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তিনি ভ্যাটিকানের কেন্দ্রভূমিতে সেন্ট পিটারের ব্যাসিলিকা নির্মাণ করেন। আর ঠিক তখনই ভ্যাটিকানের প্যাগান ধর্মের সমস্ত আর্কিটেকচার ধ্বংস করে ফেলা হয়। পরে এই ব্যাসিলিকাটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। বিভিন্ন পোপদের সক্রিয় তত্ত্বাবধানে ব্যাসিলিকার মূল স্থাপনা সংরক্ষণের ব্যবস্থা করা হয় এবং পুরনো আর্কিটেকচারগুলোকে খুঁজে বের করার কাজ শুরু হয়। বিশেষত রেনেসাঁর সময় এর খনন কাজ দ্রুত এগোতে থাকে। আর তারপর হ্যাঁ, 1939 থেকে 1941 সালের মধ্যে পোপ দ্বাদশ পিউসের নির্দেশে এই ব্যাসিলাসটা পুরোপুরি উদ্ধার করা হয়। ভ্যাটিকান সিটির জনসংখ্যা জাস্ট অ্যাবাউট 800। এটা পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন দেশ। এছাড়াও সবচেয়ে কম জনসংখ্যার দেশের রেকর্ডটাও এই দেশটার দখলে। এখানে এসে বুঝলাম যে ভ্যাটিকান সিটির শাসন কাজে আর রাষ্ট্রীয় যোগাযোগের ক্ষেত্রে ইটালিয়ান ভাষায় ব্যবহার করা হয়। মানে যারা একটু হাই পোস্টে কাজ করেন তারা নিয়মিত ইটালীয় ভাষায় কথা বলে, ওই সরকারি কাজের সুবিধার জন্যই। তবে ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু কেবলমাত্র ল্যাটিন ভাষা ব্যবহার করা হয়। ভ্যাটিকান সিটির বাসিন্দারা সবাই রোমান ক্যাথলিক। এখানেই একজন সিকিউরিটি গার্ডের কাছে জানতে পারলাম যে ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র পাদ্রীদের বসবাসের অনুমতি প্রদান করা হয়। 2500-এরও বেশি মানুষ প্রতিদিন ইতালি থেকে ভ্যাটিকান সিটিতে কাজ করতে আসেন ও রাতে আবার ফিরে যান। আর আমার এই ভ্যাটিকান সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ। কালো আকাশে

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তোর পাশে। ভ্যাটিকান সিটির আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার। বুঝতেই পারছেন কতটা ছোট্ট এই দেশটা। এটা আসলে ইটালির রোম শহরের ঠিক মাঝে প্রাচীর বেষ্টিত একটি এলাকা। ভ্যাটিকান সিটির অভ্যন্তরে কিন্তু কোনো প্রাকৃতিক জলাশয় নেই, তাই ইতালি থেকে পাইপলাইনের মাধ্যমে এখানে জল আনা হয়। শহরটি মূলত একটি ছোট্ট কিন্তু খুব সুন্দর পাহাড়ের উপর অবস্থিত, যার নাম ভ্যাটিকান পাহাড়। একটু আগেই আমরা দেখে এসেছি লার্গো আর্জেন্টিনা স্কোয়ার, একটা পুরানো রুইন্স বা ধ্বংসাবশেষ। ছখানা ভাঙা থাম শুধু দাঁড়িয়ে আছে কিছুটা জায়গা জুড়ে। পোড়ামাটির কিছু ইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো জায়গাটায়। এখানে ঢুকতে কিন্তু আমাদের টিকিট কাটতে হলো, তার মূল্য নেহাত কম নয়, 5 ইউরো। তা এত দাম দিয়ে টিকিট কেটে শুধু কি এই থাম বা পিলারগুলো দেখতে পাবো? না, আসলে এই জায়গাটার আসল মূল্য অন্য জায়গায়, আর সেটা জানতে হলে শুনতে হবে একটা সত্যি ইতিহাসের গল্প। আমাদের গাইডের কথা মতো ঠিক এখানেই পড়েছিল ওনার মৃতদেহটা। হোক না সেটা 2000 বছর আগের কথা, তবু ওই কথা শোনার পর ওই সামনের মাটির দিকে তাকালে একটা যেন শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। হ্যাঁ, দু চোখে অবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি। তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে যারা, তাদের সবার চোখেই হিংসা আর লোভ। হাতে ধারালো অস্ত্র সূর্যের আলোয় ঝলসে উঠছে। এদেরই এতদিন বন্ধু মনে করেছিলেন তিনি। পিঠের আঘাত থেকে ততক্ষণে অজরে রক্ত পড়তে শুরু করেছে। জীবনী শক্তি ক্ষীণ হয়ে আসছে দুনিয়ার সব থেকে ক্ষমতাবান মানুষটার। কে নেই ওই ঘাতকদের দলে? লঙ্গিনাস, ট্রেবনিয়াস, এলিনাস, অন্তত 20টা ছোড়ার ঘা পড়েছে এই মানুষটার পিঠে। 21 নম্বর এবং শেষ আঘাতটা এলো তার পরম বন্ধু মার্কাস ব্রুটাসের থেকে। মুখ থুপড়ে পড়ে গেল প্রায় গোটা পৃথিবী জয় করা রোমান সম্রাট। চারপাশে সব কিছু অন্ধকার হয়ে যাওয়ার আগে জুলিয়াস সিজারের মুখ থেকে কয়েকটা মাত্র শব্দ বেরিয়েছিল, ব্রুটাস তুমিও।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

যীশুখ্রিস্ট তখন ওই পৃথিবীতে আসেননি। হ্যাঁ, আসবেন, তবে আরও 44 বছর পর। ইজিপ্টের শেষ ফারাও ক্লিওপেট্রা তখন রোম থেকে ফিরে গেছেন নিজের দেশে, সাথে রয়েছে তার এবং সিজারের সন্তান। 15ই মার্চ এই লার্গো আর্জেন্টিনা স্কোয়ারে, এখানেই পিছন থেকে 21 জন আক্রমণ করেন সিজারকে। সেনেটে আর সেদিন যেতে পারেননি রোম সম্রাট। ঠিক কতবার তার উপর ছুরি চালানো হয়েছিল সে খবর রাখেনি ইতিহাস, কিন্তু শেক্সপিয়ারের বিখ্যাত নাটকের বর্ণনাটাই আজ যেন সত্যি হয়ে গেছে, যেমন সত্যি হয়ে গেছে সিজারের শেষ কথা, ব্রুটাস তুমিও। ওই শব্দ এই 2000 বছর পরেও বিশ্বাসঘাতকতার প্রতীক। এই জায়গাটায় সেই সময় নাকি 4টে মন্দির ছিল। 1920 সালে ওই মন্দিরগুলো আর সামনের রাস্তাটা মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। এরপর প্রায় 100 বছর এই জায়গাটা গার্ডরেল দিয়ে ঘেরা ছিল, কিন্তু এখন এটা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। রাস্তার পাশে ঠিক কোন জায়গায় পড়েছিল সিজারের দেহটা, সেটা নিয়ে অনেককে তর্ক করতে দেখলাম ওখানে। আমরা এখন চলেছি ভ্যাটিকান মিউজিয়াম দেখতে। এখানে আসলে এটা কিন্তু কোনো মতেই মিস করবেন না। সেই 15th century থেকে পোপ এবং অন্যান্য পাদ্রীরা বিভিন্ন আর্ট কালেকশন করতে শুরু করেন, এবং সেই সব অমূল্য আর্ট কালেকশনগুলো দিয়েই গড়ে তোলা হয়েছিল এই ভ্যাটিকান মিউজিয়াম। বিশাল এই বাড়িটা বা প্রাসাদ ওয়ান অফ দি ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট ভিজিটেড কমপ্লেক্সেস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আসলে 26টা মিউজিয়ামস এবং অসংখ্য গ্যালারিজ রয়েছে, যেগুলো অবশ্যই দেখা উচিত। আর রয়েছে প্রচুর প্রাইসলেস মাস্টারপিসেস এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ সব আর্কিওলজিক্যাল এবং কালচারাল কালেকশনস। মিউজিয়ামটা ঘুরবো আমরা, তবে এখন তার আগে শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

ব্রেকের পর ফিরে আসলাম। আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কমে আর শুনছেন আমার সাথে আপনার সবথেকে প্রিয় ট্রাভেল শো গ্লোবট্রটিং উইথ কৌশিক। ভ্যাটিকান মিউজিয়ামে যেদিকে তাকাই সেই দিকেই সব অতুলনীয় শিল্প। প্রথম ঘরটায় পোপ ক্লিমেন্ট 14 আর পোপ পায়াস 6 সময় সংগ্রহ করা অ্যান্সিয়েন্ট স্কাল্পচারগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম আমরা সবাই। পরের গ্যালারিতে সাজানো রয়েছে চোখ ধাঁধানো সব এট্রুসকান জুয়েলারি, সোনা আর তার উপর পান্না চুনি বসানো অপূর্ব সব শিল্প। পরের গ্যালারিটা একটা ইজিপশিয়ান মিউজিয়াম, ভিতরে ওবেলিক্স, হাইরোগ্লাফিক্স আর প্যাপিরাস রয়েছে। সেখান থেকে বেরিয়ে লম্বা একটা ঘরে সাজানো রয়েছে পরপর 460 অসাধারণ সব পেন্টিংস। পাশেই রয়েছে দেখলাম এথনোলজিক্যাল মিউজিয়াম, এটা পোপ পায়াস 1927 বানিয়েছিলেন। এখানে প্রায় 1,00,000 ডিভোশনাল বা রিলিজিয়াস পিসেস রয়েছে যেগুলো সারা পৃথিবী থেকে সংগ্রহ করে আনা হয়েছিল। এখানে দেখব আরও অনেক কিছু আর ঘুরব এই মিউজিয়ামটা। ফিরে আসছি একটা ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ভ্যাটিকান সিটির সেই বিখ্যাত সিস্টিন চ্যাপেলের ঠিক ভিতরে এসে দাঁড়িয়েছি আমরা। মাইকেল অ্যাঞ্জেলো আর রাফায়েলের মতন শিল্পীদের আঁকা রেনেসাঁসের আর্ট দিয়ে সাজানো পুরো চ্যাপেলটা। পোপ সিক্সটাস দেল্লা রোভেরে 1475 সালে সিস্টিন চ্যাপেল তৈরি করার পরিকল্পনা করেন। চ্যাপেলের হলঘরটা দেখলাম বেশ বড়। 1483 সালে চ্যাপেল তৈরির কাজ শেষ হলে এর চারিদিকের দেওয়াল সুসজ্জিত করার জন্য তখনকার ইটালির শ্রেষ্ঠতম চিত্রকর সান্দ্রা বত্তেচেলি বা পেরিজিনো এদের মতন সব শিল্পীদের দায়িত্বভার দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকেল অ্যাঞ্জেলো এর ছাদেই লাস্ট জাজমেন্ট ছবিখানা আঁকেন। ওই ছবিখানা পেছনে রেখে দাঁড়ালে বাঁদিকের দেওয়ালে যীশুখ্রিস্টের জীবনের ঘটনাবলীকে কেন্দ্র করে এবং ডান দিকের দেওয়ালে মোসেসের জীবনের ঘটনাবলীকে কেন্দ্র করে 20 ফুট প্রশস্ত এবং 20 ফুট উঁচু মোট 12খানা ছবি আঁকা হয়েছে। তবে এসব ছবির মধ্যে আমার বেশি ভালো লেগেছে পিয়াত্রো পেরিজিনোর আঁকা ছবিখানা। এই ছবিতে দেখা যাচ্ছে অন্যান্য প্রফেটের দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রভু যীশুখ্রিস্ট সেন্ট পিটারের হাতে স্বর্গের চাবি তুলে দিচ্ছেন। আর লাস্ট জাজমেন্ট সিলিং জোড়া পৃথিবী বিখ্যাত ওই ছবিটা, তার সম্পর্কে সবাই তো জানেন। মাইকেল অ্যাঞ্জেলোর কথা বলতে গিয়ে তার সমসাময়িক চিত্রকর এবং সে সময়ে ও তার আগের চিত্রকরদের জীবনীর গ্রন্থকার জর্জিও ভাসেরি লিখেছিলেন, 15 শতাব্দীতে ইটালিতে, বিশেষ করে তাসকানো প্রভিন্সে অসংখ্য শিল্পী বিধাতার সৃষ্টি বস্তুর সৌন্দর্য ও মহিমা সেই সবই পেইন্টিং এবং ভাস্কর্যের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তারপর বিধাতা দেখলেন ওইসব শিল্পীদের নিষ্ঠা থাকা সত্ত্বেও তাদের প্রচেষ্টা ফলবতী হচ্ছে না। এই কারণেই নাকি বিধাতা মাইকেল অ্যাঞ্জেলো বত্তনারতিকে পৃথিবীতে পাঠালেন। আর এই মাইকেল অ্যাঞ্জেলোকে বিধাতা এমনই ক্ষমতা দিলেন যে তার সৃষ্ট নিখুঁত শিল্পকর্মকে অনুসরণ করে অন্য সব শিল্পীরা যেন কিছু শিক্ষা লাভ করতে পারেন। সিস্তিন চ্যাপেলের ছবিগুলো এবং ডেভিড, মোজেস, পিয়েতা এসব মূর্তি দেখলে বুঝতে কষ্ট হয় না যে ভাসারি মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে একটুও বাড়িয়ে বলেননি। এখন নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তারপর শুনবো ভ্যাটিকানের আরও অনেক কথা।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

যারা আমার আব্বাকে কেড়ে নিয়েছে তারা যেন আর কোনো জিয়ার আব্বাকে কেড়ে নিতে না পারে।

সিস্টিন চ্যাপেলে চারিদিকে ঘুরে দেখছি, আর আমাদের গাইড একটা দারুণ গল্প শোনাল। ভ্যাটিকানে নাকি মাইকেল অ্যাঞ্জেলোর বিরুদ্ধে চক্রান্তকারী ছিলেন অনেকে, তাদের সঙ্গে মহামান্য পোপ জুলিয়াস সেকেন্ডেরও বেশ ঘনিষ্ঠতা ছিল। ডেভিড পিয়েতার ভাস্কর্য নির্মাণ করার পর মাইকেল অ্যাঞ্জেলো ইউরোপের সর্বশ্রেষ্ঠ ভাস্কর শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। তার এমন যশ এবং খ্যাতি চক্রান্তকারীদের সহ্য হচ্ছিল না। তারা মনে করলেন মাইকেল অ্যাঞ্জেলোকে এখানে চিত্রাঙ্কন করাতে বাধ্য করানো গেলে তিনি তার সুনাম রক্ষা করতে পারবেন না। তারা তখন পোপকে বোঝাতে চেষ্টা করলেন, সিস্তিন চ্যাপেলের সিলিংটা তো ফাঁকাই আছে, মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে পুরো সিলিংয়ে ছবিটা আঁকানো গেলে চেষ্টা করলেন, সিস্তিন চ্যাপেলের সিলিংটা তো ফাঁকাই আছে, মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে

মাইকেল অ্যাঞ্জেলোকে বললেন, তুমি ডোমিনিকো গিল্লানদিওর কাছে কি ফ্রেস্কো আঁকার কলাকৌশল শেখনি? তুমি মাইকেল অ্যাঞ্জেলো, ফ্লোরেন্সের সিটি হলের ফ্রেস্কোর জন্য ব্যাটল অব দ্য ক্যাসিনোর কার্টুন চিত্র লিওনার্দো দ্য ভিঞ্চির সঙ্গে প্রতিযোগিতা করে এঁকেছিলে। সবাই জানে তুমি লিওনার্দোর চেয়ে অনেক ভালো ছবি এঁকেছিলে। সুতরাং দেখা গেল যুক্তিতর্কে মাইকেল অ্যাঞ্জেলো পোপ জুলিয়াসের কাছে হেরে গেলেন। অয়েল পেন্টিংয়ের কাজ ধীরে সুস্থে করা যায় এবং বারবার সংশোধন ও পরিবর্তন করা যায়। দেওয়াল পেন্টিং অঙ্কনের ক্ষেত্রে এ সুবিধা নেই। দেওয়াল পেন্টিংয়ের সময় ক্ষেত্র প্রস্তুত করার পরে একটানে ছবি আঁকার কাজ দ্রুত শেষ করতে হয়। কিন্তু সিলিংয়ের চিত্রাঙ্কন আরও বেশি কঠিন। সিলিংয়ে ছবি আঁকতে হলে মাচান তৈরি করে তার উপর দাঁড়িয়ে ঘাড় পেছনের দিকে বাঁকিয়ে ছবি আঁকতে হয়, আর ওই সিলিং যদি 70 ফুট উঁচু হয় তবে ব্যাপারটা কতটা কঠিন হতে পারে তা শুধু কল্পনাই করা যেতে পারে। এজন্য পৃথিবীতে দেওয়ালে অনেক সুন্দর ছবি দেখা গেলেও সিলিংয়ে তেমন সুন্দর ছবি দেখতে পাওয়া যায় না। এ ব্যাপারে মাইকেল অ্যাঞ্জেলো একমাত্র ব্যতিক্রম। দীর্ঘ 4 বছর মাচানে দাঁড়িয়ে ঘাড় পেছনের দিকে বাঁকিয়ে ঊর্ধ্বমুখী হয়ে সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে এমন বিস্ময়কর রকমের সুন্দর ছবি আঁকবেন তা চক্রান্তকারীর দল কল্পনাও করতে পারেনি। আর হ্যাঁ, এই চক্রান্তকারীর দলে রাফায়েলের মতন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিত্রকর ছিলেন। মাইকেল অ্যাঞ্জেলো সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে কেমন ছবি আঁকছেন তার মাত্র 2 জন সাক্ষী ছিল। একজনের নাম ছিল মিচি, সে রং গুঁড়ো করত এবং মাইকেল অ্যাঞ্জেলোর নির্দেশ মতো রঙের মিশ্রণ ঘটাত। অন্যজন রোজেলি, সে দেওয়ালের গায়ে প্লাস্টার করে দিয়ে দেওয়ালে ছবির ক্যানভাস তৈরি করত। এসব কারণে মাইকেল অ্যাঞ্জেলো কেমন ধরনের ছবি আঁকছেন সে সম্পর্কে সবার মনে প্রবল কৌতূহল ছিল। সকল অপেক্ষা ও সংশয়ের অবসান ঘটিয়ে 1512 খ্রিস্টাব্দের 31 অগস্ট সিস্টিন চ্যাপেলের প্রধান দরজাটা খুলে দেওয়া হলো। আর তারপর শোনাবো সেই গল্প, তবে 2টো গানের পর। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় 2টো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

1512 খ্রিস্টাব্দের 31 আগস্ট সিস্টিন চ্যাপেলের দরজাটা খোলা হলো। সিস্টিন চ্যাপেলের মাইকেলের ছবিগুলো দেখে ইতালির সব মানুষ অবাক হয়ে গেলেন, শিল্পীরা বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন, সমালোচকরা তো একেবারে বাকরুদ্ধ। এর আগে কোনো শিল্পকর্ম এমন বিস্ময় সৃষ্টি করেনি কোথাও। সিস্টিন চ্যাপেলের মাঝখানে রয়েছে 9টা প্রধান ছবি, এগুলো হলো ক্রিয়েশন অফ মুন সান প্ল্যানেটস, সেপারেশন অফ ল্যান্ড ফ্রম ওয়াটার, ক্রিয়েশন অফ অ্যাডাম, ক্রিয়েশন অফ ইভ, টেম্পটেশন অ্যান্ড এক্সপালশন, স্যাক্রিফাইস অফ নোহা, দ্য ডেলিউস। সিলিংয়ের চার কোনায় ডেভিড এবং গোলিয়াথের ছবি সহ আরও চারখানা ছবি আছে। এছাড়া হল ঘরের জানলার উপরের স্থানে এবং 8টি ত্রিকোণা আকৃতির স্থানে আছে 7 জন প্রফেট এবং 5 জন সিবিলের ছবি। সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে কোন ছবির চেয়ে কোন ছবি বেশি সুন্দর তা বলা খুব কঠিন, তবে ক্রিয়েশন অফ অ্যাডাম ছবিখানার প্রচার রয়েছে বেশি। উৎকর্ষের দিক থেকে বিচার করলে কোনো শিল্পী সিস্টিন চ্যাপেলের সমকক্ষ কোনো ছবি সৃষ্টি করতে পারেননি। এখানেই শেষ নয়, এর বহু বছর পর আবারও ওনার শত্রুরা ওনাকে ছোট করার চেষ্টা করেন। ওনাকে বলা হয় যে প্রার্থনা বেদির ঠিক উল্টো দিকের দেওয়ালে আঁকতে হবে লাস্ট জাজমেন্ট বা শেষ বিচারের দিন তার ছবিটা। সিস্টিন চ্যাপেলের সিলিংয়ের ছবিগুলো আঁকা শেষ হয়েছে 22 বছর আগে। এর মাঝে কিন্তু মাইকেল অ্যাঞ্জেলো আর রং তুলি হাতে নেননি, শুধু ভাস্কর্য শিল্পের কাজ করেছেন। তাছাড়া ওই সময় তার বয়স 59 বছর। এই বৃদ্ধ বয়সে 60 ফুট উঁচু এবং 40 ফুট চওড়া এমন ছবি যে তার পক্ষে আঁকা সম্ভব নয়, একথা তিনি ভালো করেই উপলব্ধি করলেন। তাই প্রথমে তিনি আঁকতে রাজি ছিলেন না, কিন্তু পোপ ক্লিমেস্তোর চাপে তিনি লাস্ট জাজমেন্ট ছবিখানা আঁকতে রাজি হলেন। লাস্ট জাজমেন্ট ছবির জন্য দেওয়াল প্রস্তুত করতেই 1 বছর লেগে যায়। এর মাঝে পোপ ক্লিমেস্তো মারা যান। তার মারা যাওয়ার পর পল থার্ড মহামান্য পোপ নির্বাচিত হন। মাইকেল অ্যাঞ্জেলো শেষবারের মতন চেষ্টা করলেন অমন বিশাল আকৃতির ছবি আঁকার দায়িত্ব এড়ানোর, কিন্তু বাস্তবে দেখা গেল নতুন পোপ মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে ওই ছবি আঁকানোর জন্য আরও বেশি উৎসাহী। এর কারণ তিনি চেয়েছিলেন মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে খুব বড় মাপের কোনো কাজ করিয়ে মাইকেল অ্যাঞ্জেলো নামের সঙ্গে জড়িয়ে তিনিও অমর হয়ে থাকবেন। বাধ্য হয়ে সিস্টিন চ্যাপেলের সিলিংয়ের ছবি আঁকার 22 বছর পর ছেনি হাতুড়ি ছেড়ে তাকে আবার রং তুলি হাতে তুলে নিতে হলো। দীর্ঘ 7 বছর কাজ করার পর 1541 খ্রিস্টাব্দে ক্রিসমাস দিবসে লাস্ট জাজমেন্ট ছবিখানার উদ্বোধন করা হলো। সমস্ত রোমবাসী এ ছবির অসামান্যতায়, বিশালতায়, মহিমা মাধুর্যে হতবাক হয়ে গেলেন। গবেষক জর্জিও ভাসারি লিখেছিলেন, ছবি উদ্বোধনের কথা শুনে আমি ভেনিস থেকে রোমে এলাম। ছবি দেখে অন্যান্য শিল্পীদের এবং আমার মতিভ্রম হওয়ার অবস্থা। ভাবলাম মরণশীল মানুষের পক্ষে এমন ছবি আঁকা কি সম্ভব? ঐশ্বরিক অনুপ্রেরণা ছাড়া এমন ছবি সৃষ্টি করা যায় না। ঈশ্বর নিশ্চয়ই মাইকেল অ্যাঞ্জেলোকে এই ছবি সৃষ্টি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন। কি যাবেন নাকি ভ্যাটিকান সিটি দেখতে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি।
তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর কাজ। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com মন যখন বিরুদ্ধে।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায়ের দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীর সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রে দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিচ্ছরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
2: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসীবন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, ধরা যাক কোনো অলৌকিক উপায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোনো পাঠক বা পাঠিকার এই জীবনে হঠাৎ দেখা হয়ে গেল, তখন কি বলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বোধন করবেন? রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ বাবু, রবি বাবু, রবি ঠাকুর, গুরুদেব নাকি রবিদা? ভেবেচিন্তে আরও বেশ কিছু বিকল্প হয়তো দেওয়া সম্ভব। এখন এই ডাকাডাকি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজেরও কিন্তু কিছু ভাবনা ছিল। সত্যভূষণ সেনের চিঠির জবাব দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে, আমার বয়স যখন ছিল অল্প, বঙ্কিমচন্দ্র ছিলেন বঙ্গ সাহিত্য রাজাসনে, তখন প্রসঙ্গক্রমে তার নাম করতে হলে আমরা বলতুম বঙ্কিমবাবু। শুধু বঙ্কিমও কারো কারো কাছে শুনেছি, কিন্তু কখনও কাউকে বঙ্কিম চাটুজ্জে বলতে শুনিনি। সম্প্রতি রুচির পরিবর্তন হয়েছে কি? এখন শরৎচন্দ্রের পাঠকদের মুখে প্রায় শুনতে পাই শরৎ চাটুজ্জে। পরক্ষে শুনেছি আমি রবি ঠাকুর নামে আখ্যাত। রুচি নিয়ে তর্কের সীমা নেই, কিন্তু শরৎচন্দ্রই আমার কানে ভদ্র শোনায়। শরৎবাবুতে দোষ নেই, কিন্তু শরৎ চাটুজ্জে কেমন যেন খেলু ঠেকে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই যুক্তি মেনে নিলে তাকে রবিবাবু, রবীন্দ্র, রবীন্দ্রনাথ বলাই কিন্তু শ্রেয়। রবি ঠাকুর বললে কেমন যেন তার কাছে খেলো শোনাবে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: চল রাস্তা।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয় ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরি। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতেই। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে। যাহা যেতে চায় ছেড়ে দি তারে তখনই, বকি নে কারো শুনি নে কাহারো বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু তাড়াতাড়ি করে কাড়ি নে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অস্ত্র গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত বরণে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসি। বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলীন বকুল শয়নে। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্ছে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে।
2: গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যারা রবি ঠাকুর নামে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকতো, তারা যে তির্যক অর্থে সে নামে ডাকে তা রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন, আর সে কথা তিনি নিজেই কিন্তু লিখেছেন। জানতেন বলে নিজের লেখায় নিজের বিরুদ্ধবাদীদের কণ্ঠে তিনি রবি ঠাকুর নামটি কিন্তু বসিয়েছিলেন। হাতে গরম উদাহরণ হলো শেষের কবিতা। সে উপন্যাসে অমিত রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত নয়, তাই লাবণ্যের সঙ্গে রবি ঠাকুরের কবিতা নিয়ে তর্ক করে। সে বলে, বন্যা ওটা তোমাদের রবি ঠাকুরের কথা। সে লিখেছে, শাহজাহান আজ তার তাজমহলকে ছাড়িয়ে গেল। একটা কথা তোমার কবির মাথায় আসেনি যে আমরা তৈরি করি তৈরি জিনিসকে ছাড়িয়ে যাবার জন্যই। বিশ্ব সৃষ্টিতে এইটাকেই কিন্তু বলে এভলিউশন। তোমার রবি ঠাকুরের অমিতের এই কথন ভঙ্গির মধ্যে কিন্তু একটা শ্লেষ আছে। মেয়েরাও এই কবির ভক্ত হতে পারে, কিন্তু অমিত নয়, তাই অমিত তাকে ডাকে রবি ঠাকুর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবি ঠাকুর এই শ্লেষের সূত্রপাত কিন্তু কল্লোল যুগে। অচিন্ত্য সেনগুপ্তের কবিতায় ছিল, সম্মুখে থাকুন বসে পথ রুদ্ধি রবীন্দ্র ঠাকুর। এই রবীন্দ্র ঠাকুর কলাক্রমে রবি ঠাকুর হয়ে উঠলেন। সুভাষ মুখোপাধ্যায়ের হাংরাস উপন্যাসে আছে, মনে আছে একবার ভুল করার পর নির্ভুলভাবে বুঝে গেলাম যে রবি ঠাকুর বুর্জোয়া, তার লেখার বিরুদ্ধে আমাদের শ্রেণী সংগ্রাম করতে হবে। অর্থাৎ যেটা বলতে চাইছে যে লোকটি আধুনিক মানে অনাধুনিক কবিতা লিখে প্রতিষ্ঠা পেয়েছে, যে লোকটি পথ রোধ করে তরুণদের আটকে রেখে নিজের মহিমা বজায় রেখেছে, যে লোকটি খারাপ অর্থে বুর্জোয়া, তার নাম কিন্তু রবীন্দ্র ঠাকুর, সংক্ষেপে রবি ঠাকুর। রবি ঠাকুরই শ্রেয়। রবীন্দ্র এই যুক্তাক্ষর সমন্বিত নামটি তার উচ্চারণ করা কেন? হতেই পারে যে অচিন্ত্য কুমার কবিতার ছন্দে মাত্রা বজায় রাখতে রবীন্দ্র লিখেছেন, কিন্তু মনে মনে হয়তো তিনি রবি ঠাকুরই বলতে চেয়েছিলেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতায় আমরা দেখি যে শরৎচন্দ্রকে শরৎবাবু বলে ডেকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনই কিন্তু অনেক লেখকরা রবীন্দ্রনাথ ঠাকুরকে তাদের লেখায় রবিবাবু বলে ডেকেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মুগ্ধ পাঠিকা যে এখনকার সময় আছে, সে যদি এখন একটা কবিতা লেখে যেরকম আমি কবিতা পড়া মেয়ে, চিনবে কি আমাকে? তোমার শতবর্ষ আগে লেখা পড়েছি রবিবাবু, আকুল বসন্ত বায়। সাধারণ মেয়ে কবিতায় শরৎচন্দ্রের উপন্যাসের জনপ্রিয়তা নিয়ে কিন্তু তলায় তলায় একটু কৌতুক কিন্তু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই শতবর্ষ পরের কাল্পনিক পাঠিকার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় কৌতুক কিন্তু ভরে ঢুকিয়ে দেওয়া যায় আকুল বসন্ত বায় হিসেবে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু হ্যাঁ, ধরে নেওয়া যাক সেই কাল্পনিক পাঠিকার কথা যেটা আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম। ধরে নেওয়া যেতে পারে যে এই শতবর্ষ পরের পাঠিকার কোনো পূর্ববর্তী আত্মীয় বা আত্মীয়া শান্তিনিকেতনে কবির প্রতিষ্ঠানে কবির জীবৎকালে পড়েননি, পড়লে তাকে অবধারিতভাবে গুরুদেব বলে সম্বোধন হয়তো করতেন পাঠিকা। কারণ সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি যে তাদের পারিবারিক স্মৃতি গঠনে রবীন্দ্রনাথ ঠাকুরের সূত্রে গুরুদেব এই সম্বোধনটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। কোনো একজনের গুরুদেব মানে পরিবারের পরবর্তী সকলেরই গুরুদেব। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সমকালে যারা গুরুদেব এই সম্বোধন একটু এড়িয়ে চলতে চাইতেন তারা কিন্তু বেছে নিয়েছিলেন কবি বলে এই ডাক, একটু পরোক্ষ শ্রদ্ধাসূচক। তার অনুপস্থিতি আমরা দেখি যে এই কবি বলেই কিন্তু অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বোধন করেছিলেন সেই সময়ে।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
3: মঞ্চ জুড়ে সবাই বসেছিল, উজ্জ্বল জ্যোতিষ্ক মণ্ডলী। ক্যামেরা সুধার দিকে ঘুরতেই সে অস্ফুটে জিজ্ঞাসা করলে, ও কখন জাগবে? রাজা নিজে এসে ওকে ডাকবেন। কেউ সে কথা বুঝিয়ে বলে দেবার আগেই নন্দিনী হেসে উঠল। আজ আমার রঞ্জন আসবে, আসবে, আসবে। সঞ্চালক জানতে চাইছিলেন হরতনির বক্তব্য। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, বলো গে, আমি হারিয়ে গেছি। 25শে বৈশাখের টক শো, সবাই আশা করেছিল আজ কিছু একটা হবে, হয় অমলের ঘুম ভাঙবে, নয়তো রঞ্জন আসবে, নয় তাসের দেশ কাঁপিয়ে চিৎকার উঠবে, জয় ইচ্ছের জয়। কিন্তু তেমন কিছু হয়নি। স্টেজের এক পাশে অন্ধকার কোণটায় দাঁড়িয়ে রানী সুদর্শনা তাই হতাশ্বরে বললেন, এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? পিছনের স্ক্রিনে তখন দেখা যাচ্ছিল সারা পৃথিবীর উপগ্রহ চিত্র। তা দেখে একটা ছোট মেয়ে শিউরে উঠল, এত রক্ত কেন, এত রক্ত! এলা চিৎকার ভেসে এলো উল্টো দিক থেকে, মারো, আমাকে মারো, মারো, মারো! ওদের সবাইকে শান্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন সঞ্চালক। তক্ষণি সেই মানুষটি এসে পৌঁছলেন সভাকক্ষে, উঠে দাঁড়ালো সবাই, কানাকানি হতে লাগলো, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! রাশি রাশি গোলাপের অভ্যর্থনা আর তুমুল হর্ষধ্বনিকে উপেক্ষা করে ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন মঞ্চের সিঁড়িতে বসে থাকা চণ্ডালিকা মেয়েটির কাছে। স্মিত মুখে বললেন, চলো দাও আমায়, চলো দাও। আর সেই মুহূর্তেই রথের চাকা নড়ে উঠল। খবরেরও মুক্তধারার বাঁধ ভেঙেছেন যুবরাজ, ক্যামেলিয়া ফুটে উঠল সাঁওতাল পরগনার টবে আর আদিবাসী কন্যার খোঁপায়। দর্ভকল্লি থেকে রঙিন নিশান উড়িয়ে শুরু হলো জয়যাত্রা, কেঁপে উঠল টক শো এর মঞ্চ। সিঁড়ি বেয়ে একে একে নেমে এলো সুধা, নন্দিনী, হরতনী, সুদর্শনা। দর্শক আসন থেকে উঠে সাড় বেঁধে দাঁড়িয়ে গেল চন্দরা, মালতী, মৃণাল। সবাই একসঙ্গে গল

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকে বয়স্ক, হাসি খুশি, মাইডিয়ার টাইপের মানুষদেরকে কিন্তু ঠাকুরদা বা দাদা ঠাকুর বলা হতো। অচলায়তন নাটকে গুরু তো আরেক রূপ ভাবে দাদা ঠাকুর, অচলায়তনের নাট্য রূপান্তর গুরু। সেখানে গুরু বালকদের বলছেন যে আমি তোমাদের সঙ্গে খেলব। আর ঠাকুরদা, ঋণ শোধ, এখানে কিন্তু বালকেরা তাকে সবাই দলে টানতে চায়। তবে শতবর্ষ পরের পাঠক বা পাঠিকা তাকে ঠাকুরদা বা দাদা ঠাকুর বলছেন, এটা কেমন কেমন যেন লাগবে। শরৎচন্দ্রকে অনেকেই ব্যক্তিগত স্তরে কিন্তু দাদা বলতেন। শরৎচন্দ্র তাদের যেভাবে আশ্রয় প্রশ্রয় দিতেন, সেই আশ্রয় প্রশ্রয়ের সূত্রেই ব্যক্তিগত স্তরে স্বতঃস্ফূর্ত হয়েছিল এই দাদা সম্বোধন। তার সঙ্গে হাল আমলের তরুণ কবিদের অগ্রজ কবিদের নামের সঙ্গে কিন্তু দাদা লাগিয়ে ডাকার যোগ নেই, তাই রবিদা নামটা হয়তো চলবে না।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি, দেখলেন তুমি মহাদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেখে, ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দি, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিরকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি, মনে করো তার নাম নরেশ, সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সেদেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য, এত বুদ্ধি এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলে চিঠিতে লিখেছে, লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উৎপসে উঠছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে, ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি, সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার, হীরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছ, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায় পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিষী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে, বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাব না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে, ইতিমধ্যে মালতী পাস করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের 1 আঁচড়ে, কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নও বিধাতার মতো, মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য, মূর্হের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতের সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা, মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো, ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় অশোককে সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সে অসামান্য মেয়ের দল, আর তারপরে তারপরে আমার নোটে শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো, হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির।
2: প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে ঠাকুরদা বা দাদা ঠাকুর ডাকটি শহুরে পাঠক পাঠিকাদের ঠোঁটে বেমানান লাগলেও খেটে খাওয়া মানুষদের মুখে কিন্তু বেমানান একদমই লাগবে না। মনে রাখতে হবে যে দাদা ঠাকুর ঠাকুরদা কল্প চরিত্রগুলির আরেকটি ভূমিকাও ছিল সেই সময়। তারা বিশেষ এক অদলীয় সামাজিক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। যে রবি ঠাকুর বর্জোয়া কবি বলে একদা নির্ধারিত হয়েছিলেন ও শ্রেণী সংগ্রামের লক্ষ্যে বলে বিবেচিত হয়েছিলেন, সেই রবি ঠাকুর পল্লী পুনর্গঠনের জন্য কম ভাবেননি, কম কাজ করেননি। তাই অন্য এক আলৌকিক দৃশ্যের কথা ভাবতে ইচ্ছে করে অনেকটা সময়। ধরা যাক যে বীরভূমের কোনো গ্রামে উপস্থিত রবি ঠাকুর বৃদ্ধ প্রফুল্ল মানুষটি তাকে দাদা ঠাকুর বা ঠাকুরদা বলে সম্বোধন করছে সেখানকার গ্রামবাসীরা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসীমন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেই নামেই ডাকা হোক না কেন, একটা কথা মাথায় রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নামের সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে বাঙালির এক অমোঘ ভালোবাসা। আজও কিন্তু তিনি তার লেখা, গান ও কবিতার মধ্যে দিয়ে বেঁচে আছেন আমাদের সকলের মধ্যেই। আর তার লেখা ইংরেজি, ডাচ, জার্মান, স্প্যানিশ সহ বেশ কিছু ইউরোপীয় ভাষায় অনুদিত হয়েছে। এছাড়া উনি কিন্তু বিভিন্ন রকমের মানুষকে, কবি, সাহিত্যিক, যারা বিদেশি তাদেরকেও কিন্তু অনুপ্রাণিত করেছে। আর সেই জন্য তার প্রতি শ্রদ্ধা আমাদের সকলের মন থেকে সবসময় থাকবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

হেমন্ত, প্রবাসীমন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসীমন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

রোমের ভ্যাটিকান সিটির নাম শোনেননি এমন মানুষ বোধহয় খুবই কমই আছেন। খ্রিস্টান ধর্মের ধর্মগুরু বা পোপের ঠিকানা শুধু নয়, পৃথিবীর সব থেকে ছোট দেশও এটাই। কেমনই ভ্যাটিকান সিটি, ঘুরতে গেলে কি কি দেখতে হবে, এরকমই নানান প্রশ্ন তো আমাদের মাথায় সবসময় আসে। এই রকমই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা ভ্যাটিকান সিটিতে যাব আজ। যিশু খ্রিস্টের তৈরি করা প্রায় 2000 বছরের পুরানো পৃথিবীর সবথেকে বড় আব্রাহামিক ধর্মের প্রাণকেন্দ্রে এসে তাকে ভালো করে বুঝতেই আজ আমরা এসেছি এই ভ্যাটিকান সিটিতে। সেই গল্পই বলবো আজ। আপনারা শুনছেন রেডিও বাংলা net.com এবং আমি আছি ক্লুব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আর আজ আমি শোনাবো ভ্যাটিকান সিটির গল্প। এই ভ্যাটিকান সিটি ইটালির রোম শহরের ভিতরে থাকা একটা স্বাধীন দেশ। এই দেশটার বয়স কত? এই ভ্যাটিকান সিটি 1929 সালে একটা দেশের মর্যাদা পায়। পোপ হলো এখানকার রাষ্ট্রনেতা এবং পাদ্রিরাই এই দেশটা শাসন করে। তাই এই ভ্যাটিকান সিটি যতই ছোট দেশ হোক না কেন, সারা বিশ্বের রোমান ক্যাথলিকদের রিপ্রেজেন্টেশন কিন্তু এই দেশটাই করে। এটাই রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর। পুরোপুরিভাবে রোমের ভিতরে অবস্থিত ভ্যাটিকান সিটি হল বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন প্রায় 44 হেক্টর। জেনে অবাক হবেন যে এই ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, শিলমোহর আর পতাকাও রয়েছে। ভ্যাটিকান সিটি মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে, কিন্তু এই দেশটা ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। হ্যাঁ, আজ আমরা ঘুরবো আর শুনবো এই ভ্যাটিকান সিটির গল্পকথা। তবে এখন শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভ্যাটিকান সিটি। খ্রিস্টান ধর্ম আসার আগে এই ভ্যাটিকান সিটিটা আসলে কি ছিল সেটা খুব জানার ইচ্ছে ছিল আমার। এ বিষয়ে কিছু অভিজ্ঞ মানুষের সাথে কথা বলে আর নেট ঘেটে সেই উত্তরটা পেয়ে গেলাম আমি। খ্রিস্ট ধর্মের প্রবর্তনের আগে এই জায়গাটাকে পবিত্র বলে গণ্য করা হতো এবং রোমের এই অংশতে এর আগে কখনোই বসতি গড়ে ওঠেনি বা কেউ এখানে বসতি স্থাপন করতে চায়নি। রোমান সাম্রাজ্যের সময় এই স্থানে ফ্রিজিয়ান দেবী সিবেল এবং তার স্বামী দেবতা আর্টিসের উপাসনা করা হতো। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর কোনো এক সময় আগ্রিপিনা দ্য এল্ডার এই অঞ্চলেরই একটি পাহাড় কেটে এক বিশাল উদ্যান তৈরি করেন। পরবর্তীতে সম্রাট ক্যালিগুলা এখানে একটি সার্কাস তৈরির উদ্যোগ নেন, যদিও তিনি তা সম্পূর্ণ তৈরি করে যেতে পারেননি। তার পরবর্তী সম্রাট নিরো এই সার্কাসটা পুরোপুরি তৈরি করেন। এই সার্কাসটিকে তাই নিরোর সার্কাস বা সার্কাস অফ নিরো বলা হয়। বর্তমানে সেই ভ্যাটিকানে যে রুইন্সটা একমাত্র দেখতে পাওয়া যায় সেটা হলো ভ্যাটিকান ওবেলিস্ক। ওই ওবেলিস্কটা সম্রাট ক্যালিগুলা হোলিওপ্লিস থেকে ভ্যাটিকানে নিয়ে এসেছিলেন তার সার্কাসের স্পিনা সাজানোর জন্য। স্পিনাটা কি জিনিস জানেন? আসলে সেই প্রাচীন রোমে সার্কাসে ঘোড়ার রথ নিয়ে লড়াই এবং রেস হতো। সেই মাঠের মাঝেই থাকতো একটা টাওয়ার যেটাকে স্পিনা বলা হতো। আমরা সকাল সকাল এসেছি এই ভ্যাটিকানে, আর এসে প্রথমেই দেখে নিলাম এই বহু পুরানো ভাঙাচোরা স্পিনাটা। শোনাবো আমার এই ভ্যাটিকান টুয়ারের কথা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, ব্রেকের পর ফিরে আসি আমি, ঘুরবো আমরা ভ্যাটিকান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: পথ বেঁধে দিল বন্ধন হীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী।

এর সঞ্চিত ধনরত্ন, নাইরে ঘরের লালন ললিত যত্ন, পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধ অন্তারে করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে।

0: ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি ভ্যাটিকান সিটি। আমাদের ঠিক সামনেই যে বিশাল মাঠটা রয়েছে সেখানেই ছিল সার্কাস। প্রাচীন প্রথাগত বিশ্বাস অনুসারে বলা হয় এই সার্কাসের প্রান্তরেই সেন্ট পিটারকে মাথা নিচে ও পা উপরে দিয়ে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ভাবুন তো কি সাংঘাতিক ছিল সেই সময় শাস্তিগুলো, কেন হত্যা করা হয়েছিল সেন্ট পিটারকে, চলুন সেই গল্পটা শুনি। তখন রোমের সম্রাট ছিল নিরো। কোনো এক শীতের রাতে রোম নগরীতে আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় গোটা শহরটা। কিভাবে আগুন লাগলো সেটা নিয়ে অনেক গবেষণা পরে হয়েছিল, কিন্তু সেই সময় রোমে ক্ষমতাবান মানুষেরা একে অপরকে দোষারোপ করতে শুরু করে এই দুর্ঘটনার জন্য। সম্রাট নিরোতো এর জন্য সরাসরি দায়ী করেন শহরের খ্রিস্টান ধর্মের মানুষদের, আর তাই মৃত্যুদণ্ড দেওয়া হয় সেন্ট পিটারকে। সেই সময়ের নিয়ম মতো সেন্ট পিটারকে ক্রুসিফাইড করার জন্য এখানে নিয়ে আসা হয়, কিন্তু যেহেতু স্বয়ং খ্রাইস্টকে ওভাবেই হত্যা করা হয়েছিল, তাই সেন্ট পিটার নিজেই নিরোকে অনুরোধ করেন যাতে তাকে মাথা নিচের দিকে করে, মানে আপসাইড ডাউন অবস্থায় ক্রুসিফাইড করা হয়। এই ভ্যাটিকানই রয়েছে প্রাচীন প্যাগান ধর্মের উপাসনালয়, বহু রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তির শেষকৃত্যের সৌধ এবং মিনার। আর এই সব কিছুই নির্মিত হয়েছিল চতুর্থ খ্রিস্টাব্দের আগে। জানবো আমরা সেই সব প্রাচীন ইতিহাস, তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান। আর গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: পেট কাটি ছাঁদিয়াল মোমবাতি বজ্ঞা আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেট কাটি ছাঁদিয়াল মোমবাতি বজ্ঞা আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। বয়স বারো কি তেরো, বয়স বারো কি তেরো, রিক্সা চালাচ্ছে আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তেরো, বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ ছাঁদিয়ালে বজ্ঞায়। সান্দে আমান যায় বজ্ঞা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আটটা। সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু চোড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোড়া আরে ওই ছোড়া মল যা, আটটা তো তোর কি, সবার বাবুটি দানে রেগে মেকে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে। পেট কাটি ছাঁদিয়াল মোমবাতি বজ্ঞা আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: What What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি ভ্যাটিকান সিটি। চতুর্থ খ্রিস্টাব্দের প্রথম ভাগে সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তিনি ভ্যাটিকানের কেন্দ্রভূমিতে সেন্ট পিটারের ব্যাসিলিকা নির্মাণ করেন। আর ঠিক তখনই ভ্যাটিকানের প্যাগান ধর্মের সমস্ত আর্কিটেকচার ধ্বংস করে ফেলা হয়। পরে এই ব্যাসিলিকাটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। বিভিন্ন পোপদের সক্রিয় তত্ত্বাবধানে ব্যাসিলিকার মূল স্থাপনা সংরক্ষণের ব্যবস্থা করা হয় এবং পুরনো আর্কিটেকচারগুলোকে খুঁজে বের করার কাজ শুরু হয়। বিশেষত রেনেসাঁর সময় এর খনন কাজ দ্রুত এগোতে থাকে। আর তারপর হ্যাঁ, 1939 থেকে 1941 সালের মধ্যে পোপ দ্বাদশ পিউসের নির্দেশে এই ব্যাসিলাসটা পুরোপুরি উদ্ধার করা হয়। ভ্যাটিকান সিটির জনসংখ্যা জাস্ট অ্যাবাউট 800। এটা পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন দেশ। এছাড়াও সবচেয়ে কম জনসংখ্যার দেশের রেকর্ডটাও এই দেশটার দখলে। এখানে এসে বুঝলাম যে ভ্যাটিকান সিটির শাসন কাজে আর রাষ্ট্রীয় যোগাযোগের ক্ষেত্রে ইটালিয়ান ভাষায় ব্যবহার করা হয়। মানে যারা একটু হাই পোস্টে কাজ করেন তারা নিয়মিত ইটালীয় ভাষায় কথা বলে, ওই সরকারি কাজের সুবিধার জন্যই। তবে ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু কেবলমাত্র ল্যাটিন ভাষা ব্যবহার করা হয়। ভ্যাটিকান সিটির বাসিন্দারা সবাই রোমান ক্যাথলিক। এখানেই একজন সিকিউরিটি গার্ডের কাছে জানতে পারলাম যে ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র পাদ্রীদের বসবাসের অনুমতি প্রদান করা হয়। 2500-এরও বেশি মানুষ প্রতিদিন ইতালি থেকে ভ্যাটিকান সিটিতে কাজ করতে আসেন ও রাতে আবার ফিরে যান। আর আমার এই ভ্যাটিকান সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ। কালো আকাশে

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রয়োজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ মন যখন নিরুদ্দেশ।

তোর পাশে। ভ্যাটিকান সিটির আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার। বুঝতেই পারছেন কতটা ছোট্ট এই দেশটা। এটা আসলে ইটালির রোম শহরের ঠিক মাঝে প্রাচীর বেষ্টিত একটি এলাকা। ভ্যাটিকান সিটির অভ্যন্তরে কিন্তু কোনো প্রাকৃতিক জলাশয় নেই, তাই ইতালি থেকে পাইপলাইনের মাধ্যমে এখানে জল আনা হয়। শহরটি মূলত একটি ছোট্ট কিন্তু খুব সুন্দর পাহাড়ের উপর অবস্থিত, যার নাম ভ্যাটিকান পাহাড়। একটু আগেই আমরা দেখে এসেছি লার্গো আর্জেন্টিনা স্কোয়ার, একটা পুরানো রুইন্স বা ধ্বংসাবশেষ। ছখানা ভাঙা থাম শুধু দাঁড়িয়ে আছে কিছুটা জায়গা জুড়ে। পোড়ামাটির কিছু ইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো জায়গাটায়। এখানে ঢুকতে কিন্তু আমাদের টিকিট কাটতে হলো, তার মূল্য নেহাত কম নয়, 5 ইউরো। তা এত দাম দিয়ে টিকিট কেটে শুধু কি এই থাম বা পিলারগুলো দেখতে পাব? না, আসলে এই জায়গাটার আসল মূল্য অন্য জায়গায়, আর সেটা জানতে হলে শুনতে হবে একটা সত্যি ইতিহাসের গল্প। আমাদের গাইডের কথা মতো ঠিক এখানেই পড়েছিল ওনার মৃতদেহটা। হোক না সেটা 2000 বছর আগের কথা, তবু ওই কথা শোনার পর ওই সামনের মাটির দিকে তাকালে একটা যেন শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। হ্যাঁ, দু চোখে অবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি। তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে যারা, তাদের সবার চোখেই হিংসা আর লোভ। হাতে ধারালো অস্ত্র সূর্যের আলোয় ঝলসে উঠছে। এদেরই এতদিন বন্ধু মনে করেছিলেন তিনি। পিঠের আঘাত থেকে ততক্ষণে অজরে রক্ত পড়তে শুরু করেছে। জীবনী শক্তি ক্ষীণ হয়ে আসছে দুনিয়ার সব থেকে ক্ষমতাবান মানুষটার। কে নেই ওই ঘাতকদের দলে? লঙ্গিনাস, ট্রেবনিয়াস, এলিনাস, অন্তত 20টা ছোড়ার ঘা পড়েছে এই মানুষটার পিঠে। 21 নম্বর এবং শেষ আঘাতটা এলো তার পরম বন্ধু মার্কাস ব্রুটাসের থেকে। মুখ থুকড়ে পড়ে গেল প্রায় গোটা পৃথিবী জয় করা রোমান সম্রাট। চারপাশে সবকিছু অন্ধকার হয়ে যাওয়ার আগে জুলিয়াস সিজারের মুখ থেকে কয়েকটা মাত্র শব্দ বেরিয়েছিল, ব্রুটাস তুমিও।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

যীশুখ্রিস্ট তখনও এই পৃথিবীতে আসেননি। হ্যাঁ, আসবেন, তবে আরও 44 বছর পর। ইজিপ্টের শেষ ফারাও ক্লিওপেট্রা তখন রোম থেকে ফিরে গেছেন নিজের দেশে, সাথে রয়েছে তার এবং সিজারের সন্তান। 15ই মার্চ এই লার্গো আর্জেন্টিনা স্কোয়ারে, এখানেই পিছন থেকে 21 জন আক্রমণ করেন সিজারকে। সেনেটে আর সেদিন যেতে পারেননি রোম সম্রাট। ঠিক কতবার তার উপর ছুরি চালানো হয়েছিল সে খবর রাখেনি ইতিহাস, কিন্তু শেক্সপিয়ারের বিখ্যাত নাটকের বর্ণনাটাই আজ যেন সত্যি হয়ে গেছে, যেমন সত্যি হয়ে গেছে সিজারের শেষ কথা, ব্রুটাস তুমিও। ওই শব্দ এই 2000 বছর পরেও বিশ্বাসঘাতকতার প্রতীক। এই জায়গাটায় সেই সময় নাকি 4টে মন্দির ছিল। 1920 সালে ওই মন্দিরগুলো আর সামনের রাস্তাটা মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। এরপর প্রায় 100 বছর এই জায়গাটা গার্ডরেল দিয়ে ঘেরা ছিল, কিন্তু এখন এটা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। রাস্তার পাশে ঠিক কোন জায়গায় পড়েছিল সিজারের দেহটা, সেটা নিয়ে অনেককে তর্ক করতে দেখলাম ওখানে। আমরা এখন চলেছি ভ্যাটিকান মিউজিয়াম দেখতে। এখানে আসলে এটা কিন্তু কোনো মতেই মিস করবেন না। সেই 15th century থেকে পোপ এবং অন্যান্য পাদ্রীরা বিভিন্ন আর্ট কালেকশন করতে শুরু করেন এবং সেই সব অমূল্য আর্ট কালেকশনগুলো দিয়েই গড়ে তোলা হয়েছিল এই ভ্যাটিকান মিউজিয়াম। বিশাল এই বাড়িটা বা প্রাসাদ ওয়ান অফ দি ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট ভিজিটেড কমপ্লেক্সেস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আসলে 26টা মিউজিয়ামস এবং অসংখ্য গ্যালারিজ রয়েছে, যেগুলো অবশ্যই দেখা উচিত। আর রয়েছে প্রচুর প্রাইসলেস মাস্টারপিসেস এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ সব আর্কিওলজিক্যাল এবং কালচারাল কালেকশনস। মিউজিয়ামটা ঘুরবো আমরা, তবে এখন তার আগে শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: স্বজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

ব্রেকের পর ফিরে আসলাম। আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলা নেট ডট কমে আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। ভ্যাটিকান মিউজিয়ামে যেদিকে তাকায় সেই দিকেই সব অতুলনীয় শিল্প। প্রথম ঘটটায় পোপ ক্লিমেন্ট 14 আর পোপ পায়াস 6 এর সময় সংগ্রহ করা অ্যান্সিয়েন্ট স্কাল্পচারগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম আমরা সবাই। পরের গ্যালারিতে সাজানো রয়েছে চোখ ধাঁধানো সব এট্রুসকান জুয়েলারি, সোনা আর তার উপর পান্না চুনি বসানো অপূর্ব সব শিল্প। পরের গ্যালারিটা একটা ইজিপশিয়ান মিউজিয়াম, ভিতরে ওবেলিক্স, হাইরোগ্লাফিক্স আর প্যাপিরাস রয়েছে। সেখান থেকে বেরিয়ে লম্বা একটা ঘরে সাজানো রয়েছে পরপর 460 অসাধারণ সব পেন্টিংস। পাশেই রয়েছে দেখলাম এথনোলজিক্যাল মিউজিয়াম, এটা পোপ পায়াস 16 1927 বানিয়েছিলেন। এখানে প্রায় 100,000 ডিভোশনাল বা রিলিজিয়াস পিসেস রয়েছে যেগুলো সারা পৃথিবী থেকে সংগ্রহ করে আনা হয়েছিল। এখানে দেখব আরও অনেক কিছু আর ঘুরব এই মিউজিয়ামটা। ফিরে আসছি একটা ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

ভ্যাটিকান সিটির সেই বিখ্যাত সিস্টিন চ্যাপেলের ঠিক ভিতরে এসে দাঁড়িয়েছি আমরা। মাইকেল অ্যাঞ্জেলো আর রাফায়েলের মতন শিল্পীদের আঁকা রেনেসাঁসের আর্ট দিয়ে সাজানো পুরো চ্যাপেলটা। পোপ সিক্সটাস দেল্লা রোভেরে 1475 সালে সিস্টিন চ্যাপেল তৈরি করার পরিকল্পনা করেন। চ্যাপেলের হলঘরটা দেখলাম বেশ বড়। 1483 সালে চ্যাপেল তৈরির কাজ শেষ হলে এর চারিদিকের দেওয়াল সুসজ্জিত করার জন্য তখনকার ইটালির শ্রেষ্ঠতম চিত্রকর সান্দ্রা বত্তেচেলি বা পেরিজিনো এদের মতন সব শিল্পীদের দায়িত্বভার দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকেল অ্যাঞ্জেলো এর ছাদেই লাস্ট জাজমেন্ট ছবিখানা আঁকেন। ওই ছবিখানা পেছনে রেখে দাঁড়ালে বাঁদিকের দেওয়ালে যীশুখ্রিস্টের জীবনের ঘটনাবলীকে কেন্দ্র করে এবং ডান দিকের দেওয়ালে মোজেসের জীবনের ঘটনাবলীকে কেন্দ্র করে 20 ফুট প্রশস্ত এবং 20 ফুট উঁচু মোট 12 খানা ছবি আঁকা হয়েছে। তবে এসব ছবির মধ্যে আমার বেশি ভালো লেগেছে পিয়াত্রো পেরিজিনোর আঁকা ছবিখানা। এই ছবিতে দেখা যাচ্ছে অন্যান্য প্রফেটের দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রভু যীশুখ্রিস্ট সেন্ট পিটারের হাতে স্বর্গের চাবি তুলে দিচ্ছেন। আর লাস্ট জাজমেন্ট সিলিং জোড়া পৃথিবী বিখ্যাত ওই ছবিটা, তার সম্পর্কে সবাই তো জানেন। মাইকেল অ্যাঞ্জেলোর কথা বলতে গিয়ে তার সমসাময়িক চিত্রকর এবং সে সময়ে ও তার আগের চিত্রকরদের জীবনীর গ্রন্থকার জর্জিও ভাসেরি লিখেছিলেন, 15 শতাব্দীতে ইটালিতে, বিশেষ করে তাসকানো প্রভিন্সে অসংখ্য শিল্পী বিধাতার সৃষ্টি বস্তুর সৌন্দর্য ও মহিমা সেই সবই পেইন্টিং এবং ভাস্কর্যের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তারপর বিধাতা দেখলেন ওইসব শিল্পীদের নিষ্ঠা থাকা সত্ত্বেও তাদের প্রচেষ্টা ফলবতী হচ্ছে না। এই কারণেই নাকি বিধাতা মাইকেল অ্যাঞ্জেলো বত্তনারতিকে পৃথিবীতে পাঠালেন। আর এই মাইকেল অ্যাঞ্জেলোকে বিধাতা এমনই ক্ষমতা দিলেন যে তার সৃষ্ট নিখুঁত শিল্পকর্মকে অনুসরণ করে অন্য সব শিল্পীরা যেন কিছু শিক্ষা লাভ করতে পারেন। সিস্তিন চ্যাপেলের ছবিগুলো এবং ডেভিড, মোজেস, পিয়েতা এসব মূর্তি দেখলে বুঝতে কষ্ট হয় না যে ভাসারি মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে একটুও বাড়িয়ে বলেননি। এখন নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তারপর শুনবো ভ্যাটিকানের আরও অনেক কথা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সিস্টিন চ্যাপেলে চারিদিকে ঘুরে দেখছি, আর আমাদের গাইড একটা দারুণ গল্প শোনাল। ভ্যাটিকানে নাকি মাইকেল অ্যাঞ্জেলোর বিরুদ্ধে চক্রান্তকারী ছিলেন অনেকে, তাদের সঙ্গে মহামান্য পোপ জুলিয়াস সেকেন্ডেরও বেশ ঘনিষ্ঠতা ছিল। ডেভিড পিয়েতার ভাস্কর্য নির্মাণ করার পর মাইকেল অ্যাঞ্জেলো ইউরোপের সর্বশ্রেষ্ঠ ভাস্কর শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। তার এমন যশ এবং খ্যাতি চক্রান্তকারীদের সহ্য হচ্ছিল না। তারা মনে করলেন মাইকেল অ্যাঞ্জেলোকে এখানে চিত্রাঙ্কন করাতে বাধ্য করানো গেলে তিনি তার সুনাম রক্ষা করতে পারবেন না। তারা তখন পোপকে বোঝাতে চেষ্টা করলেন, সিস্টিন চ্যাপেলের সিলিংটা তো ফাঁকাই আছে, মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে পুরো সিলিংয়ে ছবিটা আঁকানো গেলে সিস্টিন চ্যাপেল পূর্ণতা লাভ করবে। পোপ জুলিয়াস এ ব্যাপারে একমত হলেন। মাইকেল অ্যাঞ্জেলোকে পোপ তখন এ ব্যাপারে হুকুম দিলেন। তখন মাইকেল অ্যাঞ্জেলো বারবার পোপকে বললেন, প্রভু আমি একজন ভাস্কর শিল্পী, চিত্রকর নই। মহামান্য পোপ এ ব্যাপারে একমত হতে পারলেন না। তিনি তখন মাইকেল অ্যাঞ্জেলোকে বললেন, তুমি ডোমেনিকো গিল্লানদিওর কাছে কি ফ্রেস্কো আঁকার কলাকৌশল শেখোনি? তুমি মাইকেল অ্যাঞ্জেলো, ফ্লোরেন্সের সিটি হলের ফ্রেস্কোর জন্য ব্যাটল অব দ্য ক্যাসিনোর কার্টুন চিত্র লিওনার্দো দ্য ভিঞ্চির সঙ্গে প্রতিযোগিতা করে এঁকেছিলে। সবাই জানে তুমি লিওনার্দোর চেয়ে অনেক ভালো ছবি এঁকেছিলে। সুতরাং দেখা গেল যুক্তিতর্কে মাইকেল অ্যাঞ্জেলো পোপ জুলিয়াসের কাছে হেরে গেলেন। অয়েল পেন্টিংয়ের কাজ ধীরে সুস্থে করা যায় এবং বারবার সংশোধন ও পরিবর্তন করা যায়। দেওয়াল পেন্টিং অঙ্কনের ক্ষেত্রে এ সুবিধা নেই। দেওয়াল পেন্টিংয়ের সময় ক্ষেত্র প্রস্তুত করার পরে একটানে ছবি আঁকার কাজ দ্রুত শেষ করতে হয়, কিন্তু সিলিংয়ে চিত্রাঙ্কন আরও বেশি কঠিন। সিলিংয়ে ছবি আঁকতে হলে মাচান তৈরি করে তার উপর দাঁড়িয়ে ঘাড় পেছনের দিকে বাঁকিয়ে ছবি আঁকতে হয়, আর ওই সিলিং যদি 70 ফুট উঁচু হয় তবে ব্যাপারটা কতটা কঠিন হতে পারে তা শুধু কল্পনাই করা যেতে পারে। এজন্য পৃথিবীতে দেওয়ালে অনেক সুন্দর ছবি দেখা গেলেও সিলিংয়ে তেমন সুন্দর ছবি দেখতে পাওয়া যায় না। এ ব্যাপারে মাইকেল অ্যাঞ্জেলো একমাত্র ব্যতিক্রম। দীর্ঘ 4 বছর মাচানে দাঁড়িয়ে ঘাড় পেছনের দিকে বাঁকিয়ে ঊর্ধ্বমুখী হয়ে সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে এমন বিস্ময়কর রকমের সুন্দর ছবি আঁকবেন তা চক্রান্তকারীর দল কল্পনাও করতে পারেনি। আর হ্যাঁ, এই চক্রান্তকারীর দলে রাফায়েলের মতন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিত্রকর ছিলেন। মাইকেল অ্যাঞ্জেলো সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে কেমন ছবি আঁকছেন তার মাত্র 2 জন সাক্ষী ছিল। একজনের নাম ছিল মিচি, সে রং গুঁড়ো করত এবং মাইকেল অ্যাঞ্জেলোর নির্দেশ মতো রঙের মিশ্রণ ঘটাত। অন্যজন রোজেলি, সে দেওয়ালের গায়ে প্লাস্টার করে দিয়ে দেওয়ালে ছবির ক্যানভাস তৈরি করত। এসব কারণে মাইকেল অ্যাঞ্জেলো কেমন ধরনের ছবি আঁকছেন সে সম্পর্কে সবার মনে প্রবল কৌতূহল ছিল। সকল অপেক্ষা ও সংশয়ের অবসান ঘটিয়ে

1912 খ্রিস্টাব্দের 31শে অগস্ট সিস্টিন চ্যাপেলের প্রধান দরজাটা খুলে দেওয়া হলো। আর তারপর শোনাবো সেই গল্প, তবে দুটো গানের পর। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

1512 খ্রিস্টাব্দের 31 আগস্ট সিস্টিন চ্যাপেলের দরজাটা খোলা হলো। সিস্টিন চ্যাপেলের মাইকেলের ছবিগুলো দেখে ইতালির সব মানুষ অবাক হয়ে গেলেন, শিল্পীরা বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন, সমালোচকরা তো একেবারে বাকরুদ্ধ। এর আগে কোনো শিল্পকর্ম এমন বিস্ময় সৃষ্টি করেনি কোথাও। সিস্টিন চ্যাপেলের মাঝখানে রয়েছে 9টা প্রধান ছবি, এগুলো হলো ক্রিয়েশন অফ মুন সান প্ল্যানেটস, সেপারেশন অফ ল্যান্ড ফ্রম ওয়াটার, ক্রিয়েশন অফ অ্যাডাম, ক্রিয়েশন অফ ইভ, টেম্পটেশন অ্যান্ড এক্সপালশন, স্যাক্রিফাইস অফ নোহা, দ্য ডেলিউস। সিলিংয়ের চার কোনায় ডেভিড এবং গোলিয়াথের ছবি সহ আরও চারখানা ছবি আছে। এছাড়া হল ঘরের জানলার উপরের স্থানে এবং 8টি ত্রিকোণা আকৃতির স্থানে আছে 7 জন প্রফেট এবং 5 জন সিবিলের ছবি। সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে কোন ছবির চেয়ে কোন ছবি বেশি সুন্দর তা বলা খুব কঠিন, তবে ক্রিয়েশন অফ অ্যাডাম ছবিখানার প্রচার রয়েছে বেশি। উৎকর্ষের দিক থেকে বিচার করলে কোনো শিল্পী সিস্টিন চ্যাপেলের সমকক্ষ কোনো ছবি সৃষ্টি করতে পারেননি। এখানেই শেষ নয়, এর বহু বছর পর আবারও ওনার শত্রুরা ওনাকে ছোট করার চেষ্টা করেন। ওনাকে বলা হয় যে প্রার্থনা বেদির ঠিক উল্টো দিকের দেওয়ালে আঁকতে হবে লাস্ট জাজমেন্ট বা শেষ বিচারের দিন তার ছবিটা। সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে ছবিগুলো আঁকা শেষ হয়েছে 22 বছর আগে। এর মাঝে কিন্তু মাইকেল অ্যাঞ্জেলো আর রং তুলি হাতে নেননি, শুধু ভাস্কর্য শিল্পের কাজ করেছেন। তাছাড়া ওই সময় তার বয়স 59 বছর। এই বৃদ্ধ বয়সে 60 ফুট উঁচু এবং 40 ফুট চওড়া এমন ছবি যে তার পক্ষে আঁকা সম্ভব নয়, একথা তিনি ভালো করেই উপলব্ধি করলেন। তাই প্রথমে তিনি আঁকতে রাজি ছিলেন না, কিন্তু পোপ ক্লিমেস্তোর চাপে তিনি লাস্ট জাজমেন্ট ছবিখানা আঁকতে রাজি হলেন। লাস্ট জাজমেন্ট ছবির জন্য দেওয়াল প্রস্তুত করতেই 1 বছর লেগে যায়। এর মাঝে পোপ ক্লিমেস্তো মারা যান। তার মারা যাওয়ার পর পল থার্ড মহামান্য পোপ নির্বাচিত হন। মাইকেল অ্যাঞ্জেলো শেষবারের মতন চেষ্টা করলেন অমন বিশাল আকৃতির ছবি আঁকার দায়িত্ব এড়ানোর, কিন্তু বাস্তবে দেখা গেল নতুন পোপ মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে ওই ছবি আঁকানোর জন্য আরও বেশি উৎসাহী। এর কারণ তিনি চেয়েছিলেন মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে খুব বড় মাপের কোনো কাজ করিয়ে মাইকেল অ্যাঞ্জেলো নামের সঙ্গে জড়িয়ে তিনিও অমর হয়ে থাকবেন। বাধ্য হয়ে সিস্টিন চ্যাপেলের সিলিংয়ের ছবি আঁকার 22 বছর পর ছেনি হাতুড়ি ছেড়ে তাকে আবার রং তুলি হাতে তুলে নিতে হলো। দীর্ঘ 7 বছর কাজ করার পর 1541 খ্রিস্টাব্দে ক্রিসমাস দিবসে লাস্ট জাজমেন্ট ছবিখানার উদ্বোধন করা হলো। সমস্ত রোমবাসী এ ছবির অসামান্যতায়, বিশালতায়, মহিমা মাধুর্যে হতবাক হয়ে গেলেন। গবেষক জর্জিও ওয়াসারি লিখেছিলেন, ছবি উদ্বোধনের কথা শুনে আমি ভেনিস থেকে রোমে এলাম। ছবি দেখে অন্যান্য শিল্পীদের এবং আমার মতিভ্রম হওয়ার অবস্থা। ভাবলাম মরণশীল মানুষের পক্ষে এমন ছবি আঁকা কি সম্ভব? ঐশ্বরিক অনুপ্রেরণা ছাড়া এমন ছবি সৃষ্টি করা যায় না। ঈশ্বর নিশ্চয়ই মাইকেল অ্যাঞ্জেলোকে এই ছবি সৃষ্টি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন। কি যাবেন নাকি ভ্যাটিকান সিটি দেখতে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন
আরো অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
2: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে। এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের। তোমায় কি গিয়েছিন ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর। ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি নও তুমি ছবি।
0: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসীবন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, ধরা যাক কোনো অলৌকিক উপায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোনো পাঠক বা পাঠিকার এই জীবনে হঠাৎ দেখা হয়ে গেল, তখন কি বলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বোধন করবেন? রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ বাবু, রবিবাবু, রবি ঠাকুর, গুরুদেব নাকি রবিদা? ভেবেচিন্তে আরও বেশ কিছু বিকল্প হয়তো দেওয়া সম্ভব। এখন এই ডাকাডাকি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজেরও কিন্তু কিছু ভাবনা ছিল। সত্যভূষণ সেনের চিঠির জবাব দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে, আমার বয়স যখন ছিল অল্প, বঙ্কিমচন্দ্র ছিলেন বঙ্গ সাহিত্য রাজাসনে, তখন প্রসঙ্গক্রমে তার নাম করতে হলে আমরা বলতুম বঙ্কিমবাবু। শুধু বঙ্কিমও কারো কারো কাছে শুনেছি, কিন্তু কখনও কাউকে বঙ্কিম চাটুজ্জে বলতে শুনিনি। সম্প্রতি রুচির পরিবর্তন হয়েছে কি? এখন শরৎচন্দ্রের পাঠকদের মুখে প্রায় শুনতে পাই শরৎ চাটুজ্জে। পরক্ষে শুনেছি আমি রবি ঠাকুর নামে আখ্যাত। রুচি নিয়ে তর্কের সীমা নেই, কিন্তু শরৎচন্দ্রই আমার কানে ভদ্র শোনায়। শরৎবাবুতে দোষ নেই, কিন্তু শরৎ চাটুজ্জে কেমন যেন খেলু ঠেকে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই যুক্তি মেনে নিলে তাকে রবিবাবু, রবীন্দ্র, রবীন্দ্রনাথ বলাই কিন্তু শ্রেয়। রবি ঠাকুর বললে কেমন যেন তার কাছে খেলু শোনাবে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: চল

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয় ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরি। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতেই। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে। যাহা যেতে চায় ছেড়ে দি তারে তখনই, বকি নে কারো শুনি নে কাহারো বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু তাড়াতাড়ি করে কাড়ি নে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অস্ত্র গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত বরণে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসি, বকুল কেবল দলিত করেছি আলসে। ছিলাম যখন নীলীন বকুল শয়নে, কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্ছে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে।
2: গানের পর আবার ফিরিয়ে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যারা রবি ঠাকুর নামে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকতো, তারা যে তির্যক অর্থে সে নামে ডাকে তা রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন, আর সে কথা তিনি নিজেই কিন্তু লিখেছেন। জানতেন বলে নিজের লেখায় নিজের বিরুদ্ধবাদীদের কণ্ঠে তিনি রবি ঠাকুর নামটি কিন্তু বসিয়েছিলেন। হাতে গরম উদাহরণ হলো শেষের কবিতা। সে উপন্যাসে অমিত রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত নয়, তাই লাবণ্যের সঙ্গে রবি ঠাকুরের কবিতা নিয়ে তর্ক করে। সে বলে, বন্যা ওটা তোমাদের রবি ঠাকুরের কথা। সে লিখেছে, শাহজাহান আজ তার তাজমহলকে ছাড়িয়ে গেল। একটা কথা তোমার কবির মাথায় আসেনি যে আমরা তৈরি করি তৈরি জিনিসকে ছাড়িয়ে যাবার জন্যই। বিশ্ব সৃষ্টিতে এইটাকেই কিন্তু বলে এভলিউশন। তোমার রবি ঠাকুরের অমিতের এই কথন ভঙ্গির মধ্যে কিন্তু একটা শ্লেষ আছে। মেয়েরাও এই কবির ভক্ত হতে পারে, কিন্তু অমিত নয়। তাই অমিত তাকে ডাকে রবি ঠাকুর।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবি ঠাকুর এই শ্লেষের সূত্রপাত কিন্তু কল্লোল যুগে। অচিন্ত্য সেনগুপ্তের কবিতায় ছিল, সম্মুখে থাকুন বসে পথ রুদ্ধি রবীন্দ্র ঠাকুর। এই রবীন্দ্র ঠাকুর কলাক্রমে রবি ঠাকুর হয়ে উঠলেন। সুভাষ মুখোপাধ্যায়ের হাংরাস উপন্যাসে আছে, মনে আছে একবার ভুল করার পর নির্ভুলভাবে বুঝে গেলাম যে রবি ঠাকুর বুর্জোয়া, তার লেখার বিরুদ্ধে আমাদের শ্রেণী সংগ্রাম করতে হবে। অর্থাৎ যেটা বলতে চাইছে যে লোকটি আধুনিক মানে অনাধুনিক কবিতা লিখে প্রতিষ্ঠা পেয়েছে, যে লোকটি পথ রোধ করে তরুণদের আটকে রেখে নিজের মহিমা বজায় রেখেছে, যে লোকটি খারাপ অর্থে বুর্জোয়া, তার নাম কিন্তু রবীন্দ্র ঠাকুর, সংক্ষেপে রবি ঠাকুর। রবি ঠাকুরই শ্রেয়। রবীন্দ্র এই যুক্তাক্ষর সমন্বিত নামটি তার উচ্চারণ করা কেন? হতেই পারে যে অচিন্ত্য কুমার কবিতার ছন্দে মাত্রা বজায় রাখতে রবীন্দ্র লিখেছেন, কিন্তু মনে মনে হয়তো তিনি রবি ঠাকুরই বলতে চেয়েছিলেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতায় আমরা দেখি যে শরৎচন্দ্রকে শরৎবাবু বলে ডেকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনই কিন্তু অনেক লেখকরা রবীন্দ্রনাথ ঠাকুরকে তাদের লেখায় রবিবাবু বলে ডেকেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মুগ্ধ পাঠিকা যে এখনকার সময় আছে, সে যদি এখন একটা কবিতা লেখে যেরকম আমি কবিতা পড়া মেয়ে, চিনবে কি আমাকে, তোমার শতবর্ষ আগে লেখা পড়েছি রবিবাবু, আকুল বসন্ত বায়। সাধারণ মেয়ে কবিতায় শরৎচন্দ্রের উপন্যাসের জনপ্রিয়তা নিয়ে কিন্তু তলায় তলায় একটু কৌতুক কিন্তু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই শতবর্ষ পরের কাল্পনিক পাঠিকার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় কৌতুক কিন্তু ভরে ঢুকিয়ে দেওয়া যায় আকুল বসন্ত বায় হিসেবে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু হ্যাঁ, ধরে নেওয়া যাক সেই কাল্পনিক পাঠিকার কথা যেটা আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম। ধরে নেওয়া যেতে পারে যে এই শতবর্ষ পরের পাঠিকার কোনো পূর্ববর্তী আত্মীয় বা আত্মীয়া শান্তিনিকেতনে কবির প্রতিষ্ঠানে কবির জীবৎকালে পড়েননি, পড়লে তাকে অবধারিতভাবে গুরুদেব বলে সম্বোধন হয়তো করতেন পাঠিকা। কারণ সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি যে তাদের পারিবারিক স্মৃতিকথনে রবীন্দ্রনাথ ঠাকুরের সূত্রে গুরুদেব এই সম্বোধনটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। কোনো একজনের গুরুদেব মানে পরিবারের পরবর্তী সকলেরই গুরুদেব। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সমকালে যারা গুরুদেব এই সম্বোধন একটু এড়িয়ে চলতে চাইতেন, তারা কিন্তু বেছে নিয়েছিলেন কবি বলে এই ডাক, একটু পরোক্ষ শ্রদ্ধাসূচক। তার অনুপস্থিতি আমরা দেখি যে এই কবি বলেই কিন্তু অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বোধন করেছিলেন সেই সময়।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গী একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
3: মঞ্চ জুড়ে সবাই বসেছিল, উজ্জ্বল জ্যোতিষ্ক মণ্ডলী। ক্যামেরা সুধার দিকে ঘুরতেই সে অস্ফুটে জিজ্ঞাসা করলে, ও কখন জাগবে? রাজা নিজে এসে ওকে ডাকবেন। কেউ সে কথা বুঝিয়ে বলে দেবার আগেই নন্দিনী হেসে উঠল। আজ আমার রঞ্জন আসবে, আসবে, আসবে। সঞ্চালক জানতে চাইছিলেন হরতনির বক্তব্য। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, বলো গে, আমি হারিয়ে গেছি। 25শে বৈশাখের টক শো, সবাই আশা করেছিল আজ কিছু একটা হবে, হয় অমলের ঘুম ভাঙবে, নয়তো রঞ্জন আসবে, নয় তাসের দেশ কাঁপিয়ে চিৎকার উঠবে, জয় ইচ্ছের জয়। কিন্তু তেমন কিছু হয়নি। স্টেজের এক পাশে অন্ধকার কোণটায় দাঁড়িয়ে রানী সুদর্শনা তাই হতাশ্বরে বললেন, এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? পিছনের স্ক্রিনে তখন দেখা যাচ্ছিল সারা পৃথিবীর উপগ্রহ চিত্র। তা দেখে একটা ছোট মেয়ে শিউরে উঠল, এত রক্ত কেন, এত রক্ত! এলা চিৎকার ভেসে এলো উল্টো দিক থেকে, মারো, আমাকে মারো, মারো, মারো! ওদের সবাইকে শান্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন সঞ্চালক। তক্ষুনি সেই মানুষটি এসে পৌঁছলেন সভাকক্ষে, উঠে দাঁড়ালো সবাই, কানাকানি হতে লাগল, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! রাশি রাশি গোলাপের অভ্যর্থনা আর তুমুল হর্ষধ্বনিকে উপেক্ষা করে ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন মঞ্চের সিঁড়িতে বসে থাকা চণ্ডালিকা মেয়েটির কাছে। স্মিত মুখে বললেন, চলো দাও আমায়, চলো দাও। আর সেই মুহূর্তেই রথের চাকা নড়ে উঠল। খবরেরও মুক্তধারার বাঁধ ভেঙেছেন যুবরাজ। ক্যামেলিয়া ফুটে উঠল সাঁওতাল পরগনার টবে আর আদিবাসী কন্যার খোঁপায়। দর্ভকল্লি থেকে রঙিন নিশান উড়িয়ে শুরু হলো জয়যাত্রা। কেঁপে উঠল টক শোয়ের মঞ্চ। সিঁড়ি বেয়ে একে একে নেমে এলো সুধা, নন্দিনী, হরতনী, সুদর্শনা। দর্শক আসন থেকে উঠে সাড় বেঁধে দাঁড়িয়ে গেল চন্দরা, মালতী, মৃণাল। সবাই একসঙ্গে

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকে বয়স্ক, হাসি খুশি, মাই ডিয়ার টাইপের মানুষদেরকে কিন্তু ঠাকুরদা বা দাদা ঠাকুর বলা হতো। অচলায়তন নাটকে গুরু তো আরেক রূপ ভাবে দাদা ঠাকুর। অচলায়তনের নাট্য রূপান্তর গুরু, সেখানে গুরু বালকদের বলছেন যে আমি তোমাদের সঙ্গে খেলবো। আর ঠাকুরদা ঋণ শোধ, এখানে কিন্তু বালকেরা তাকে সবাই দলে টানতে চায়। তবে শতবর্ষ পরের পাঠক বা পাঠিকা তাকে ঠাকুরদা বা দাদা ঠাকুর বলছেন, এটা কেমন কেমন যেন লাগবে। শরৎচন্দ্রকে অনেকেই ব্যক্তিগত স্তরে কিন্তু দাদা বলতেন। শরৎচন্দ্র তাদের যেভাবে আশ্রয় প্রশ্রয় দিতেন, সেই আশ্রয় প্রশ্রয়ের সূত্রেই ব্যক্তিগত স্তরে স্বতঃস্ফূর্ত হয়েছিল এই দাদা সম্বোধন। তার সঙ্গে হাল আমলের তরুণ কবিদের অগ্রজ কবিদের নামের সঙ্গে কিন্তু দাদা লাগিয়ে ডাকার যোগ নেই, তাই রবিদা নামটা হয়তো চলবে না।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি, দেখলেন তুমি মহাদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেখে, ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দি, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিরকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি, মনে করো তার নাম নরেশ, সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সেদেশে, এত তাদের ঠেলা ঠেলে ভিড়, আর তারা কি সবাই অসামান্য, এত বুদ্ধি এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলে চিঠিতে লিখেছে, লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা গলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উৎপসে উঠছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে, ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি, সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার, হীরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে, মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই, এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিষী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে, বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাব না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন, নরেশকে 7 বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে, ইতিমধ্যে মালতে পাশ করুক এম এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের 1 আঁচড়ে, কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নও বিধাতার মতো, মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য, মূর্হের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতের সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা, মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো, ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় অশোককে সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সে অসামান্য মেয়ের দল, আর তারপরে তারপরে আমার নোটে শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো, হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির।
2: প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে ঠাকুরদা বা দাদা ঠাকুর ডাকটি শহুরে পাঠক পাঠিকাদের ঠোঁটে বেমানান লাগলেও খেটে খাওয়া মানুষদের মুখে কিন্তু বেমানান একদমই লাগবে না। মনে রাখতে হবে যে দাদা ঠাকুর ঠাকুরদা কল্প চরিত্রগুলির আরেকটি ভূমিকাও ছিল সেই সময়। তারা বিশেষ এক অদলীয় সামাজিক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। যে রবি ঠাকুর বর্জোয়া কবি বলে একদা নির্ধারিত হয়েছিলেন ও শ্রেণী সংগ্রামের লক্ষ্যে বলে বিবেচিত হয়েছিলেন, সেই রবি ঠাকুর পল্লী পুনর্গঠনের জন্য কম ভাবেননি, কম কাজ করেননি। তাই অন্য এক আলৌকিক দৃশ্যের কথা ভাবতে ইচ্ছে করে অনেকটা সময়। ধরা যাক যে বীরভূমের কোনো গ্রামে উপস্থিত রবি ঠাকুর বৃদ্ধ প্রফুল্ল মানুষটি তাকে দাদা ঠাকুর বা ঠাকুরদা বলে সম্বোধন করছে সেখানকার গ্রামবাসীরা।

বাবা হোক না কেন, একটা কথা মাথায় রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নামের সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে বাঙালির এক অমোঘ ভালোবাসা। আজও কিন্তু তিনি তার লেখা, গান ও কবিতার মধ্যে দিয়ে বেঁচে আছেন আমাদের সকলের মধ্যেই। আর তার লেখা ইংরেজি, ডাচ, জার্মান, স্প্যানিশ সহ বেশ কিছু ইউরোপীয় ভাষায় অনূদিত হয়েছে। এছাড়া উনি কিন্তু বিভিন্ন রকমের মানুষকে, কবি, সাহিত্যিক, যারা বিদেশি তাদেরকেও কিন্তু অনুপ্রাণিত করেছেন। আর সেই জন্য তার প্রতি শ্রদ্ধা আমাদের সকলের মন থেকে সবসময় থাকবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ। ট্রাফিক ছুঁয়ে ধুলো ভেসে যায়,

0: যে সেটা
1: ছিল কোথায় গেল?
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: বাবা,
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন, পাচ্ছি না খুঁজে, হায়
1: হায় হায় হায়।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

রোমের ভ্যাটিকান সিটির নাম শোনেননি এমন মানুষ বোধহয় খুবই কমই আছেন। খ্রিস্টান ধর্মের ধর্মগুরু বা পোপের ঠিকানা শুধু নয়, পৃথিবীর সব থেকে ছোট দেশও এটাই। কেমনই ভ্যাটিকান সিটি, ঘুরতে গেলে কি কি দেখতে হবে, এরকমই নানান প্রশ্ন তো আমাদের মাথায় সবসময় আসে। এই রকমই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা ভ্যাটিকান সিটিতে যাব আজ। যীশুখ্রিস্টের তৈরি করা প্রায় 2000 বছরের পুরানো, পৃথিবীর সবথেকে বড় আব্রাহামিক ধর্মের প্রাণকেন্দ্রে এসে তাকে ভালো করে বুঝতেই আজ আমরা এসেছি এই ভ্যাটিকান সিটিতে। সেই গল্পই বলবো আজ। আপনারা শুনছেন রেডিও বাংলা নেট ডট কম এবং আমি আছি গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আর আজ আমি শোনাবো ভ্যাটিকান সিটির গল্প। এই ভ্যাটিকান সিটি ইটালির রোম শহরের ভিতরে থাকা একটা স্বাধীন দেশ। এই দেশটার বয়স কত? এই ভ্যাটিকান সিটি 1929 সালে একটা দেশের মর্যাদা পায়। পোপ হল এখানকার রাষ্ট্রনেতা এবং পাদ্রিরাই এই দেশটা শাসন করে। তাই এই ভ্যাটিকান সিটি যতই ছোট দেশ হোক না কেন, সারা বিশ্বের রোমান ক্যাথলিকদের রিপ্রেজেন্টেশন কিন্তু এই দেশটাই করে। এটাই রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর। পুরোপুরিভাবে রোমের ভিতরে অবস্থিত ভ্যাটিকান সিটি হল বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন প্রায় 44 হেক্টর। জেনে অবাক হবেন যে এই ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, শিলমোহর আর পতাকাও রয়েছে। ভ্যাটিকান সিটি মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে, কিন্তু এই দেশটা ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। হ্যাঁ, আজ আমরা ঘুরবো আর শুনবো এই ভ্যাটিকান সিটির গল্প কথা। তবে এখন শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম। আমি কৌশিক, আর আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভ্যাটিকান সিটি। খ্রিস্টান ধর্ম আসার আগে এই ভ্যাটিকান সিটিটা আসলে কি ছিল সেটা খুব জানার ইচ্ছে ছিল আমার। এ বিষয়ে কিছু অভিজ্ঞ মানুষের সাথে কথা বলে আর নেট ঘেঁটে সেই উত্তরটা পেয়ে গেলাম আমি। খ্রিস্ট ধর্মের প্রবর্তনের আগে এই জায়গাটাকে পবিত্র বলে গণ্য করা হতো এবং রোমের এই অংশতে এর আগে কখনোই বসতি গড়ে ওঠেনি বা কেউ এখানে বসতি স্থাপন করতে চায়নি। রোমান সাম্রাজ্যের সময় এই স্থানে ফ্রিজিয়ান দেবী সিবেল এবং তার স্বামী দেবতা আর্টিসের উপাসনা করা হতো। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর কোনো এক সময় আগ্রিপিনা দ্য এল্ডার এই অঞ্চলেরই একটি পাহাড় কেটে এক বিশাল উদ্যান তৈরি করেন। পরবর্তীতে সম্রাট ক্যালিগুলা এখানে একটি সার্কাস তৈরির উদ্যোগ নেন, যদিও তিনি তা সম্পূর্ণ তৈরি করে যেতে পারেননি। তার পরবর্তী সম্রাট নিরো এই সার্কাসটা পুরোপুরি তৈরি করেন। এই সার্কাসটিকে তাই নিরোর সার্কাস বা সার্কাস অফ নিরো বলা হয়। বর্তমানে সেই ভ্যাটিকানে যে রুইন্সটা একমাত্র দেখতে পাওয়া যায় সেটা হলো ভ্যাটিকান ওবেলিস্ক। ওই ওবেলিস্কটা সম্রাট ক্যালিগুলা হোলিওপ্লিস থেকে ভ্যাটিকানে নিয়ে এসেছিলেন তার সার্কাসের স্পিনা সাজানোর জন্য। স্পিনাটা কি জিনিস জানেন? আসলে সেই প্রাচীন রোমে সার্কাসে ঘোড়ার রথ নিয়ে লড়াই এবং রেস হতো। সেই মাঠের মাঝেই থাকতো একটা টাওয়ার যেটাকে স্পিনা বলা হতো। আমরা সকাল সকাল এসেছি এই ভ্যাটিকানে, আর এসে প্রথমেই দেখে নিলাম এই বহু পুরানো ভাঙাচোরা স্পিনাটা। শোনাবো আমার এই ভ্যাটিকান ট্যুরের কথা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, ব্রেকের পর ফিরে আসি আমি, ঘুরবো আমরা ভ্যাটিকান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: পথ বেঁধে দিল বন্ধন হীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী।

নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে।

0: ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি ভ্যাটিকান সিটি। আমাদের ঠিক সামনেই যে বিশাল মাঠটা রয়েছে সেখানেই ছিল সার্কাস। প্রাচীন প্রথাগত বিশ্বাস অনুসারে বলা হয় এই সার্কাসের প্রান্তরেই সেন্ট পিটারকে মাথা নিচে ও পা উপরে দিয়ে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ভাবুন তো কি সাংঘাতিক ছিল সেই সময় শাস্তিগুলো, কেন হত্যা করা হয়েছিল সেন্ট পিটারকে, চলুন সেই গল্পটা শুনি। তখন রোমের সম্রাট ছিল নিরো। কোনো এক শীতের রাতে রোম নগরীতে আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় গোটা শহরটা। কিভাবে আগুন লাগলো সেটা নিয়ে অনেক গবেষণা পরে হয়েছিল, কিন্তু সেই সময় রোমে ক্ষমতাবান মানুষেরা একে অপরকে দোষারোপ করতে শুরু করে এই দুর্ঘটনার জন্য। সম্রাট নিরত এর জন্য সরাসরি দায়ী করেন শহরের খ্রিস্টান ধর্মের মানুষদের, আর তাই মৃত্যুদণ্ড দেওয়া হয় সেন্ট পিটারকে। সেই সময়ের নিয়ম মতো সেন্ট পিটারকে ক্রুসিফাইড করার জন্য এখানে নিয়ে আসা হয়, কিন্তু যেহেতু স্বয়ং খ্রাইস্টকে ওভাবেই হত্যা করা হয়েছিল, তাই সেন্ট পিটার নিজেই নিরোকে অনুরোধ করেন যাতে তাকে মাথা নিচের দিকে করে, মানে আপসাইড ডাউন অবস্থায় ক্রুসিফাইড করা হয়। এই ভ্যাটিকানই রয়েছে প্রাচীন প্যাগান ধর্মের উপাসনালয়, বহু রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তির শেষকৃত্যের সৌধ এবং মিনার। আর এই সব কিছুই নির্মিত হয়েছিল চতুর্থ খ্রিস্টাব্দের আগে। জানবো আমরা সেই সব প্রাচীন ইতিহাস, তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান। আর গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: পেট খাটি ছাঁদিয়াল মোমবাতি বজ্ঞা আকাশে ঘড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেট কাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা আকাশে ঘড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। বয়স পারো কি তেরো, বয়স পারো কি তেরো, রিক্সা চালাচ্ছে আকাশে ঘড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স পারো কি তেরো, বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ চাঁদিয়ালে বজ্ঞায়। সান্দিয়া মান যায় বজ্ঞা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আটটা। সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোড়া আরে ওই ছোড়া বলো যা আটটা তো তোর কি, সবার বাবুটি দানে রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। একি সর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। একি সর পারবে কি এই বোঝা টানতে।

0: கட்டிச்சாந்தி அல்ல மம்பத்தி பக்கம் আকাশে কুড়ি দি ঝাঁক মাটিতে অবজ্ঞা
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি ভ্যাটিকান সিটি। চতুর্থ খ্রিস্টাব্দের প্রথম ভাগে সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তিনি ভ্যাটিকানের কেন্দ্রভূমিতে সেন্ট পিটারের ব্যাসিলিকা নির্মাণ করেন। আর ঠিক

0: তখনই ভ্যাটিকানের প্যাগান ধর্মের সমস্ত আর্কিটেকচার ধ্বংস করে ফেলা হয়। পরে এই ব্যাসিলিকাটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। বিভিন্ন পোপদের সক্রিয় তত্ত্বাবধানে ব্যাসিলিকার মূল স্থাপনা সংরক্ষণের ব্যবস্থা করা হয় এবং পুরনো আর্কিটেকচারগুলোকে খুঁজে বের করার কাজ শুরু হয়। বিশেষত রেনেসাঁর সময় এর খনন কাজ দ্রুত এগোতে থাকে। আর তারপর হ্যাঁ, 1939 থেকে 1941 সালের মধ্যে পোপ দ্বাদশ পিউসের নির্দেশে এই ব্যাসিলাসটা পুরোপুরি উদ্ধার করা হয়। ভ্যাটিকান সিটির জনসংখ্যা জাস্ট অ্যাবাউট 800। এটা পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন দেশ। এছাড়াও সবচেয়ে কম জনসংখ্যার দেশের রেকর্ডটাও এই দেশটার দখলে। এখানে এসে বুঝলাম যে ভ্যাটিকান সিটির শাসন কাজে আর রাষ্ট্রীয় যোগাযোগের ক্ষেত্রে ইটালিয়ান ভাষায় ব্যবহার করা হয়। মানে যারা একটু হাই পোস্টে কাজ করেন তারা নিয়মিত ইটালীয় ভাষায় কথা বলে, ওই সরকারি কাজের সুবিধার জন্যই। তবে ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু কেবলমাত্র ল্যাটিন ভাষা ব্যবহার করা হয়। ভ্যাটিকান সিটির বাসিন্দারা সবাই রোমান ক্যাথলিক। এখানেই একজন সিকিউরিটি গার্ডের কাছে জানতে পারলাম যে ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র পাদ্রীদের বসবাসের অনুমতি প্রদান করা হয়। 2500-এরও বেশি মানুষ প্রতিদিন ইতালি থেকে ভ্যাটিকান সিটিতে কাজ করতে আসেন ও রাতে আবার ফিরে যান। আর আমার এই ভ্যাটিকান সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ।
1: কালো আকাশে ভালো জোনাকি

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: আত্মজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ।

তোর পাশে। ভ্যাটিকান সিটির আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার। বুঝতেই পারছেন কতটা ছোট্ট এই দেশটা। এটা আসলে ইটালির রোম শহরের ঠিক মাঝে প্রাচীর বেষ্টিত একটি এলাকা। ভ্যাটিকান সিটির অভ্যন্তরে কিন্তু কোনো প্রাকৃতিক জলাশয় নেই, তাই ইতালি থেকে পাইপলাইনের মাধ্যমে এখানে জল আনা হয়। শহরটি মূলত একটি ছোট্ট কিন্তু খুব সুন্দর পাহাড়ের উপর অবস্থিত, যার নাম ভ্যাটিকান পাহাড়। একটু আগেই আমরা দেখে এসেছি লার্গো আর্জেন্টিনা স্কোয়ার, একটা পুরানো রুইন্স বা ধ্বংসাবশেষ। ছখানা ভাঙা থাম শুধু দাঁড়িয়ে আছে কিছুটা জায়গা জুড়ে। পোড়ামাটির কিছু ইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো জায়গাটায়। এখানে ঢুকতে কিন্তু আমাদের টিকিট কাটতে হলো, তার মূল্য নেহাত কম নয়, 5 ইউরো। তা এত দাম দিয়ে টিকিট কেটে শুধু কি এই থাম বা পিলারগুলো দেখতে পাবো? না, আসলে এই জায়গাটার আসল মূল্য অন্য জায়গায়, আর সেটা জানতে হলে শুনতে হবে একটা সত্যি ইতিহাসের গল্প। আমাদের গাইডের কথা মতো ঠিক এখানেই পড়েছিল ওনার মৃতদেহটা। হোক না সেটা 2000 বছর আগের কথা, তবু ওই কথা শোনার পর ওই সামনের মাটির দিকে তাকালে একটা যেন শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। হ্যাঁ, দু চোখে অবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি। তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে যারা, তাদের সবার চোখেই হিংসা আর লোভ। হাতে ধারালো অস্ত্র সূর্যের আলোয় ঝলসে উঠছে। এদেরই এতদিন বন্ধু মনে করেছিলেন তিনি। পিঠের আঘাত থেকে ততক্ষণে অজরে রক্ত পড়তে শুরু করেছে। জীবনী শক্তি ক্ষীণ হয়ে আসছে দুনিয়ার সব থেকে ক্ষমতাবান মানুষটার। কে নেই ওই ঘাতকদের দলে? লঙ্গিনাস, ট্রেবনিয়াস, এলিনাস, অন্তত 20টা ছোড়ার ঘা পড়েছে এই মানুষটার পিঠে। 21 নম্বর এবং শেষ আঘাতটা এলো তার পরম বন্ধু মার্কাস ব্রুটাসের থেকে। মুখ থুপড়ে পড়ে গেল প্রায় গোটা পৃথিবী জয় করা রোমান সম্রাট। চারপাশে সব কিছু অন্ধকার হয়ে যাওয়ার আগে জুলিয়াস সিজারের মুখ থেকে কয়েকটা মাত্র শব্দ বেরিয়েছিল, ব্রুটাস তুমিও।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

যীশুখ্রিস্ট তখনও এই পৃথিবীতে আসেননি। হ্যাঁ, আসবেন, তবে আরও 44 বছর পর। ইজিপ্টের শেষ ফারাও ক্লিওপেট্রা তখন রোম থেকে ফিরে গেছেন নিজের দেশে, সাথে রয়েছে তার এবং সিজারের সন্তান। 15ই মার্চ এই লার্গো আর্জেন্টিনা স্কোয়ারে, এখানেই পিছন থেকে 21 জন আক্রমণ করেন সিজারকে। সেনেটে আর সেদিন যেতে পারেননি রোম সম্রাট। ঠিক কতবার তার উপর ছুরি চালানো হয়েছিল সে খবর রাখেনি ইতিহাস, কিন্তু শেক্সপিয়ারের বিখ্যাত নাটকের বর্ণনাটাই আজ যেন সত্যি হয়ে গেছে, যেমন সত্যি হয়ে গেছে সিজারের শেষ কথা, ব্রুটাস তুমিও। ওই শব্দ এই 2000 বছর পরেও বিশ্বাসঘাতকতার প্রতীক। এই জায়গাটায় সেই সময় নাকি 4টে মন্দির ছিল। 1920 সালে ওই মন্দিরগুলো আর সামনের রাস্তাটা মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। এরপর প্রায় 100 বছর এই জায়গাটা গার্ডরেল দিয়ে ঘেরা ছিল, কিন্তু এখন এটা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। রাস্তার পাশে ঠিক কোন জায়গায় পড়েছিল সিজারের দেহটা, সেটা নিয়ে অনেককে তর্ক করতে দেখলাম ওখানে। আমরা এখন চলেছি ভ্যাটিকান মিউজিয়াম দেখতে। এখানে আসলে এটা কিন্তু কোনো মতেই মিস করবেন না। সেই 15th century থেকে পোপ এবং অন্যান্য পাদ্রীরা বিভিন্ন আর্ট কালেকশন করতে শুরু করেন, এবং সেই সব অমূল্য আর্ট কালেকশনগুলো দিয়েই গড়ে তোলা হয়েছিল এই ভ্যাটিকান মিউজিয়াম। বিশাল এই বাড়িটা বা প্রাসাদ ওয়ান অফ দি ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট ভিজিটেড কমপ্লেক্সেস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আসলে 26টা মিউজিয়ামস এবং অসংখ্য গ্যালারিজ রয়েছে, যেগুলো অবশ্যই দেখা উচিত। আর রয়েছে প্রচুর প্রাইসলেস মাস্টারপিসেস এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ সব আর্কিওলজিক্যাল এবং কালচারাল কালেকশনস। মিউজিয়ামটা ঘুরবো আমরা, তবে এখন তার আগে শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

ব্রেকের পর ফিরে আসলাম। আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলানেট ডট কমে আর শুনছেন আমার সাথে আপনার সবথেকে প্রিয় ট্রাভেল শো গ্লোবট্রটিং উইথ কৌশিক। ভ্যাটিকান মিউজিয়ামে যেদিকে তাকাই সেই দিকেই সব অতুলনীয় শিল্প। প্রথম ঘরটায় পোপ ক্লিমেন্ট 14 আর পোপ পায়াস 6 এর সময় সংগ্রহ করা অ্যান্সিয়েন্ট স্কাল্পচারগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম আমরা সবাই। পরের গ্যালারিতে সাজানো রয়েছে চোখ ধাঁধানো সব এট্রুসকান জুয়েলারি, সোনা আর তার উপর পান্না চুনি বসানো অপূর্ব সব শিল্প। পরের গ্যালারিটা একটা ইজিপশিয়ান মিউজিয়াম, ভিতরে ওবেলিক্স, হায়ারোগ্লিফিক্স আর প্যাপিরাস রয়েছে। সেখান থেকে বেরিয়ে লম্বা একটা ঘরে সাজানো রয়েছে পরপর 460 অসাধারণ সব পেন্টিংস। পাশেই রয়েছে দেখলাম এথনোলজিক্যাল মিউজিয়াম, এটা পোপ পায়াস 16 1927 বানিয়েছিলেন। এখানে প্রায় 1,00,000 ডিভোশনাল বা রিলিজিয়াস পিসেস রয়েছে যেগুলো সারা পৃথিবী থেকে সংগ্রহ করে আনা হয়েছিল। এখানে দেখব আরও অনেক কিছু আর ঘুরব এই মিউজিয়ামটা। ফিরে আসছি একটা ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

ভ্যাটিকান সিটির সেই বিখ্যাত সিস্টিন চ্যাপেলের ঠিক ভিতরে এসে দাঁড়িয়েছি আমরা। মাইকেল অ্যাঞ্জেলো আর রাফায়েলের মতন শিল্পীদের আঁকা রেনেসাঁসের আর্ট দিয়ে সাজানো পুরো চ্যাপেলটা। পোপ সিক্সটাস দেল্লা রোভেরে 1475 সালে সিস্টিন চ্যাপেল তৈরি করার পরিকল্পনা করেন। চ্যাপেলের হলঘরটা দেখলাম বেশ বড়। 1483 সালে চ্যাপেল তৈরির কাজ শেষ হলে এর চারিদিকে দেওয়াল সুসজ্জিত করার জন্য তখনকার ইটালির শ্রেষ্ঠতম চিত্রকর সান্দ্রা বত্তেচেলি বা পেরিজিনো এদের মতন সব শিল্পীদের দায়িত্বভার দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকেল অ্যাঞ্জেলো এর ছাদেই লাস্ট জাজমেন্ট ছবিখানা আঁকেন। ওই ছবিখানা পেছনে রেখে দাঁড়ালে বাঁদিকের দেওয়ালে যীশুখ্রিস্টের জীবনের ঘটনাবলীকে কেন্দ্র করে এবং ডান দিকের দেওয়ালে মোসেসের জীবনের ঘটনাবলীকে কেন্দ্র করে 20 ফুট প্রশস্ত এবং 20 ফুট উঁচু মোট 12খানা ছবি আঁকা হয়েছে। তবে এসব ছবির মধ্যে আমার বেশি ভালো লেগেছে পিয়াত্রো পেরিজিনোর আঁকা ছবিখানা। এই ছবিতে দেখা যাচ্ছে অন্যান্য প্রফেটের দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রভু যীশুখ্রিস্ট সেন্ট পিটারের হাতে স্বর্গের চাবি তুলে দিচ্ছেন। আর লাস্ট জাজমেন্ট সিলিং জোড়া পৃথিবী বিখ্যাত ওই ছবিটা, তার সম্পর্কে সবাই তো জানেন। মাইকেল অ্যাঞ্জেলোর কথা বলতে গিয়ে তার সমসাময়িক চিত্রকর এবং সে সময়ে ও তার আগের চিত্রকরদের জীবনীর গ্রন্থকার জর্জিও ভাসেরি লিখেছিলেন, 15 শতাব্দীতে ইটালিতে বিশেষ করে তাসকানো প্রভিন্সে অসংখ্য শিল্পী বিধাতার সৃষ্টি বস্তুর সৌন্দর্য ও মহিমা সেইসবই পেইন্টিং এবং ভাস্কর্যের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তারপর বিধাতা দেখলেন ওইসব শিল্পীদের নিষ্ঠা থাকা সত্ত্বেও তাদের প্রচেষ্টা ফলবতী হচ্ছে না। এই কারণেই নাকি বিধাতা মাইকেল অ্যাঞ্জেলো বত্তনারতিকে পৃথিবীতে পাঠালেন। আর এই মাইকেল অ্যাঞ্জেলোকে বিধাতা এমনই ক্ষমতা দিলেন যে তার সৃষ্ট নিখুঁত শিল্পকর্মকে অনুসরণ করে অন্য সব শিল্পীরা যেন কিছু শিক্ষা লাভ করতে পারেন। সিস্তিন চ্যাপেলের ছবিগুলো এবং ডেভিড, মোজেস, পিয়েতা এসব মূর্তি দেখলে বুঝতে কষ্ট হয় না যে ভাসারি মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে একটুও বাড়িয়ে বলেননি। এখন নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তারপর শুনবো ভ্যাটিকানের আরও অনেক কথা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সিস্টিন চ্যাপেলে চারিদিকে ঘুরে দেখছি, আর আমাদের গাইড একটা দারুণ গল্প শোনালো। ভ্যাটিকানে নাকি মাইকেল অ্যাঞ্জেলোর বিরুদ্ধে চক্রান্তকারী ছিলেন অনেকে, তাদের সঙ্গে মহামান্য পোপ জুলিয়াস সেকেন্ডেরও বেশ ঘনিষ্ঠতা ছিল। ডেভিড পিয়েতার ভাস্কর্য নির্মাণ করার পর মাইকেল অ্যাঞ্জেলো ইউরোপের সর্বশ্রেষ্ঠ ভাস্কর শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। তার এমন যশ এবং খ্যাতি চক্রান্তকারীদের সহ্য হচ্ছিল না। তারা মনে করলেন মাইকেল অ্যাঞ্জেলোকে এখানে চিত্রাঙ্কন করাতে বাধ্য করানো গেলে তিনি তার সুনাম রক্ষা করতে পারবেন না। তারা তখন পোপকে বোঝাতে চেষ্টা করলেন, সিস্টিন চ্যাপেলের সিলিংটা তো ফাঁকাই আছে, মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে পুরো সিলিংয়ে ছবিটা আঁকানো গেলে সিস্টিন চ্যাপেল পূর্ণতা লাভ করবে। পোপ জুলিয়াস এ ব্যাপারে একমত হলেন। মাইকেল অ্যাঞ্জেলোকে পোপ তখন এ ব্যাপারে হুকুম দিলেন। তখন মাইকেল অ্যাঞ্জেলো বারবার পোপকে বললেন, প্রভু আমি একজন ভাস্কর শিল্পী, চিত্রকর নই। মহামান্য পোপ এ ব্যাপারে একমত হতে পারলেন না। তিনি তখন মাইকেল অ্যাঞ্জেলোকে বললেন, তুমি ডোমেনিকো গিল্লানদিওর কাছে কি ফ্রেস্কো আঁকার কলাকৌশল শেখোনি? তুমি মাইকেল অ্যাঞ্জেলো, ফ্লোরেন্সের সিটি হলের ফ্রেস্কোর জন্য ব্যাটল অফ দ্য ক্যাসিনোর কার্টুন চিত্র লিওনার্দো দ্য ভিঞ্চির সঙ্গে প্রতিযোগিতা করে এঁকেছিলে। সবাই জানে তুমি

লিওনার্দোর চেয়ে অনেক ভালো ছবি এঁকেছিলে। সুতরাং দেখা গেল যুক্তিতর্কে মাইকেল অ্যাঞ্জেলো পোপ জুলিয়াসের কাছে হেরে গেলেন। অয়েল পেন্টিংয়ের কাজ ধীরে সুস্থে করা যায় এবং বারবার সংশোধন ও পরিবর্তন করা যায়। দেওয়াল পেন্টিং অঙ্কনের ক্ষেত্রে এ সুবিধা নেই। দেওয়াল পেন্টিংয়ের সময় ক্ষেত্র প্রস্তুত করার পরে একটানে ছবি আঁকার কাজ দ্রুত শেষ করতে হয়। কিন্তু সিলিংয়ে চিত্রাঙ্কন আরও বেশি কঠিন। সিলিংয়ে ছবি আঁকতে হলে মাচান তৈরি করে তার উপর দাঁড়িয়ে ঘাড় পেছনের দিকে বাঁকিয়ে ছবি আঁকতে হয়। আর ওই সিলিং যদি 70 ফুট উঁচু হয় তবে ব্যাপারটা কতটা কঠিন হতে পারে তা শুধু কল্পনাই করা যেতে পারে। এজন্য পৃথিবীতে দেওয়ালে অনেক সুন্দর ছবি দেখা গেলেও সিলিংয়ে তেমন সুন্দর ছবি দেখতে পাওয়া যায় না। এ ব্যাপারে মাইকেল অ্যাঞ্জেলো একমাত্র ব্যতিক্রম। দীর্ঘ 4 বছর মাচানে দাঁড়িয়ে ঘাড় পেছনের দিকে বাঁকিয়ে ঊর্ধ্বমুখী হয়ে সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে এমন বিস্ময়কর রকমের সুন্দর ছবি আঁকবেন তা চক্রান্তকারীর দল কল্পনাও করতে পারেনি। আর হ্যাঁ, এই চক্রান্তকারীর দলে রাফায়েলের মতন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিত্রকর ছিলেন। মাইকেল অ্যাঞ্জেলো সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে কেমন ছবি আঁকছেন তার মাত্র 2 জন সাক্ষী ছিল। একজনের নাম ছিল মিচি, সে রং গুঁড়ো করত এবং মাইকেল অ্যাঞ্জেলোর নির্দেশ মতো রঙের মিশ্রণ ঘটাত। অন্যজন রোজেলি, সে দেওয়ালের গায়ে প্লাস্টার করে দিয়ে দেওয়ালে ছবির ক্যানভাস তৈরি করত। এসব কারণে মাইকেল অ্যাঞ্জেলো কেমন ধরনের ছবি আঁকছেন সে সম্পর্কে সবার মনে প্রবল কৌতূহল ছিল। সকল অপেক্ষা ও সংশয়ের অবসান ঘটিয়ে 1512 খ্রিস্টাব্দের 31 অগস্ট সিস্টিন চ্যাপেলের প্রধান দরজাটা খুলে দেওয়া হলো। আর তারপর শোনাবো সেই গল্প, তবে 2টো গানের পর। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় 2টো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

1512 খ্রিস্টাব্দের 31 আগস্ট সিস্টিন চ্যাপেলের দরজাটা খোলা হলো। সিস্টিন চ্যাপেলের মাইকেলের ছবিগুলো দেখে ইতালির সব মানুষ অবাক হয়ে গেলেন, শিল্পীরা বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন, সমালোচকরা তো একেবারে বাকরুদ্ধ। এর আগে কোনো শিল্পকর্ম এমন বিস্ময় সৃষ্টি করেনি কোথাও। সিস্টিন চ্যাপেলের মাঝখানে রয়েছে 9টা প্রধান ছবি, এগুলো হলো ক্রিয়েশন অফ মুন সান প্ল্যানেটস, সেপারেশন অফ ল্যান্ড ফ্রম ওয়াটার, ক্রিয়েশন অফ অ্যাডাম, ক্রিয়েশন অফ ইভ, টেম্পটেশন অ্যান্ড এক্সপালশন, স্যাক্রিফাইস অফ নোহা, দ্য ডেলিউস। সিলিংয়ের চার কোনায় ডেভিড এবং গোলিয়াথের ছবি সহ আরও চারখানা ছবি আছে। এছাড়া হল ঘরের জানলার উপরের স্থানে এবং 8টি ত্রিকোণা আকৃতির স্থানে আছে 7 জন প্রফেট এবং 5 জন সিবিলের ছবি। সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে কোন ছবির চেয়ে কোন ছবি বেশি সুন্দর তা বলা খুব কঠিন, তবে ক্রিয়েশন অফ অ্যাডাম ছবিখানার প্রচার রয়েছে বেশি। উৎকর্ষের দিক থেকে বিচার করলে কোনো শিল্পী সিস্টিন চ্যাপেলের সমকক্ষ কোনো ছবি সৃষ্টি করতে পারেননি। এখানেই শেষ নয়, এর বহু বছর পর আবারও ওনার শত্রুরা ওনাকে ছোট করার চেষ্টা করেন। ওনাকে বলা হয় যে প্রার্থনা বেদির ঠিক উল্টো দিকের দেওয়ালে আঁকতে হবে লাস্ট জাজমেন্ট বা শেষ বিচারের দিন তার ছবিটা। সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে ছবিগুলো আঁকা শেষ হয়েছে 22 বছর আগে। এর মাঝে কিন্তু মাইকেল অ্যাঞ্জেলো আর রং তুলি হাতে নেননি, শুধু ভাস্কর্য শিল্পের কাজ করেছেন। তাছাড়া ওই সময় তার বয়স 59 বছর। এই বৃদ্ধ বয়সে 60 ফুট উঁচু এবং 40 ফুট চওড়া এমন ছবি যে তার পক্ষে আঁকা সম্ভব নয়, একথা তিনি ভালো করেই উপলব্ধি করলেন। তাই প্রথমে তিনি আঁকতে রাজি ছিলেন না, কিন্তু পোপ ক্লিমেস্তোর চাপে তিনি লাস্ট জাজমেন্ট ছবিখানা আঁকতে রাজি হলেন। লাস্ট জাজমেন্ট ছবির জন্য দেওয়াল প্রস্তুত করতেই 1 বছর লেগে যায়। এর মাঝে পোপ ক্লিমেস্তো মারা যান। তার মারা যাওয়ার পর পল থার্ড মহামান্য পোপ নির্বাচিত হন। মাইকেল অ্যাঞ্জেলো শেষবারের মতন চেষ্টা করলেন অমন বিশাল আকৃতির ছবি আঁকার দায়িত্ব এড়ানোর, কিন্তু বাস্তবে দেখা গেল নতুন পোপ মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে ওই ছবি আঁকানোর জন্য আরও বেশি উৎসাহী। এর কারণ তিনি চেয়েছিলেন মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে খুব বড় মাপের কোনো কাজ করিয়ে মাইকেল অ্যাঞ্জেলোর নামের সঙ্গে জড়িয়ে তিনিও অমর হয়ে থাকবেন। বাধ্য হয়ে সিস্টিন চ্যাপেলের সিলিংয়ের ছবি আঁকার 22 বছর পর ছেনি হাতুড়ি ছেড়ে তাকে আবার রং তুলি হাতে তুলে নিতে হলো। দীর্ঘ 7 বছর কাজ করার পর 1541 খ্রিস্টাব্দে ক্রিসমাস দিবসে লাস্ট জাজমেন্ট ছবিখানার উদ্বোধন করা হলো। সমস্ত রোমবাসী এ ছবির অসামান্যতায়, বিশালতায়, মহিমা মাধুর্যে হতবাক হয়ে গেলেন। গবেষক জর্জিও ভাসারি লিখেছিলেন, ছবি উদ্বোধনের কথা শুনে আমি ভেনিস থেকে রোমে এলাম। ছবি দেখে অন্যান্য শিল্পীদের এবং আমার মতিভ্রম হওয়ার অবস্থা। ভাবলাম মরণশীল মানুষের পক্ষে এমন ছবি আঁকা কি সম্ভব? ঐশ্বরিক অনুপ্রেরণা ছাড়া এমন ছবি সৃষ্টি করা যায় না। ঈশ্বর নিশ্চয়ই মাইকেল অ্যাঞ্জেলোকে এই ছবি সৃষ্টি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন। কি যাবেন নাকি ভ্যাটিকান সিটি দেখতে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি।
তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর কাজ। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com মন যখন বিরুদ্ধে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রে দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে। এই তৃণ, এই ধুলি, ওই তারা, ওই শশী রবি, সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে, নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনালী ক্ষণ, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসি রক্তে মোড় দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি, নও তুমি ছবি।
2: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে, তোমার ভালোবাসার ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসীবন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, ধরা যাক কোনো অলৌকিক উপায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোনো পাঠক বা পাঠিকার এই জীবনে হঠাৎ দেখা হয়ে গেল, তখন কি বলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বোধন করবেন? রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ বাবু, রবিবাবু, রবি ঠাকুর, গুরুদেব নাকি রবিদা? ভেবেচিন্তে আরও বেশ কিছু বিকল্প হয়তো দেওয়া সম্ভব। এখন এই টাকাটাকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজেরও কিন্তু কিছু ভাবনা ছিল। সত্যভূষণ সেনের চিঠির জবাব দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে, আমার বয়স যখন ছিল অল্প, বঙ্কিমচন্দ্র ছিলেন বঙ্গ সাহিত্য রাজাসনে, তখন প্রসঙ্গক্রমে তার নাম করতে হলে আমরা বলতুম বঙ্কিমবাবু। শুধু বঙ্কিমও কারো কারোর কাছে শুনেছি, কিন্তু কখনও কাউকে বঙ্কিম চাটুজ্জে বলতে শুনিনি। সম্প্রতি রুচির পরিবর্তন হয়েছে কি? এখন শরৎচন্দ্রের পাঠকদের মুখে প্রায় শুনতে পাই শরৎ চাটুজ্জে। পরক্ষে শুনেছি আমি রবি ঠাকুর নামে আখ্যাত। রুচি নিয়ে তর্কের সীমা নেই, কিন্তু শরৎচন্দ্রই আমার কানে ভদ্র শোনায়। শরৎবাবুতে দোষ নেই, কিন্তু শরৎ চাটুজ্জে কেমন যেন খেলু ঠেকে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই যুক্তি মেনে নিলে তাকে রবিবাবু, রবীন্দ্র, রবীন্দ্রনাথ বলাই কিন্তু শ্রেয়। রবি ঠাকুর বললে কেমন যেন তার কাছে খেলো শোনাবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। চল রাজ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয় ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরি। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতেই। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে। যাহা যেতে চায় ছেড়ে দি তারে তখনই, বকি নে কারো শুনি নে কাহারো বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু তাড়াতাড়ি করে কাড়ি নে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত বরণে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী। বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলীন বকুল শয়নে। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে। সবলে কারেও ধরি নে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে।
2: গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যারা রবি ঠাকুর নামে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকতো, তারা যে তির্যক অর্থে সে নামে ডাকে তা রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন, আর সে কথা তিনি নিজেই কিন্তু লিখেছেন। জানতেন বলে নিজের লেখায় নিজের বিরুদ্ধবাদীদের কণ্ঠে তিনি রবি ঠাকুর নামটি কিন্তু বসিয়েছিলেন। হাতে গরম উদাহরণ হলো শেষের কবিতা। সে উপন্যাসে অমিত রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত নয়, তাই লাবণ্যের সঙ্গে রবি ঠাকুরের কবিতা নিয়ে তর্ক করে। সে বলে, বন্যা ওটা তোমাদের রবি ঠাকুরের কথা। সে লিখেছে, শাহজাহান আজ তার তাজমহলকে ছাড়িয়ে গেল। একটা কথা তোমার কবির মাথায় আসেনি যে আমরা তৈরি করি তৈরি জিনিসকে ছাড়িয়ে যাবার জন্যই। বিশ্ব সৃষ্টিতে এইটাকেই কিন্তু বলে এভলিউশন। তোমার রবি ঠাকুরের অমিতের এই কথন ভঙ্গির মধ্যে কিন্তু একটা শ্লেষ আছে। মেয়েরাও এই কবির ভক্ত হতে পারে, কিন্তু অমিত নয়। তাই অমিত তাকে ডাকে রবি ঠাকুর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবি ঠাকুর এই শ্লেষের সূত্রপাত কিন্তু কল্লোল যুগে। অচিন্ত্য সেনগুপ্তের কবিতায় ছিল, সম্মুখে থাকুন বসে পথ রুদ্ধি রবীন্দ্র ঠাকুর। এই রবীন্দ্র ঠাকুর কলাক্রমে রবি ঠাকুর হয়ে উঠলেন। সুভাষ মুখোপাধ্যায়ের হাংরাস উপন্যাসে আছে, মনে আছে একবার ভুল করার পর নির্ভুলভাবে বুঝে গেলাম যে রবি ঠাকুর বুর্জোয়া, তার লেখার বিরুদ্ধে আমাদের শ্রেণী সংগ্রাম করতে হবে। অর্থাৎ যেটা বলতে চাইছে যে লোকটি আধুনিক মানে অনাধুনিক কবিতা লিখে প্রতিষ্ঠা পেয়েছে, যে লোকটি পথ রোধ করে তরুণদের আটকে রেখে নিজের মহিমা বজায় রেখেছে, যে লোকটি খারাপ অর্থে বুর্জোয়া, তার নাম কিন্তু রবীন্দ্র ঠাকুর, সংক্ষেপে রবি ঠাকুর। রবি ঠাকুরই শ্রেয়। রবীন্দ্র এই যুক্তাক্ষর সমন্বিত নামটি তার উচ্চারণ করা কেন হতেই পারে, যে অচিন্ত্য কুমার কবিতার ছন্দে মাত্রা বজায় রাখতে রবীন্দ্র লিখেছেন, কিন্তু মনে মনে হয়তো তিনি রবি ঠাকুরই বলতে চেয়েছিলেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতায় আমরা দেখি যে শরৎচন্দ্রকে শরৎবাবু বলে ডেকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনই কিন্তু অনেক লেখকরা রবীন্দ্রনাথ ঠাকুরকে তাদের লেখায় রবিবাবু বলে ডেকেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মুগ্ধ পাঠিকা যে এখনকার সময় আছে, সে যদি এখন একটা কবিতা লেখে যেরকম আমি কবিতা পড়া মেয়ে, চিনবে কি আমাকে, তোমার শতবর্ষ আগে লেখা পড়েছি রবিবাবু, আকুল বসন্ত বায়। সাধারণ মেয়ে কবিতায় শরৎচন্দ্রের উপন্যাসের জনপ্রিয়তা নিয়ে কিন্তু তলায় তলায় একটু কৌতুক কিন্তু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই শতবর্ষ পরের কাল্পনিক পাঠিকার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় কৌতুক কিন্তু ভরে ঢুকিয়ে দেওয়া যায় আকুল বসন্ত বায় হিসেবে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি, আপনার বন্ধু সুস্মিতা, নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, হ্যাঁ, ধরে নেওয়া যাক সেই কাল্পনিক পাঠিকার কথা যেটা আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম। ধরে নেওয়া যেতে পারে যে এই শতবর্ষ পরের পাঠিকার কোনো পূর্ববর্তী আত্মীয় বা আত্মীয়া শান্তিনিকেতনে কবির প্রতিষ্ঠানে কবির জীবৎকালে পড়েননি, পড়লে তাকে অবধারিতভাবে গুরুদেব বলে সম্বোধন হয়তো করতেন পাঠিকা। কারণ সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি যে তাদের পারিবারিক স্মৃতিকথনে রবীন্দ্রনাথ ঠাকুরের সূত্রে গুরুদেব এই সম্বোধনটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। কোনো একজনের গুরুদেব মানে পরিবারের পরবর্তী সকলেরই গুরুদেব। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সমকালে যারা গুরুদেব এই সম্বোধন একটু এড়িয়ে চলতে চাইতেন, তারা কিন্তু বেছে নিয়েছিলেন কবি বলে এই ডাক, একটু পরোক্ষ শ্রদ্ধাসূচক। তার অনুপস্থিতি আমরা দেখি যে এই কবি বলেই কিন্তু অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বোধন করেছিলেন সেই সময়।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
3: মঞ্চ জুড়ে সবাই বসেছিল, উজ্জ্বল জ্যোতিষ্ক মণ্ডলী। ক্যামেরা সুধার দিকে ঘুরতেই সে অস্ফুটে জিজ্ঞাসা করলে, ও কখন জাগবে? রাজা নিজে এসে ওকে ডাকবেন। কেউ সে কথা বুঝিয়ে বলে দেবার আগেই নন্দিনী হেসে উঠল। আজ আমার রঞ্জন আসবে, আসবে, আসবে। সঞ্চালক জানতে চাইছিলেন হরতনির বক্তব্য। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, বলো গে, আমি হারিয়ে গেছি। 25শে বৈশাখের টক শো, সবাই আশা করেছিল আজ কিছু একটা হবে, হয় অমলের ঘুম ভাঙবে, নয় তো রঞ্জন আসবে, নয় তাসের দেশ কাঁপিয়ে চিৎকার উঠবে, জয় ইচ্ছের জয়। কিন্তু তেমন কিছু হয়নি। স্টেজের এক পাশে অন্ধকার কোণটায় দাঁড়িয়ে রানী সুদর্শনা তাই হতাশ্বরে বললেন, এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? পিছনের স্ক্রিনে তখন দেখা যাচ্ছিল সারা পৃথিবীর উপগ্রহ চিত্র। তা দেখে একটা ছোট মেয়ে শিউরে উঠল, এত রক্ত কেন, এত রক্ত! এলা চিৎকার ভেসে এলো উল্টো দিক থেকে, মারো, আমাকে মারো, মারো, মারো! ওদের সবাইকে শান্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন সঞ্চালক। তক্ষুনি সেই মানুষটি এসে পৌঁছলেন সভাকক্ষে, উঠে দাঁড়ালো সবাই, কানাকানি হতে লাগলো, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! রাশি রাশি গোলাপের অভ্যর্থনা আর তুমুল হর্ষধ্বনিকে উপেক্ষা করে ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন মঞ্চের সিঁড়িতে বসে থাকা চণ্ডালিকা মেয়েটির কাছে। স্মিত মুখে বললেন, চলো দাও আমায়, চলো দাও। আর সেই মুহূর্তেই রথের চাকা নড়ে উঠল। খবরেরও মুক্তধারার বাঁধ ভেঙেছেন যুবরাজ, ক্যামেলিয়া ফুটে উঠল সাঁওতাল পরগনার টবে আর আদিবাসী কন্যার খোঁপায়। দর্ভকল্লি থেকে রঙিন নিশান উড়িয়ে শুরু হল জয়যাত্রা, কেঁপে উঠল টক শোয়ের মঞ্চ। সিঁড়ি বেয়ে একে একে নেমে এলো সুধা, নন্দিনী, হরতনী, সুদর্শনা। দর্শক আসন থেকে উঠে সাড় বেঁধে দাঁড়িয়ে গেল চন্দরা, মালতী, মৃণাল। সবাই একসঙ্গে গলা মিলে

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মান অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকে বয়স্ক, হাসি খুশি, মাইডিয়ার টাইপের মানুষদেরকে কিন্তু ঠাকুরদা বা দাদা ঠাকুর বলা হতো। অচলায়তন নাটকে গুরু তো আরেক রূপভাবে দাদা ঠাকুর। অচলায়তনের নাট্য রূপান্তর গুরু, সেখানে গুরু বালকদের বলছেন যে আমি তোমাদের সঙ্গে খেলবো। আর ঠাকুরদা, ঋণ শোধ, এখানে কিন্তু বালকেরা তাকে সবাই দলে টানতে চায়। তবে শতবর্ষ পরের পাঠক বা পাঠিকা তাকে ঠাকুরদা বা দাদা ঠাকুর বলছেন, এটা কেমন কেমন যেন লাগবে। শরৎচন্দ্রকে অনেকেই ব্যক্তিগত স্তরে কিন্তু দাদা বলতেন। শরৎচন্দ্র তাদের যেভাবে আশ্রয় প্রশ্রয় দিতেন, সেই আশ্রয় প্রশ্রয়ের সূত্রেই ব্যক্তিগত স্তরে স্বতঃস্ফূর্ত হয়েছিল এই দাদা সম্বোধন। তার সঙ্গে হাল আমলের তরুণ কবিদের অগ্রজ কবিদের নামের সঙ্গে কিন্তু দাদা লাগিয়ে ডাকার যোগ নেই, তাই রবিদা নামটা হয়তো চলবে না।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
1: আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি, দেখলেন তুমি মহাদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেখে। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি, আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দি, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিরকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি, মনে করো তার নাম নরেশ, সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সেদেশে, এত তাদের ঠেলা ঠেলে ভিড়, আর তারা কি সবাই অসামান্য, এত বুদ্ধি এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলের চিঠিতে লিখেছে, লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা গলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উৎপসে উঠছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে, ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি, সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার, হীরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছ, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায়, আমি অত্যন্ত সাধারণ মেয়ে, মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই, এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিষী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে, বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাব না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে, ইতিমধ্যে মালতে পাস করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের 1 আঁচড়ে, কিন্তু ওইখানে যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নও বিধাতার মতো, মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয় নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য, মূর্হের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতের সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা, মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো, ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় অশোককে সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সে অসামান্য মেয়ের দল, আর তারপরে তারপরে আমার নোটে শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো, হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির।
2: প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে ঠাকুরদা বা দাদা ঠাকুর ডাকটি শহুরে পাঠক পাঠিকাদের ঠোঁটে বেমানান লাগলেও খেটে খাওয়া মানুষদের মুখে কিন্তু বেমানান একদমই লাগবে না। মনে রাখতে হবে যে দাদা ঠাকুর ঠাকুরদা কল্প চরিত্রগুলির আরেকটি ভূমিকাও ছিল সেই সময়। তারা বিশেষ এক অদলীয় সামাজিক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। যে রবি ঠাকুর বর্জোয়া কবি বলে একদা নির্ধারিত হয়েছিলেন ও শ্রেণী সংগ্রামের লক্ষ্যে বলে বিবেচিত হয়েছিলেন, সেই রবি ঠাকুর পল্লী পুনর্গঠনের জন্য কম ভাবেননি, কম কাজ করেননি। তাই অন্য এক আলৌকিক দৃশ্যের কথা ভাবতে ইচ্ছে করে অনেকটা সময়। ধরা যাক যে বীরভূমের কোনো গ্রামে উপস্থিত রবি ঠাকুর বৃদ্ধ প্রফুল্ল মানুষটি তাকে দাদা ঠাকুর বা ঠাকুরদা বলে সম্বোধন করছে সেখানকার গ্রামবাসীরা।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেই নামেই ডাকা হোক না কেন, একটা কথা মাথায় রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নামের সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে বাঙালির এক অমোঘ ভালোবাসা। আজও কিন্তু তিনি তার লেখা, গান ও কবিতার মধ্যে দিয়ে বেঁচে আছেন আমাদের সকলের মধ্যেই। আর তার লেখা ইংরেজি, ডাচ, জার্মান, স্প্যানিশ সহ বেশ কিছু ইউরোপীয় ভাষায় অনুদিত হয়েছে। এছাড়া উনি কিন্তু বিভিন্ন রকমের মানুষকে, কবি, সাহিত্যিক যারা বিদেশি তাদেরকেও কিন্তু অনুপ্রাণিত করেছেন। আর সেই জন্য তার প্রতি শ্রদ্ধা আমাদের সকলের মন থেকে সবসময় থাকবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: যে সেটা
1: ছিল কোথায় গেল?
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: পাপা,
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়, সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়।
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন, পাচ্ছি না খুঁজে, হায়
1: হায় হায় হায়।

হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

রোমের ভ্যাটিকান সিটির নাম শোনেননি এমন মানুষ বোধহয় খুবই কমই আছেন। খ্রিস্টান ধর্মের ধর্মগুরু বা পোপের ঠিকানা শুধু নয়, পৃথিবীর সব থেকে ছোট দেশও এটাই। কেমন এই ভ্যাটিকান সিটি, ঘুরতে গেলে কী কী দেখতে হবে, এরকমই নানান প্রশ্ন তো আমাদের মাথায় সব সময় আসে। এই রকমই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা ভ্যাটিকান সিটিতে যাব আজ। যিশুখ্রিস্টের তৈরি করা প্রায় 2000 বছরের পুরানো পৃথিবীর সবথেকে বড় আব্রাহামিক ধর্মের প্রাণকেন্দ্রে এসে তাকে ভালো করে বুঝতেই আজ আমরা এসেছি এই ভ্যাটিকান সিটিতে। সেই গল্পই বলবো আজ। আপনারা শুনছেন রেডিও বাংলা net.com এবং আমি আছি ক্লুব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আর আজ আমি শোনাবো ভ্যাটিকান সিটির গল্প। এই ভ্যাটিকান সিটি ইটালির রোম শহরের ভিতরে থাকা একটা স্বাধীন দেশ। এই দেশটার বয়স কত? এই ভ্যাটিকান সিটি 1929 সালে একটা দেশের মর্যাদা পায়। পোপ হলো এখানকার রাষ্ট্রনেতা এবং পাদ্রিরাই এই দেশটা শাসন করে। তাই এই ভ্যাটিকান সিটি যতই ছোট দেশ হোক না কেন, সারা বিশ্বের রোমান ক্যাথলিকদের রিপ্রেজেন্টেশন কিন্তু এই দেশটাই করে। এটাই রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর। পুরোপুরিভাবে রোমের ভিতরে অবস্থিত ভ্যাটিকান সিটি হল বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন প্রায় 44 হেক্টর। জেনে অবাক হবেন যে এই ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, শিলমোহর আর পতাকাও রয়েছে। ভ্যাটিকান সিটি মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে, কিন্তু এই দেশটা ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। হ্যাঁ, আজ আমরা ঘুরবো আর শুনবো এই ভ্যাটিকান সিটির গল্প কথা। তবে এখন শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম। আমি কৌশিক, আর আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভ্যাটিকান সিটি। খ্রিস্টান ধর্ম আসার আগে এই ভ্যাটিকান সিটিটা আসলে কি ছিল সেটা খুব জানার ইচ্ছে ছিল আমার। এ বিষয়ে কিছু অভিজ্ঞ মানুষের সাথে কথা বলে আর নেট ঘেঁটে সেই উত্তরটা পেয়ে গেলাম আমি। খ্রিস্ট ধর্মের প্রবর্তনের আগে এই জায়গাটাকে পবিত্র বলে গণ্য করা হতো এবং রোমের এই অংশতে এর আগে কখনোই বসতি গড়ে ওঠেনি বা কেউ এখানে বসতি স্থাপন করতে চায়নি। রোমান সাম্রাজ্যের সময় এই স্থানে ফ্রিজিয়ান দেবী সিবেল এবং তার স্বামী দেবতা আর্টিসের উপাসনা করা হতো। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর কোনো এক সময় আগ্রিপিনা দ্য এল্ডার এই অঞ্চলেরই একটি পাহাড় কেটে এক বিশাল উদ্যান তৈরি করেন। পরবর্তীতে সম্রাট ক্যালিগুলা এখানে একটি সার্কাস তৈরির উদ্যোগ নেন, যদিও তিনি তা সম্পূর্ণ তৈরি করে যেতে পারেননি। তার পরবর্তী সম্রাট নিরো এই সার্কাসটা পুরোপুরি তৈরি করেন। এই সার্কাসটিকে তাই নিরোর সার্কাস বা সার্কাস অফ নিরো বলা হয়। বর্তমানে সেই ভ্যাটিকানে যে রুইন্সটা একমাত্র দেখতে পাওয়া যায় সেটা হলো ভ্যাটিকান ওবেলিস্ক। ওই ওবেলিস্কটা সম্রাট ক্যালিগুলা হোলিওপ্লিস থেকে ভ্যাটিকানে নিয়ে এসেছিলেন তার সার্কাসের স্পিনা সাজানোর জন্য। স্পিনাটা কি জিনিস জানেন? আসলে সেই প্রাচীন রোমে সার্কাসে ঘোড়ার রথ নিয়ে লড়াই এবং রেস হতো। সেই মাঠের মাঝেই থাকত একটা টাওয়ার যেটাকে স্পিনা বলা হতো। আমরা সকাল সকাল এসেছি এই ভ্যাটিকানে, আর এসে প্রথমেই দেখে নিলাম এই বহু পুরানো ভাঙাচোরা স্পিনাটা। শোনাবো আমার এই ভ্যাটিকান ট্যুরের কথা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর ফিরে আসছি আমি, ঘুরবো আমরা ভ্যাটিকান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: পথ বেঁধে দিল বন্ধন হীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী।

তাদের সঞ্চিত ধনরত্ন, নাইরে ঘরের লালন ললিত যত্ন, পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দিই।

0: ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি ভ্যাটিকান সিটি। আমাদের ঠিক সামনেই যে বিশাল মাঠটা রয়েছে সেখানেই ছিল সার্কাস। প্রাচীন প্রথাগত বিশ্বাস অনুসারে বলা হয় এই সার্কাসের প্রান্তরেই সেন্ট পিটারকে মাথা নিচে ও পা উপরে দিয়ে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ভাবুন তো কি সাংঘাতিক ছিল সেই সময় শাস্তিগুলো, কেন হত্যা করা হয়েছিল সেন্ট পিটারকে, চলুন সেই গল্পটা শুনি। তখন রোমের সম্রাট ছিল নিরো। কোনো এক শীতের রাতে রোম নগরীতে আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় গোটা শহরটা। কিভাবে আগুন লাগলো সেটা নিয়ে অনেক গবেষণা পরে হয়েছিল, কিন্তু সেই সময় রোমে ক্ষমতাবান মানুষেরা একে অপরকে দোষারোপ করতে শুরু করে এই দুর্ঘটনার জন্য। সম্রাট নিরো তো এর জন্য সরাসরি দায়ী করেন শহরের খ্রিস্টান ধর্মের মানুষদের, আর তাই মৃত্যুদণ্ড দেওয়া হয় সেন্ট পিটারকে। সেই সময়ের নিয়ম মতো সেন্ট পিটারকে ক্রুসিফাইড করার জন্য এখানে নিয়ে আসা হয়, কিন্তু যেহেতু স্বয়ং খ্রাইস্টকে ওভাবেই হত্যা করা হয়েছিল, তাই সেন্ট পিটার নিজেই নিরোকে অনুরোধ করেন যাতে তাকে মাথা নিচের দিকে করে, মানে আপসাইড ডাউন অবস্থায় ক্রুসিফাইড করা হয়। এই ভ্যাটিকানই রয়েছে প্রাচীন প্যাগান ধর্মের উপাসনালয়, বহু রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তির শেষকৃত্যের সৌধ এবং মিনার। আর এই সব কিছুই নির্মিত হয়েছিল চতুর্থ খ্রিস্টাব্দের আগে। জানবো আমরা সেই সব প্রাচীন ইতিহাস, তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান। আর গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।
1: পেট কাটি ছাঁদিয়াল মোমবাতি বজ্ঞা আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেট কাটি ছাঁদিয়াল মোমবাতি বজ্ঞা আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। বয়স পারো কি তেরো, বয়স পারো কি তেরো, রিক্সা চালাচ্ছি আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছি। বয়স পারো কি তেরো, বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ ছাঁদিয়ালে বগ্গায়।

0: ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় মাস্তে চালাচ্ছে। ওই ছোড়া, আরে ওই ছোড়া মোলো যা, আটটা তো তোর কি সবার বাবুটি দানে রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, আকাশে কুটির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেটকাটি চাঁদিয়াল
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন। কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু। রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।